সুপ্রভাত, আকাশমণি শিলিগুড়ি। আজ শুক্রবার, 18ই বৈশাখ 1948 শকাব্দ, 8ই মে 2026 খ্রিস্টাব্দ, 24শে বৈশাখ 1433 বঙ্গাব্দ। অনুষ্ঠান শুনছেন 711 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। ঘড়িতে সময় সকাল 5:59, 15 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন।

0: राइडर से होगा। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলো হার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন অমৃতবাণী। জড় থেকে চৈতন্য, চৈতন্য থেকে আনন্দের মাঝখানে স্তরে স্তরে কত ঘুমের পর্দা, একটি একটি করে খুলে গিয়েছে তা অতীত যুগ যুগান্তরে পাতায় পাতায় লেখা রয়েছে। মহাকালের দপ্তরের সেই বইকে আজ খুলে পড়তে পারবে। অনন্তের মধ্যে আমাদের এই যে জাগরণ, গভীর থেকে গভীরে, উদার থেকে উদারের জাগরণ, এই জাগরণের পালা তো এখনও শেষ হয়নি। সেই চিরজাগ্রত পুরুষ যিনি কালে কালে আমাদের চিরদিন জাগিয়ে এসেছেন, তিনি তার হাজার মহল বিশ্বভবনের মধ্যে আজ এই মনুষ্যত্বের সিংহদ্বারটা খুলে আমাদের ডাক দিয়েছেন। এই মনুষ্যত্বের মুক্তদ্বারে অনন্তের সঙ্গে মিলনের জাগরণ আমাদের জন্য অপেক্ষা করছে। শুনলেন অমৃতবাণী। আজ অমৃতবাণীতে শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি থেকে পাঠ। এখন বন্দনা।

এতক্ষণ শুনলেন বন্দনা, শিল্পী হৈমন্তী শুক্লা। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস। গ্রামীণ কৃষি মৌসুম সেবা কেন্দ্র পুন্ডিবাড়ি কোচবিহার থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কৃষি পরামর্শ। প্রথমেই চা। আগামী দিনে বৃষ্টি

0: সম্ভাবনা থাকে জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক না প্রয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমি জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং বেশি জল বের করে দিন। বোরো ধান, আগামী দিনে বৃষ্টি সম্ভাবনা থাকায় জমিতে সেচ না দেওয়া এবং সার ও কীটনাশক প্রয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে। জমির জল নিকাশি ব্যবস্থা ভালো করুন এবং বেশি জল বের করে দিন। এবারে পাট, পাটের ক্ষেত্রেও একই পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমান আবহাওয়া পাট বপনের জন্য আদর্শ, খুব শীঘ্রই জমি প্রস্তুত শেষ করুন। পাট চাষের জন্য জমি তৈরি করার এটি উপযুক্ত সময়। পাটের বীজ ছোট হওয়ার জন্য চাষের জন্য সুকর্ষিত মাটি প্রয়োজন। উপযুক্ত মাটি তৈরি করতে জমিতে সর্বনিম্ন দুটি চাষ দিতে হবে। মাটি মিহি করে তৈরি করুন। JRO 224, JRO 87, JRC 1108, JRO 232 প্রয়োগ করুন। একর প্রতি 100 থেকে 1000 কেজি ভালো পচা গোবর সার প্রয়োগ করুন। জমির নিকাশি ব্যবস্থা ঠিক রাখুন। এবারে মুরগির ক্ষেত্রে, মুরগির পোলট্রি ঘরগুলি ভালো করে তৈরি করুন, না হলে ঝড়ে কাঁচা ও নড়বড়ে ছাউনি ঘর ক্ষতিগ্রস্ত হতে পারে। মাছের আলসার রোগ, চুন 15 কেজি, হলুদ গুঁড়ো 1.5 কেজি একসাথে মিশিয়ে প্রতি বিঘাতে ছেটাতে হবে। এরপর 7 দিন পর বিঘা প্রতি 250 গ্রাম পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে হবে। 15 দিন বাদে পুনরায় প্রয়োগ করুন অথবা সুক্রিনা WS 500 মিলিলিটার প্রতি বিঘা হিসেবে প্রয়োগ করুন। শুনলেন কৃষি পরামর্শ। এবারে আবহাওয়ার পূর্বাভাস। ভারত আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে পাওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও আলিপুরদুয়ার জেলায় আকাশ আংশিক পরিষ্কার থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি কিংবা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। এই সময় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 29 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। গড়ে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা থাকবে 75 থেকে 90% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 40 থেকে 60%। বাতাসের বেগ থাকবে গড়ে ঘন্টায় 5 থেকে 14 কিলোমিটার। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকে শুনবেন কুমড়ো গোত্রীয় সবজি চাষ। বলছেন ডক্টর মৌটুসি দে, বিষয়বস্তু বিশেষজ্ঞ, উদ্যানবিদ্যা, উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, চোপড়া।
2: কুমড়ো জাতীয় সবজির ক্ষেত্রে তো অনেকগুলোই পড়ছে, লাউ পড়ছে, কুমড়ো পড়ছে, ঝিঙে পড়ে, শশা পড়ছে। তো সেক্ষেত্রে যেটা আমরা খুব সমস্যা দেখতে পাই, দেখবেন পাতার মধ্যে এক ধরনের নকশার দেখা যায়, একটা পোকা লিপ মাইনার বলে আর কি, বা নকশি পোকাও বলে অনেক সময়। সেক্ষেত্রে আমাদের অ্যাসিটামাপ্রিড যে ওষুধটি আছে আর কি, সেই ওষুধটা 1 ml প্রতি লিটার জলে গুলে যদি আমরা স্প্রে করি তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করবে। আর একটা জিনিস দেখা যায়, এই সমস্ত লতানো সবজিগুলো দেখবে নিচের দিকের পাতাগুলো হঠাৎ করে বাদামি হয়ে যায়, তারপরে মচমচে হয়ে যায়, মানে শুকিয়ে যায় আর কি, এটা ডাউনি মিলডিউ বলে। এটা কিন্তু খুব মারাত্মক সমস্যা একটা, কারণ গাছের গ্রোথ বা চেহারাটা একদম বসে যায়, ফলন কমে যায়। শশার ক্ষেত্রে এটা মারাত্মক সমস্যা। তো সেক্ষেত্রে আমাদের অ্যাজক্সিস্ট্রবিন প্লাস টেবুকোনাজল 1.5 ml প্রতি লিটার জলে গুলে যদি পুরো গাছেতে ভালো করে স্প্রে করি সেটা খুব ভালো কাজ করবে। আর যখনই কোনো ফসলের মধ্যে দেখবেন যে একটা ঝিমিয়ে পড়া রোগ দেখা দিচ্ছে আর কি, তখন এটা ভাববেন না যে এটা খাদ্যের অভাবে হচ্ছে, এটা কিন্তু কোনো ছত্রাকের জন্য হতে পারে। তো সেই জন্য সেই সময় গাছের খাদ্য দেওয়াটা বন্ধ করবেন, মানে যে কোনো ধরনের সার, অনুখাদ্য বা কোনো ভিটামিন এই স্প্রে করাটা বন্ধ করবেন। কারণ যদি আমরা এগুলো দিই তখন কিন্তু রোগের প্রকোপটা আরও বেড়ে যাবে, মানে আগে রোগটাকে ভালো করে তারপরে গাছের খাবার ব্যবস্থা করতে হবে, এটা সাধারণ পরিচর্যা বলা যেতে পারে আর কি। আর এই সময় যেটা আর একটা করবেন সেটা হলো গাছের সবসময় যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর জল নিকাশি ব্যবস্থাটা যেন খুব ভালো হয়, এটা খুব ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে। আর কুমড়ো জাতীয় সবজির ক্ষেত্রে একটা মারাত্মক সমস্যা যেটা হচ্ছে ফলের মাছি, দেখবেন ভিতরে পোকা হয়, পচে যায় ফলগুলো। লাউয়ের ক্ষেত্রে তো মারাত্মক এটা দেখা যায়, আর উচ্ছের ক্ষেত্রে দেখবেন যে ফলগুলো হলুদ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সবই মাছির প্রভাবে হয়। তো সেক্ষেত্রে একদম হচ্ছে যে আমাদের যে ট্র্যাপ পাওয়া যায়, একরকম ফাঁদ পাওয়া যায় ফেরোমে

0: ফাঁদ সবজির জন্য, তো সেই ফাঁদগুলো ব্যবহার করতে হবে। আর প্রয়োজন মতো যখন যেরকম ওষুধ লাগবে সেগুলো ব্যবহার করতে হবে। কিন্তু এর ক্ষেত্রে যেটা সবথেকে মানে পরিচর্যামূলক যে ব্যবস্থাটা বলবো, যে আক্রান্ত ফল যেগুলো আমরা কী করি, এগুলো ওখানেই ফেলে দিই বা পাশে ফেলে দিই, ওগুলো কিন্তু ওইভাবে ফেলে রাখলে পোকার বংশের পরিমাণটা আর কি, পোকার যে সংখ্যা সেটাকে কিন্তু আমরা কমাতে পারবো না যদি ওগুলো ওখানে পড়ে থাকে। আমাদের যেটা করতে হবে, একটা বড় প্লাস্টিক রেখে দিতে হবে ওই জমিতে, যা সমস্ত আক্রান্ত ফলগুলো বা পাতা যেগুলো ওখানে পড়বে সেগুলো সংগ্রহ করে ওই পলিথিনের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, করে মুখটা বেঁধে রাখতে হবে। যখন ভর্তি হয়ে যাবে তখন প্যাকেটটাকে পুড়িয়ে ফেলতে হবে। অনেক সময় হয় কি, আমরা ওষুধ দিচ্ছি, প্রথমে দেখছি কাজ করছে, তারপরে কিন্তু এত বংশবৃদ্ধি হয়ে যায় যে ওদের আর ওষুধ দিয়েও আর নিয়ন্ত্রণ করা যায় না। সেক্ষেত্রে যদি আমরা এইভাবে পরিচর্যাটা করি তাহলে কিন্তু আমরা ওই ওষুধেই কাজ করবে, খুব ভালোভাবেই কাজ করবে তখন।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।

0: শুনলেন চাষবাসের টুকিটাকি। আকাশবাণী শিলিগুড়ি পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।
1: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য।
2: এডিএইচডি অর্থাৎ মনোযোগের ঘাটতি, এ বিষয়ে আমাদের আজকের আরোগ্য অনুষ্ঠানে বলছেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
3: নমস্কার, আজকে আলোচনার বিষয় আমার এডিএইচডি অর্থাৎ অ্যাটেনশন ডেফিসিট হাইপার ডিসঅর্ডার, বাচ্চাদের অমনোযোগী এবং অত্যাধিক চঞ্চলতা। পড়াশোনার ক্ষেত্রে হোক বা কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীলতার ক্ষেত্রে হোক, এটা বাধা হয়ে দাঁড়ায়। তো প্রথমেই বলি, এইটাকে আমরা তিনটে ভাগে ভাগ করি। 10 বছর পর্যন্ত সেটাকে হাইপার অ্যাক্টিভিটি বা এডিএইচডি ধরা হয়, তারপর 10 থেকে 19 বছর যখন সেটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্ড দেন 20 পর থেকে এটা আসে কিন্তু অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, যেটা আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকারক এবং তার নিজের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। তো সেটা প্রথমেই আমাদের নির্মূল করতে হবে, ছোট অবস্থা বলে আমাদের এটা ইগনোর করলে চলবে না যে না বড় হলে ঠিক হয়ে যাবে, চঞ্চল তো সবাই থাকে, এটা কিন্তু ভাবলে চলবে না। এটা প্রথম দিন থেকেই কিন্তু আমাদের দেখে নিতে হবে, যেহেতু এটা কাইন্ড অফ সাইকো ডিসঅর্ডার, তো সেই জন্য আমাদের জীবনশৈলীটাকে আগে ভালোভাবে বেছে নিতে হবে যে কিভাবে আমরা বাচ্চাটাকে বড় করব। সেক্ষেত্রে যেমন আমাদের পেরেন্টসদের একটা ভূমিকা থাকে বা আমাদের সংসারে যারা গুরুজন আছে তাদের একটা ভূমিকা থেকে যায়, ঠিক সেইভাবেই স্কুলে যাচ্ছে যখন সে বা অন্যান্য জায়গায় যখন যাচ্ছে, সেখানে আমাদের স্কুলের টিচাররা যারা আছেন তাদেরও একটা বিশাল বড় ভূমিকা দেখা যায় এখানে। তো সেই জন্য আমি প্রত্যেককে অনুরোধ করবো, বাচ্চাদের এই জিনিসটা সেটাকে কিন্তু একেবারেই নির্মূল করতে পারি বা আস্তে আস্তে নিজেদের ধৈর্য ধরে একেবারেই সরিয়ে দিতে পারি জীবনে, যোগা দিয়ে প্রথমত স্ট্রংভাবে এটাকে সরানো যায়। আসন প্রাণায়াম তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে মেডিটেশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ। বাচ্চাদের যে জেদ ধরার একটা প্রবণতা থাকে সেটা হচ্ছে এই ডিজিজের প্রথম একটা লক্ষণ, সেখানটা কিভাবে আপনি হ্যান্ডেল করবেন সেখানে কিন্তু তাকে বকলে চলবে না, তাকে ভালোবেসে বুঝিয়ে সে জিনিসটা সবসময় যে পেয়ে যাবে সহজে সেটা কিন্তু আপনাকে জানাতে হবে যে সেই জিনিসটা সবসময় সহজে পাওয়া যায় না। তারপর তার সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করুন। প্রতি মা বাবাকে বলবো যে আপনারা প্রত্যেকেই হয়তো খুব ব্যস্ত আজকালকার জীবনে, কিন্তু তবুও আমি বলবো বাচ্চাকে যদি সুষ্ঠুভাবে বড় করতে চান বা এই সমাজটা যদি সুন্দর করে রাখতে চান, তাহলে কিন্তু কোয়ালিটি টাইমটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। তো সেখানে বাচ্চাদের সঙ্গে খেলা করুন, পাজল গেম যেগুলো থাকে সেগুলো নিয়ে বসুন। হয়তো সেটা আপনার খেলার যোগ্য নয়, সেটা আপনি সহজেই পারবেন, কিন্তু সেখানে ওকে বোঝাতে হবে ও পারছে, আমি তো পারছি না, একটু দেখিয়ে দাও তো বাবু। এইভাবে প্রত্যেকে কিন্তু বাচ্চাকে সাপোর্ট করবেন, ও যাই বলুক না কেন ওকে ছোট ছোট রেসপন্সিবিলিটি দিন, ক্রিয়েটিভিটি দিন, ওকে আঁকতে শেখান, আপনার রান্নাঘরে অল্প একটু চাল ডাল মিশিয়ে দিন ওকে যে বাঁচতে, যাতে ওর কনসেন্ট্রেশনটা বাড়ে। সেইভাবে কিন্তু জিনিসগুলো আপনাদের হ্যান্ডেল করতে হবে। আমরা সবাই জানি বড়রা এটা খুব ছেলে খেলার মতন দেখাচ্ছে, কিন্তু ওর জীবনে এটাই কিন্তু এখন খুবই দরকার। সেই জন্য বলছি এগুলো তো হচ্ছে জীবনশৈলীর মধ্যে পড়লো এবং আমাদের বড়দের রেসপন্সিবিলিটির মধ্যে পড়লো। এরপরে আসি আসনে, ব্যালেন্সিং আসন, যেমন তাড়াসন, বৃক্ষাসন, উৎকটাসন, এইগুলো হচ্ছে ব্যালেন্সিং। ত্রিকোণ আসন আছে, নটরাজ আসন, তুলাদণ্ডা আসন। ব্যালেন্সিং আসনের মধ্যে কি দেখা যায় যে আমাদের মনঃসংযোগটা আরো বেশি ঘটে, যেটা আমাদের এই রোগের ক্ষেত্রে খুব দরকার। এরপরে প্রাণায়াম আছে, ভামরি, অনুলোম বিলোম ব্রিদিং, যে আমরা খুব জোরে নিঃশ্বাস নেব এবং ফুল অফ লাংস অক্সিজেন গেইন করব, তারপর কার্বন ডাইঅক্সাইডটা ছাড়বো, এটাও খুব দরকার, যেখানে ব্লাড সার্কুলেশনটা এবং হরমোনাল ব্যাপারটা ঠিকঠাক থাকে, তার সামঞ্জস্য বজায় থাকে এবং ব্লাড সার্কুলেশনও ঘটে। খাওয়া দাওয়ার পক্ষে দেখতে হবে যে বাচ্চাটা যেন খুব বেশি বাইরের খাবার যেন না খায়, তাতে হয়তো শরীরটা খারাপ হবে, সেখানে হয়তো মেজাজটা খিটখিটে হবে। আমি বলছি বাচ্চাদের ব্যাপার, বাচ্চাদের আবদার তো আমাদের রাখতেই হবে, কিন্তু একটা ডিসিপ্লিনের মধ্যে চালানো চেষ্টা করুন। এরপরে আসে মেডিটেশন, মেডিটেশনগুলো খুব দরকার, যেমন নিষ্পান্দ ভাবা, তারপর যোগ নিদ্রা, ওম জপ, ত্রাটকা। ত্রাটকাটা খুব দরকার যে কনসেন্ট্রেশনটা বাড়ে, এইগুলোর মাধ্যমে এবং বাচ্চাকে ভালোবেসে সুন্দর জীবনকে উপহার দিন প্রত্যেকে, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট। নমস্কার।
2: এডিএইচডি অর্থাৎ মনোযোগের ঘাটতি, এ বিষয়ে আমাদের আজকের আরোগ্য অনুষ্ঠানে বললেন যোগ বিশেষজ্ঞ সোমা বাসু।
1: আছে আমাদের সাথে।
0: এতক্ষণ শুনলেন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য, আকাশবাণী শিলিগুড়ি। এখন শুনবেন গান্ধী কথা।
4: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে গান্ধী কথা।
5: আজ আত্মকথা থেকে পাঠ অনুষ্ঠানে কুলি লোকেশন বা অস্পৃশ্য বস্তি এই পর্যায় থেকে পড়ে শোনাচ্ছি। শ্রেষ্ঠ সমাজসেবা যাহারা করে, সেই ম্যাথর ধাঙর প্রভৃতিকে আমরা হিন্দুরা অস্পৃশ্য বলিয়া গণ্য করিয়া থাকি ও তাহাদিগকে গ্রামের বাহিরে ভিন্ন করিয়া রাখি। গুজরাটে ওই রকম অস্পৃশ্যদের বাসস্থানকে ঢের বড় বলে এবং লোকে এইসব বস্তির নাম লইত ঘৃণাবোধ করে। খ্রিস্টান ইউরোপ এককালে ইহুদি দিগকে এমনি অস্পৃশ্য বলিয়া গ্রহণ করিত। তাহাদের জন্য যে অস্পৃশ্য বস্তি ছিল তাহাকে ঘেটো বলিত, ওই ঘেটো শব্দটাই তাহারা খারাপ বলিয়া মনে করিত। তেমনি আজ আমরা ভারতবর্ষীয়রা দক্ষিণ আফ্রিকা অস্পৃশ্য হইয়া আছি। এন্ডারুজের আত্মত্যাগ ও শাস্তির জাদুবিদ্যা সোনার কাঠি দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দিগকে শুদ্ধ করিবে কিনা এবং পরিণামে আমরা অস্পৃশ্য না হইয়া সভ্য বলিয়া গণ্য হইব কিনা তাহা ভবিষ্যতে বোঝা যাইবে। ইহুদিরা নিজদিগকে ঈশ্বরের অনুগৃহীত এবং অপর কেহ অনুগৃহীত নয় এইরূপ মনে করিত এবং এই অপরাধের শাস্তি তাহারা বিচিত্র রীতিতে এমনকি অন্যায় রীতিতেই পাইয়াছে। প্রায় সেই রকমই ভারতবাসীরা নিজদিগকে সভ্য ও আর্য মনে করিয়া নিজেদের অপর এক অঙ্গকে প্রাকৃত অনার্য বা অস্পৃশ্য বলিয়া মনে করিয়া থাকে এবং সঙ্গে সঙ্গে সেই পাপের ফল বিচিত্র রীতিতে এবং অন্যায় রীতিতে দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে ভোগ করে। তাহাদের মুসলমান ও পার্সি প্রতিবেশীগণ যে এই দণ্ড ভোগ করেন তাহার কারণ এরাও একই দেশের লোক এবং গায়ের রঙও তাহাদের একরূপ। অন্তত ইহাই আমার অভিমত। আমরা দক্ষিণ আফ্রিকায় কুলি নামে পরিচিত ছিলাম। হিন্দুস্থানে কুলি শব্দের অর্থ তো মজুর, কিন্তু দক্ষিণ আফ্রিকায় এই শব্দটি পঞ্চম অর্থাৎ ম্যাথর ধাঙর ইত্যাদি তিরস্কার বাচক শব্দের ন্যায় ব্যবহৃত হয়। দক্ষিণ আফ্রিকাতে যে স্থানে কুলিদের থাকার জন্য আলাদা করিয়া ফেলিয়া রাখা হইয়াছে তাহাকে কুলি লোকেশন বলে। এই রকম জোহানেসবার্গেও ছিল। যে সকল স্থানে লোকেশন ছিল তাহাতে ভারতীয়দের মালিকী সত্ত্ব হইত না, এখনও নাই। জোহানেসবার্গের এই লোকেশনে জমির জন্য প্রতি বৎসরই নতুন পাট্টা লইতে হইত। এই স্থানে ভারতীয়দের বসতি অত্যন্ত ঘেঁষাঘেঁষিভাবে বসানো হইত। লোকের বসতি বাড়িলেও এই লোকেশনে স্থান বাড়ানো হইত না। এই লোকেশনের পায়খানা কোনো রকমে সাফ করা ছাড়া মিউনিসিপ্যালিটির তরফ হইতে কোনো প্রকারেরই দেখাশোনা করা হইত না। যেখানে এইরূপ ব্যবস্থা সেখানে রাস্তা ও রাস্তার বাতি বা কেন থাকিবে? আর যেখানে লোকে শৌচাদি সম্বন্ধেই দেখাশোনার কথা মিউনিসিপ্যালিটির দরকার বোধ করিত না, সেখানে সাফ করার কাজই বা কেমন করিয়া হইবে? যেসব ভারতবাসী এই বস্তিতে বাস করিত তাহারা স্বাস্থ্য রক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে একেবারেই অজ্ঞ ছিল। সুতরাং মিউনিসিপ্যালিটির সাহায্য ও দেখাশোনার ব্যবস্থা তাহাদের পক্ষে একান্তভাবেই অপরিহার্য ছিল। জঙ্গলকে কল্যাণভূমি করিতে পারে, ধুলা হইতে ধান উৎপাদন করিতে পারে এমন কৃতিকর্মী ভারতবাসী যদি সেখানে গিয়া বাস করিত তবে ইতিহাস অন্যরূপ হইত। কিন্তু দুনিয়ায় এ ধরনের লোককে কখনো বিদেশে গিয়া ক্ষেত চষিতে দেখা যায় না। সাধারণ লোকই ধন এবং সুখের জন্য বিদেশে গিয়া চাষের কাজ করে। ভারতবর্ষ হইতেও প্রধানত নিরক্ষর গরিব দিন দুঃখী মজুরেরাই দক্ষিণ আফ্রিকায় গিয়াছিল। ইহাদিগকে পদে পদে রক্ষা করার আবশ্যকতা হয়। ইহাদের পশ্চাতে যে সকল ব্যবসায়ী বা অন্য শিক্ষিত ভারতবাসী সেখানে গিয়াছিলেন তাহাদের সংখ্যাও ছিল মুষ্টিমেয়। মিউনিসিপ্যালিটির সাফাই করার বিভাগে অমার্জনীয় অবহেলার জন্য ও ভারতীয়দের অজ্ঞতার জন্য লোকেশনের অবস্থা স্বাস্থ্যরক্ষার দিক দিয়া খুবই খারাপ ছিল। উহাকে পরিচ্ছন্ন করার অনুমাত্র চেষ্টাও স্বাস্থ্য বিভাগ হইতে করা হয় নাই। অথচ নিজের অবহেলা হইতে উৎপন্ন এই অপরিচ্ছন্নতাকে নিমিত্ত করিয়া লোকেশনটিকে উচ্ছেদ করার জন্য মিউনিসিপ্যালিটি কৃত সংকল্প হইলেন এবং জমিগুলি অধিকার করার জন্য গভর্নমেন্ট হইতে আইনও পাশ করাইয়া লইলেন। আমি যে সময় জোহানেসবার্গে গিয়া বসিয়াছিলাম ইহাই তখনকার ঘটনা। আজ আত্মকথা থেকে পাঠ এই পর্যন্তই। এবারে শুনব ভজন শিল্পী শিপ্রা বসু।

এতক্ষণ শুনলেন গান্ধী কথা। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত সুমিত্রা সেনের কণ্ঠে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন প্রত্যুষা।
1: সুপ্রভাত। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের বাদ্যযন্ত্র শিল্পী জ্ঞান প্রকাশ ঘোষের আজ জন্মদিন। তিনি হারমোনিয়াম এবং তবলা বাদন ছাড়াও একজন সঙ্গীতজ্ঞও ছিলেন। জ্ঞানপ্রকাশ ঘোষ সঙ্গীত প্রযোজক হিসেবে অল ইন্ডিয়া রেডিওতে 15 বছর ধরে কাজ করেছিলেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত, আধুনিক, অর্কেস্ট্রাল, কোরাল এবং পারকাসন নানা বিষয় শৈলীর উপর লিখেছিলেন। বিভিন্ন শিল্পীর দ্বারা গাওয়া বেশ কয়েকটি জনপ্রিয় গ্রামোফোন রেকর্ডে সঙ্গীত রচনা এবং পরিচালনাও করেছেন তিনি। জ্ঞানপ্রকাশ ঘোষ জন্মগ্রহণ করেন 8ই মে 1909 সালে।

বারাণসী ঘরানার ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী গিরিজা দেবীর আজ জন্মদিন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত এবং রাগাশ্রয়ী গান পরিবেশন করতেন এবং ঠুংরি শৈলীটিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1949 সালে এলাহাবাদ অল ইন্ডিয়া রেডিও থেকে তিনি প্রথম বেতার সঙ্গীতানুষ্ঠানে অংশ নেন। 1980 দশকে কলকাতার একটি সঙ্গীত রিসার্চ একাডেমিতে অনুষদ সদস্য হিসেবে এবং 1990 দশকে গোড়ার দিকে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাও করেন তিনি। এছাড়াও একাধিক ছাত্রছাত্রীকে নিজের সাঙ্গীতিক ঐতিহ্য রক্ষার জন্য তালিমও দিয়ে যান। 2009 সাল পর্যন্ত দেশ বিদেশের বিভিন্ন স্থানে সঙ্গীত পরিবেশনা করেন গিরিজা দেবী। গিরিজা দেবী বারাণসী ঘরানার শিল্পী ছিলেন। এই ঘরানার বিশেষভাবে পরিচিত পূরবী অঙ্গ ঠুংরি শৈলীটিকে নিজের গায়নের মাধ্যমে সমৃদ্ধ করে যান তিনি। এছাড়াও তিনি খেয়াল, ভারতীয় লোকসঙ্গীত এবং টপ্পা শৈলীর গানও পরিবেশন করতেন। গিরিজা দেবীকে ঠুংরি সাম্রাজ্ঞীও বলা হয়। মহান এই শিল্পী জন্মগ্রহণ করেন 8ই মে 1929 সালে।

থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে প্রতিবছর 8ই মে পালিত হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগের বাহক সংখ্যা প্রায় 250 মিলিয়ন। বিশ্বে প্রতিবছর 1 লাখ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করতে আজ পালিত হচ্ছে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস।

আজকের দিনটি আরও একটি কারণে উল্লেখযোগ্য। আজকের দিনটি পালিত হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস হিসেবে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়ে। প্রত্যুষার এ মাস অর্থাৎ মে মাসের চিঠির বিষয়, রবি কিরণে। এ নিয়ে চিঠি লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। রবি কিরণে উদ্ভাসিত হয়ে আঁধার পাড়ি দেয় পাতালে, রবি কিরণে জরাজীর্ণ বিদায়, হাসি মুখে জীবন মাতালে আসে সাড়ম্বরে পঁচিশে বৈশাখ, প্রণামে ভরা সেই পার্বণ। তাঁর গীতে তারই নৈবেদ্য সাজিয়ে তুষ্ট করি মম মায়াবন। ছন্দে গন্ধে সুবাসিত লেখা, ব্যথাকে হারিয়ে জীবনের দেখা, নিরাশার বুকে অফুরান আলো, মানবের তরে যাহা কিছু ভালো, অতল স্পর্শ পাব না তা জানি, তবু পড়ি লেখা, মানি তাঁর বাণী। কোথা সেই রবি, কোথা সেই আলো, আঁধারের বুকে আর বার জালো, অনাচার যুদ্ধ মানবতার উদ্ধ, তাঁর গান কবিতায় পৃথিবী হোক শুদ্ধ। খেয়া নৈবেদ্য বলাকা সোনার তরি, কাবুলিওয়ালা গোরা কোনটা ধরি, গল্প উপন্যাসগুলো জীবনের খনি, চরিত্র চিত্রণে সব মহারত্ন মণি, গীতাঞ্জলিতে করে বিশ্ব বিজয়, রবি নাম ধরায় হল চির অক্ষয়। চারিদিকে বিভীষিকা প্রলয় তাণ্ডব, চারিদিকে রবিহীন অজস্র গাণ্ডব, এসো হে প্রিয় সখা পুনর্বার দাও দেখা, ফুটুক আলোক রেখা এই ধরাধামে, জয় জয় জয় হোক জয় তব নামে, শুধু জন্ম মাসে ক্ষণিক স্মরণে নয়, রবি কিরণে হোক পৃথিবী মঙ্গলময়। লিখেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা থেকে। পুলক কুমার ত্রিপাঠী, আপনি লিখেছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না, আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। তোমার সৃষ্টির আলো শুধু শব্দের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মানুষের অন্তরের গভীরতম অনুভবে রবি কিরণের মতো ছড়িয়ে পড়ে। তোমার কবিতায় যেন প্রকৃতি কথা বলে, গানে মিশে থাকে হৃদয়ের অনন্ত আরতি, আর গল্পে ফুটে ওঠে জীবনের সূক্ষ্ম সত্য। রবি কিরণে আলোকিত হয়ে ওঠে মানুষের চেতনা, তোমার কলমে প্রেম পায় পবিত্রতা, বেদনা পায় সুর, আর জীবন পায় দিশা। একলা চলোর দৃপ্ত আহ্বান কিংবা শান্তির মন্ত্রে ভরা তোমার রচনা, সবই যেন অন্ধকার ভেদ করে পথ দেখানো দীপশিখা। তোমার লেখনী আমাদের শেখায় নিজেকে চিনতে, অন্যকে ভালোবাসতে, আর সত্যের পথে অবিচল থাকতে। সময়ের আবর্তে বহু আলো নিভে যায়, কিন্তু রবির কিরণ কখনো ম্লান হয় না। নতুন দিনের প্রতিটি প্রভাতে, নতুন চিন্তার প্রতিটি উন্মেষে তার উপস্থিতি অনুভূত হয়। তুমি শুধু একজন কবি নও, এক চিরন্তন প্রেরণা, এক অনন্ত উজ্জ্বল আলোর উৎস। তোমার কিরণেই বাঙালির হৃদয় জেগে থাকে প্রতিক্ষণে। ফিরি আমি উদাস প্রাণে, তাকাই সবার মুখের পানে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। লিখেছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে। দেবাশিস রায় হাকিমপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন প্রিয় ভোরের সাথী প্রত্যুষা, সুপুরুষ কবি রবি ছ ফুটের অধিক উচ্চতা নিয়ে মনের আনন্দে সাঁতার দিতেন উত্তাল নদীতে, কুস্তির আখড়ায় ঘাম ঝড়াতেন, ঘোড়ার পিঠে জিনকোষে পাড়ি দিতেন নিরুদ্দেশের পথে, ইংল্যান্ডের হিম ঠান্ডায় বরফ গলা জলে স্নান করতেন। ১৯১২ থেকে ১৯৩৪ পাঁচ মহাদেশের ৩৪টি দেশ ভ্রমণ করেন। ১৭ বছর বয়সে প্রথম বিলেত যাত্রা। সাহিত্যে ছোট গল্পের সংখ্যা শতাধিক, নাটকের সংখ্যা ৪০, রবীন্দ্রসঙ্গীত ২০০০-এর অধিক। সাহিত্য রচনাকাল ১৪ বছর বয়স থেকে ৮০ বছর কাল। ১৯১৩ সালে গীতাঞ্জলি লিখে এশিয়া মহাদেশ থেকে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার পান। ইউরোপ আমেরিকায় পপুলার হন। ভারতবর্ষ এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতা। শিলাইদহে জমিদারির পাশাপাশি পদ্মা নদীতে বোটে বসে লিখেছেন অসংখ্য লেখা। কোনো এক স্থানে বেশি দিন মন টিকত না,
বাবু চেঞ্জ হিজ মাইন্ড বলে বেরিয়ে পড়তেন। জীবনের শোক এসেছিল মৃত্যুর হাত ধরে। মেজ মেয়ে রানী, বড় মেয়ে বেলা, স্ত্রী মৃণালিনী দেবী, এমনকি ছোট ছেলে সমী, সকলকে বিদায় জানিয়ে শোক ভুলতে নিজের সৃষ্টিকর্মকে আঁকড়ে ধরেছিলেন আরও বেশি করে। রবিকিরণে ভাস্বর দুটি বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী। প্রাচ্য পাশ্চাত্যের মেলবন্ধনে রবীন্দ্র সাহিত্যের অনুবাদ হয়েছে পৃথিবীর বহু মূল ভাষা ও উপভাষায়। কবি 1905 সালে রাখীবন্ধন উদযাপন করেন। রাখি পূর্ণিমার দিন গঙ্গায় স্নান সেরে সদল বলে বেরিয়েছিলেন হিন্দু মুসলমান সকলের হাতে রাখি বাঁধতে। পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে গর্জে উঠে ত্যাগ করেছিলেন নাইট উপাধি। কাদম্বরী দেবী, লেডি রানু মুখোপাধ্যায়, ভিক্টোরিয়া ও কাম্পো কবির লেখনী জীবনে প্রভাব ফেলেছিল। রবীন্দ্রনাথের চিত্রকলায় নারী, এই বিষয়ে হচ্ছে গবেষণা। জীবনের শেষ জন্মদিনে আশ্রমের ছাত্রীদের উদ্দেশ্যে লেখেন, তোমাদের কণ্ঠ হতে যবে পাই স্নেহসিক্ত বাণী, জীবন হয়নি ব্যর্থ তখনই তা জানি। লিখেছেন দেবাশিস রায়, হাকিমপাড়া, জলপাইগুড়ি থেকে। ডাক্তার প্রদীপ কুমার দাস, 15C রাজা কেএল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, সুখী বসন্ত বিদায় নিয়েছে প্রাকৃতিক নিয়মের বাঁধনে। ঋতু চক্রবত বলে এসেছে রুদ্র রক্ষ ভৈরবী বৈশাখ। প্রখর দাব দাহে জ্বলছে বিশ্ব চরাচর। কাঠফাটা গরমে ধরণীকে করেছে উত্তপ্ত টালমাটাল। এর ফাঁকে দেখা দিচ্ছে মাঝে মধ্যে কালবৈশাখী ঝড়সহ ভয়ঙ্কর বজ্রবিদ্যুৎ। বারিশ বর্ষণে স্নাত হয়ে সাময়িক শীতল হচ্ছে ধরিত্রী। আবার হাঁস ফেসে গরম আর আকুল হয়ে বারিশের প্রার্থনা। রবি ঠাকুর তাঁর লেখা 2232 গান, 22 কাব্যগ্রন্থ, 40 বেশি নাটক, 6 উপন্যাস, 100 কাছাকাছি ছোট গল্প, প্রবন্ধ ও নানা রকম কর্মকাণ্ডের মাধ্যমে মানবতাকে স্থান দিয়েছেন সবার উপরে। তাই তো তিনি তাঁর লেখনীর মধ্যে দিয়ে অশিক্ষা, অজ্ঞানতা, কুসংস্কার, ধর্মের গোড়ামি, লোভ, হিংসা, বিদ্বেষের বাতাবরণকে সমূলে বিনাশ করে সারা বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দিতে পেরেছেন কল্যাণ ও আনন্দের মুক্তধারা। সেই সঙ্গে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বের প্রথম সারিতে পৌঁছে দিতে পেরেছেন। বাঙালির আবেগ, অনুভূতিকে ভাষায় প্রকাশ করার ক্ষমতা যুগিয়েছেন। বাঙালির শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলায় প্রসারণে উৎসাহ দিয়ে এসেছেন বরাবর। তিনি রয়েছেন আমাদের শ্বাস প্রশ্বাসে, মর্মে কর্মে, চিন্তনে, বুদ্ধিবোধে।

তাই তো বিশ্ব মানবের মাঝে বেঁচে থাকার আকুতিতে তিনি লিখতে পেরেছিলেন, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি, সকল খেলায় করবে খেলা এই আমি, আহা নতুন নামে ডাকবে মোরে, বাঁধবে নতুন বাহু ডোরে, আসব যাব চিরদিনের সেই আমি। রবি ঠাকুর আমাদের কাছে চির নতুন, তিনি তাই তো তিনি নবনবরূপে আসেন আমাদের মনে আমাদের প্রাণে। তাই রবীন্দ্রনাথকে স্মরণ মনন এর অর্থ হল মানবিক মূল্যবোধকে সম্মান জ্ঞাপন, জাতপাত প্রথা ও ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে উঠে সংকীর্ণতার বেড়াজাল ভেঙে রূপসাগরে ডুব দেওয়া অরূপরতন পাওয়ার আশায়। নদীর গতি থেমে গেলে যেমন জঞ্জালের পাহাড়ে ডুবে যেতে পারে, গতিমন্থরতায় আক্রান্ত হয়ে মজে যেতে পারে, তেমনি নতুনের পথে বাধা বিপত্তিকে ছেলে এগিয়ে যেতে না পারলে জীবনের গতি থমকে যাওয়ার আশঙ্কা থাকে। পুরনো বছরের মন্দগুলোকে ফেলে ভালোগুলোকে নিয়ে নতুন বছরে পা দিতে পারলে তবেই না প্রাণে সঞ্চার হবে সফলতার আলো, পবিত্রতার আলো। নতুন বাংলা 1433 বছরে সেই আধার কাটিয়ে স্বাস্থ্য শিক্ষা সংস্কৃতি ও বিনোদনের উজ্জ্বল আলো উদ্ভাসিত হোক সকলের মনে ও প্রাণে, এটাই নতুন বছরের সকলের হার্দিক কামনা। কবিগুরুর কবিতা পাঠ করে যেন সকলে প্রার্থনা করতে পারি, অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, তার গানে দীক্ষিত হয়ে যেন গাইতে পারি, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো। লিখেছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15C রাজা কেএল গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি থেকে। অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে লিখছেন, নতুন আলোর দৃশা প্রত্যুষা বিষয় রবি কিরণে, আজ সেই রবির কথা থাক যে রবির কিরণে সমগ্র বিশ্ব চরাচর প্রতিদিন আলোময় হয়ে ওঠে। আজ বলবো সেই রবির কথা যে রবির লেখনীর কিরণে সমস্ত বাঙালির তথা বিশ্ব মানবকুলের মন অন্তর আলোয় আলোময় হয়ে উঠেছে, যার লেখনীর ছন্দে দূর হয়ে গেছে একাকিত্ব, যার কবিতায় পেয়েছি একলা চলার মন্ত্র, যার লেখনীতে করেছি প্রেমের প্রকাশ, যার ছড়ায় শুয়েছি বিরহের আঘাত, যার লেখনীতে পেয়েছি দুবেলা মরার আগে বাঁচার প্রেরণা, যার গানের কথায় আমরা করেছি সবাই রাজা হবার বাসনা, যার লেখনীতে পেয়েছি দেশপ্রেমিকের গান, যার কাব্যে পেয়েছি বীরের মতো মান, সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমায় জানাই আজ শতকোটি বিনম্র শ্রদ্ধা প্রণাম। লিখেছেন অভিজিৎ মণ্ডল শশাপোতা খানাকুল হুগলি থেকে। অঞ্জলি ভট্টাচার্য 29-2 কালীনাথ মুন্সিলেন বরানগর কলকাতা থেকে লিখছেন, আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বন্ধু, এ যেন এক রবির আর এক রবির বন্দনা গান। এক রবি হলেন সুদূর আকাশের সূর্য, যার হৃদয়ে পৃথিবীর অন্ধকার দূর হয়ে সৌর কিরণে ঝলমলিয়ে ওঠে পৃথিবী, জেগে ওঠে প্রাণের স্পন্দন, আর এক রবি এই মাটির পৃথিবীর কবিগুরু রবীন্দ্রনাথ, যার লেখনীতে বিচ্ছুরিত কিরণ, আর সেই কিরণে আমাদের চেতনা জাগ্রত হয়। আকাশের রবির কিরণ যেমন সর্বত্রগামী রবি ঠাকুরের লেখনী, তেমনি আমাদের সুখে দুঃখে শোকে আনন্দে প্রেমে সর্বত্রই ফল্গুধারার মতো প্রবাহিত। কবিগুরুর সৃষ্টির মহাসাগরে সবই যে অমূল্য রতন, তার লেখার প্রধান মাধুর্য হল একই লেখা বিভিন্ন সময় কিংবা ভিন্ন ভিন্ন বয়সে উপলব্ধি ও অনুভব আলাদা। কবিগুরু আমাদের সুখে দুঃখে আনন্দে বেদনায় নিশ্চিন্ত আশ্রয়, প্রাণের আরাম। ছোটবেলায় আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীত ছিল আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো দহন দানে। এ গানের মর্মার্থ বুঝতে বুঝতে দেখলাম মাঝ বয়স পেরিয়ে গেছে, সময় এগিয়ে চলল নিজের নিয়মে। মনে আছে প্রথমবার রেডিওতে ডাকঘর নাটকটা শুনে খুব কেঁদেছিলাম অমলের জন্যে, ভাবতাম যদি আমি সুধা হতাম তাহলে ভারী ভালো হতো, দেনা পাওনার নিরুপমা বা শাস্তি গল্পের চন্দরার জীবন পড়ে ভয় পেতাম, কর্ণকুন্তী সংবাদ পড়ে মহাভারতকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেল, রক্ত করবি তাসের দেশ গোড়া পড়তে পড়তে নিজের সত্তাকে উপলব্ধি করলাম, মন বলল আমার সকল রসের ধারা তোমাতে আজ হোক না হারা,
আর জীবন সায়াহ্নে এসে জীবনের সব পাওয়া না পাওয়া, মান অপমান অবজ্ঞা বিশ্বাসভঙ্গের কথা মনে করে চোখে জল চলে এলো। চোখে জল এলে চিরসখা রবি ঠাকুরকে আশ্রয় করেই গেয়ে উঠি, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে মন এক উদাসী নগরে যাত্রা করে যখন শুনি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন, রবিকিরণে সকলের মন আলোকিত হোক এই কামনা করি। লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2, কালীনাথ মুন্সিলেন, বরানগর, কলকাতা থেকে। নাজির হোসেন বিশ্বাস হরিহরপাড়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, ঊষর ভূমি ধূসর গাছপালা, বৃষ্টির ছোঁয়া পেয়েই সেই রুখা সুখা জমি রবিকিরণে শস্য শ্যামলা হয়ে উঠল। প্রকৃতি নতুন সাজে সজ্জিত হয়ে শালঙ্কারা রানীর মতো জেগে উঠল। তখন বিন্দু বিন্দু সবুজের আস্তরণ, রবিকিরণে প্রাণোচ্ছল, কচি কচি চারারা খিলখিলিয়ে হেসে উঠছে ক্ষণে ক্ষণে। রবিকিরণে পৃথিবীর রূপ রস গন্ধ যেন মানব জীবনে রন্ধ্রে রন্ধ্রে সঞ্চারিত হল। বসুন্ধরা শস্য শ্যামলা হয়ে উঠল রবিকিরণের ছটায়। তাই তো জীবজগৎ গেয়ে উঠল আশার গান, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। রবির কিরণে শশাগরা পৃথিবীর জীবনী শক্তি বাংময় হয়ে উঠল। রবিকিরণের ছোঁয়া না পেলে যে পৃথিবীর সৃষ্টি বৈচিত্র্য ধ্বংসপ্রাপ্তি ঘটত, আর এক রবিকিরণে মনুষ্য সমাজ পেল সৃষ্টিশীল কর্মমুখর জীবনী শক্তি। তিনি হলেন সবার রবীন্দ্রনাথ। তিনিও অনুভব করতে শেখালেন প্রেম ও সৌন্দর্য মানব জীবনের অমূল্য সম্পদ। আসলে কবিমন চির আনন্দের নিকেতন, সেই জন্যে জীবনের শেষ প্রান্তে এসে তিনি বললেন, বাজে পুরবীর ছন্দে শেষ রাগে নির্বীণ। তবু তিনি এক মুহূর্তের জন্যেও ভুলছেন না, যৌবন বেদনারসে উচ্ছল আমার দিনগুলি। কবিমন একদিকে যেমন অনাসক্ত, অন্যদিকে আনন্দ পিয়াসী। একদিকে সীমা অতিক্রম করতে চেয়েছেন, অন্যদিকে পার্থিব সৌন্দর্য সম্ভোগে সতত উন্মুখ। তাই আমি বলি, রবিকিরণে শুধু প্রকৃতি জেগে ওঠেনি, জেগেছে মনুষ্য জগতও। তাই তো গাইতে ইচ্ছে করছে, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। লিখেছেন নাজির হোসেন বিশ্বাস, চোঁয়া, মুর্শিদাবাদ থেকে। আমাদের বাঙালিদের আকাশে দুই রবি জলজল করছেন। এক রবি প্রভাতে উদিত হয়ে সন্ধ্যায় অস্তগামী হন, আর এক রবি অহর্নিশ আমাদের চিন্তনে মননে জাগ্রত থাকেন, আমাদের প্রাণিত করেন। মানব মনের এমন কোনো অনুভূতি নেই যেখানে রবিরশ্মি প্রতিফলিত হয় না। আমাদের রবি রয়েছেন আমাদের রক্তে, মজ্জায়, মস্তিষ্কে, আমাদের হৃদয় সিংহাসনে। কেউ রবির হাত ধরে প্রাণের সঞ্জীবনী খুঁজে পান, আবার কেউ বা রবির কিরণে পৌঁছে যান তার কল্পনায় মাখা স্বপ্নের জগতে। আপামর বাঙালি তার সমগ্র সত্তায় স্নাত হয় রবি কিরণে। হ্যাঁ, প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় কিন্তু এই নিয়েই। আপনারা কি ভাবছেন তা লিপিবদ্ধ করে ফেলুন এবং তা পাঠিয়ে দিন প্রত্যুষা দপ্তরে। প্রত্যুষার মে মাসের চিঠির বিষয় রবি কিরণে। চিঠি পাঠাবেন এই ঠিকানায় aarprottusha@gmail.com, অথবা সাধারণ ডাকযোগেও আপনি আপনার পত্র পাঠাতে পারেন। তাহলে পাঠিয়ে দিন আপনার লেখা 200 শব্দের মধ্যে। মে মাসের বিষয় রবি কিরণ।

এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় ছিলেন সোমনাথ দাস। আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ সকাল 7:45 শুনবেন নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে। হ্যালো আকাশবাণী, অনুষ্ঠানটি রয়েছে সকাল 8:30। সকাল 9:00 আধুনিক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী উস্তাদ রশিদ খাঁ। অনুষ্ঠানটি শুনবেন সকাল 9:30। সকাল 10:00 রয়েছে সীমান্ত কথা, 10:20 শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্রদত্ত। সকাল 10:30 রয়েছে NCERT বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমঙ্গ, কিছু কথায় কিছু গানে। অনুষ্ঠানটি শুনবেন বেলা 11:00। 11:30 রয়েছে বিশেষ অনুষ্ঠান, বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে সাক্ষাৎকার, বিষয় মানবতাকে বাঁচিয়ে রাখতে রেডক্রসের ভূমিকা, অংশগ্রহণে বিদ্যুৎ নন্দী এবং রূপক দে সরকার। কথায় সুরে অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:00। দুপুর 1:00 রয়েছে মহিলা মজলিশ, এই অনুষ্ঠানে আজ রয়েছে নারী মন। এছাড়াও রয়েছে গাছের সাথে ঘর, শুনবেন আলোচনা। আজ এর প্রথম ভাগ, অংশগ্রহণে সৈকত গুহ এবং অনুশ্রী রায়। দুপুর 1:50 এবং সন্ধ্যে 6:40 শুনবেন ভাবাইয়া, শিল্পী সাহেরা বানু। জওয়ান ভাইদের জন্য হিন্দি গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 5:00। 5:30 আনন্দধারা, সন্ধ্যে 6:05 শুনবেন মেঠো সুর, সন্ধ্যে 7:05 শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান সাক্ষাৎকার, অংশগ্রহণে আফরিন যাবে, ইংলিশ চ্যানেল বিজয়ী এবং সৌমিতা আঢ্য। রাত 8:00 রয়েছে নাটক চিরসাথী, রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য কবিতা অবলম্বনে রচিত, বেতার নাট্যরূপ সুধাংশু বিশ্বাস এবং প্রযোজনা সায়নদীপ্ত দাস। রাত 9:15 শুনবেন গজল, সোমেশ কুমারের কণ্ঠে। গানে গানে অনুষ্ঠানটি রয়েছে রাত 9:30। রাত 10:10 শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সুমিত্রা সেনের কণ্ঠে। মনের জানলা অনুষ্ঠানটি রয়েছে রাত 10:30। শুনলেন আজ সারাদিনের বিভিন্ন অনুষ্ঠানগুলি সম্পর্কে। এখন আপনাদের জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি বিবিধ ভারতীর আজকের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আজ সকাল 7:30 হাম হ্যায় রাহি প্যারকে, বন্দে মাতরম অনুষ্ঠানটি শুনবেন সকাল 8:15 এবং দুপুর 2:00। সকাল 8:30 রয়েছে চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 শুনবেন হ্যালো ফরমাইশ, বেলা 11:00 রয়েছে চয়নিকা, ইয়াদু কি মেহফিল অনুষ্ঠানটি শুনবেন দুপুর 12:05, দুপুর 1:00 রয়েছে সুরিলা সফর, দুপুর 2:30 শুনবেন সদাবাহার নগমে, হ্যালো সাহেলি শুনবেন দুপুর 3:00, বিকেল 4:00 রয়েছে গীতভারী কাহানি, ছায়াগীত অনুষ্ঠানটি রয়েছে বিকেল 5:00, 5:30 শুনবেন তারানে ন্যায় পুরাণে, সন্ধে 6:05 রয়েছে গানের ভেলা, সন্ধে 7:00 শুনবেন জয়মালা, 7:45 গুলদস্তা, হাওয়া মেহেল অনুষ্ঠানটি শুনবেন রাত 8:00, চিত্রলোক রাত 8:15, রাত 9:00 শুনবেন আপকে লিয়ে, রাত 9:30 আজকে ফানকার, রাত 10:00 রয়েছে ছায়াগীত এবং রাত 10:30 রয়েছে ঢালতি যায় রাত। শুনলেন অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী শিলিগুড়ি, এখন আপনাদের জানিয়ে দিই শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। প্রধান ধীরগতির ও নির্মাণ কাজ চলমান এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড়, NH10 সালুগারা এবং শাহুডাঙ্গি আম্বারি লিঙ্ক ব্রিজ, তিস্তা ক্যানেল এবং ক্যানেল মোড়। অতিরিক্ত ট্রাফিক সতর্কতা ফুলবাড়ি হাট ফুলবাড়ি, দুপুর 2:00 থেকে সন্ধ্যে 7:00 পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। আম্বারি হাট আম্বারি রোড, দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ, বাগডোগরা বিমানবন্দর ও NJP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন কাওয়াখালী ও খাপরাইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। শুনলেন শিলিগুড়ির আজকের ট্রাফিক বুলেটিন। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলার সংবাদ, তারপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের

বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া এআই এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। IPL ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। অন্য ম্যাচে লখনউ সুপার জায়ান্টস গতরাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল RN রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় চলছে জোরদার। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচন করবেন। এই পরিষদীয় দলনেতার নেতৃত্বেই নতুন সরকার গঠিত হবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী শনিবার 9 মে শপথ নেবে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও বিজেপির প্রবীণ নেতৃবৃন্দ এবং NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা যোগ দেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। এলাকার বিভিন্ন বহুতল থেকেও নজরদারি চালানো হবে। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যে 2 মাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকছে। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12 মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যে সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার TVK সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। লোকভবনের পক্ষ থেকে জারি করা এক প্রেসবার্তায় জানানো হয়েছে, তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে TVK 108টি আসনে জয়লাভ করার পর দলের প্রবীণ নেতা KA সেঙ্গোত্তায়ান, N আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্য প্রতিনিধিদের নিয়ে বিজয় সরকার গঠনের দাবি পেশ করেছেন। পুদুচেরিতেও সরকার গঠনের প্রক্রিয়া চলছে জোরদার। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AI নিউজ কলকাতাতে। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6.4 কোটি টন ছাড়িয়ে গেছে। বাধ্যতামূলক মজুতের চেয়ে এই পরিমাণ প্রায় 3 গুণ বেশি। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, গম ও চালের যথেষ্ট পরিমাণ মজুদ দেশজুড়ে জনকল্যাণমূলক প্রকল্প এবং গণবণ্টন ব্যবস্থায় নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। ফলে একদিকে যেমন বাড়ছে খাদ্য নিরাপত্তা, তেমনি একটি স্থিতিশীল ও শক্তিশালী দেশ গঠনও বাস্তবায়িত হচ্ছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইন্ডিয়া AI এর প্রযুক্তিগত পরিকাঠামো ব্যবহার করে ICMR এর বায়োমেডিকেল গবেষণা ও জনস্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি ঘটাবে।

0: আপাতত ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশমন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। মন্ত্রী ইসরো এবং ন্যাশনাল সেন্টার ফর স্পেস স্টাডিজের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতার ইতিহাস তুলে ধরেন। ভারতের গগনযান মিশনেও ফ্রান্সের ভূমিকা রয়েছে। ফিলিপস ব্যাপটিসও মহাকাশ গবেষণায় ভারতকে একটি গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্ত অংশীদার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, মাইক্রোগ্রাভিটি পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতা সহ মহাকাশে মানুষ পাঠানোর ক্ষেত্রেও ফ্রান্স সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্যারিসে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে ভারতকে অংশগ্রহণ করার জন্য তিনি আমন্ত্রণ জানিয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।
1: পুরে দুনিয়া দেখা কিস প্রকারকে বর্বরতাকে সাথ পহলগাম মে আতঙ্কবাদী হামলা হুয়া থা জিসমে 26 মাসুম লোগোকে জানি গই থি। হাম লোগোনে পাকিস্তান কো উসকে বাদ অপারেশন সিন্দুর কে জরিয়ে মুহতোড় জবাব দিয়া উনকে সীমা পার সে আতঙ্কবাদ কে সমর্থন কে লিয়ে। পুরে দুনিয়া জানতি হ্যায় কি পাকিস্তান সীমা পার সে আতঙ্কবাদ কো এক ইনস্ট্রুমেন্ট অফ স্টেট পলিসি কি তরহ উসকা ইস্তেমাল করতা হ্যায়।
0: অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, 2860 জনের বেশি মানুষের নাগরিকত্ব যাচাইয়ের কাজ বাকি রয়েছে। দেশের নিয়ম অনুযায়ী বিদেশের কোনো নাগরিক অবৈধভাবে এখানে বসবাস করতে পারে না, সেক্ষেত্রে তাদের অবশ্যই ফেরত পাঠানো হবে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ কেরালা, মাহে, কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। দপ্তর জানিয়েছে, আজ উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক উপকূল এবং রায়ালসীমাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশেও একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে। সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীর জন্য তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার স্থগিত ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলোকে এসকর্ট করার পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুজন মার্কিন কর্মকর্তা ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াশিংটনের উপসাগরীয় কৌশলের জন্য এটি একটি বড় ধাক্কা। গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্রদের নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামে পরিচিত এই অভিযানটি গতি পাওয়ার আগেই বন্ধ হয়ে গেল। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সাম্প্রতিক আলোচনাকে খুব ভালো বলে বর্ণনা করেছেন। তিনি আরও বলেছেন, একটি স্থায়ী চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই উজ্জ্বল। ইরানও যুদ্ধ শেষ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের 14 দফার প্রস্তাব পর্যালোচনা করছে। তেহরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন। সমাজ মাধ্যমে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের একটি ডিজিটালি বিকৃত ভুয়ো ভিডিও পাকিস্তানের প্রচার মাধ্যম সমর্থিত অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রচার করা হচ্ছে বলে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে সংঘাতের সময় ভারত 4টি রাফাল যুদ্ধবিমান হারিয়েছে বলে রণধীর জয়সওয়াল মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ভিডিওটি AI নির্মিত ডিপ ফেক। নাগরিকদের এই ধরনের বিষয়বস্তুতে বিশ্বাস না করার এবং সবসময় সরকারি সূত্রের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। কলকাতা নাইট রাইডার্স আজ IPL ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে লখনউর অটল বিহারী বাজপেয়ী একানা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে লখনউ সুপার জায়ান্টস 9 রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরালাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সরকার গঠনের প্রস্তুতি চলছে জোরকদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। উপভোক্তা বিষয়ক খাদ্য গণবণ্টন মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, দেশে খাদ্যশস্যের মজুদ 6 কোটি 4 লক্ষ টন ছাড়িয়ে গেছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনে তোড়জোড় চলছে জোর কদমে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে যোগ দিতে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ। মুখ্যমন্ত্রী কে হবেন তা চূড়ান্ত হয়ে যাবে আজই। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে বিধানসভা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের বিধানসভা নির্বাচন মিটতেই সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ রাজ্যে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরে রাজনৈতিক কর্মসূচির রূপ দিতে যাচ্ছে বিজেপি। আগামী শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে। বিজেপি সূত্রে ইঙ্গিত, মুখ্যমন্ত্রীর পাশাপাশি 2 উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হওয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। রাজ্যের সরকার গঠনের প্রস্তুতির মধ্যে আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যপালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত 2 বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করেছে নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এন কে মিশ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলেছে অত্যন্ত দ্রুত গতিতে। ইতোমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা হয়েছে। বর্তমানে ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কার কাজও চলেছে জোর কদমে। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসা রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া পাঁচ বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা মেট্রোর নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671,72,00,000 টাকার একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন ট্র্যাকস অ্যান্ড সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণ এবং 11 কেভি সিস্টেমকে 33 কেভিতে উন্নীত করার জন্য 380 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। উল্লেখ্য, 80-এর দশকে তৈরি হওয়া কলকাতা মেট্রোর বর্তমান পরিকাঠামোয় প্রতি 5 মিনিট অন্তর ট্রেন চালানোর ব্যবস্থা রয়েছে, কিন্তু নতুন প্রকল্প বাস্তবায়িত হলে ব্যস্ত সময়ে প্রতি 5 মিনিটের পরিবর্তে মাত্র 2.5 মিনিট অন্তর ট্রেন চালানো সম্ভব হবে। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল কলকাতায় পৌঁছে কালীঘাটে নেত্রীর বাড়িতে যান অখিলেশ, দুজনের কিছুক্ষণ কথা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। যেসব ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে সেগুলি হল www.wbbscdata.com, www.wbbsc.wb.gov.in, www.results.shiksha.in এই ওয়েবসাইট। উল্লেখ্য, এবার পরীক্ষা শেষ হওয়ার 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ফাজিলের রেজাল্ট প্রকাশিত হবে আজ। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। www.wbbme.org ওয়েবসাইটে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল দেখা যাবে। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি TS শিবগানম SIR-এর ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত কারণেই তার এই সিদ্ধান্ত বলে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছেন। বিজেপির এরাজ্যে অন্যতম শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় জোর কদমে চলেছে তদন্তের কাজ। গতকাল STF, CID এবং IB-র অফিসারদের নিয়ে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল SIT। তারাই ঘটনা তদন্ত করবে। উদ্ধার হওয়া গাড়ির নম্বর প্লেটের ভিত্তিতে খোঁজা হচ্ছে সেটির আসল মালিককে, যদিও নম্বর প্লেট ভুয়ো বলে মনে করছেন তদন্তকারীরা। মুর্শিদাবাদের সালারে মজুদ বোমা সরাতে গিয়ে বিস্ফোরণে এক যুবক গুরুতর জখম হয়েছেন। ঘটনাস্থল থেকে 2টি কন্টেনার ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ। সালারের ওসি বিশ্বজিৎ ঘোষাল জানিয়েছেন, রঞ্জন শেখ নামের ওই যুবক তার বাড়ির শৌচাগারের পিছন থেকে মজুদ বোমা সরানোর সময় বিস্ফোরণ ঘটে। বর্তমানে ওই ব্যক্তি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসার জন্য বেঙ্গালুরু যাওয়ার পথে অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হুগলির খানাকুলের 4 বাসিন্দার মৃত্যু হয়েছে। জানা গেছে, একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য কয়েকজন রোগী এবং তাদের পরিজন বেঙ্গালুরু যাচ্ছিলেন। তিরুপতি এলাকায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরিতে ধাক্কা দেয়। অনুকূল পরিস্থিতি এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামীকাল থেকে তা ফের বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনে তোড়জোড় চলছে জোর কদমে। বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে যোগ দিতে আজ রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে রাজ্য বিধানসভা। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
3: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী ধীরেন বসু।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি ধীরেন বসুর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত, তারপর শুনবেন ইংরেজি সংবাদ।

আপনাদের স্বাগত জানাই। আজ 8ই মে, বাংলার 24শে বৈশাখ, অর্থাৎ এক মহামানবের আবির্ভাবের প্রাক্কাল। আগামীকাল আমাদের সকলের প্রিয় কবি, প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব দিবস। তিনি আমাদের প্রাণপুরুষ। এমন এক দিনও কাটে না যেদিন আমরা কোনো না কোনোভাবে তাকে স্মরণ করি না, তার সৃষ্টির উচ্চারণ করি না। তিনি আমাদের প্রাণে, মনে, আমাদের অস্তিত্বের পরিচয় বহন করছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। বিশ্বের দরবারে তার গ্রহণযোগ্যতা, তার পরিচিতি। তাই নতুন করে কিছু বলার নেই কবিগুরু সম্পর্কে। আমরা তার সৃষ্টিতে ঋদ্ধ। তিনি কেবল বাঙালিদের গর্ব নয়, তিনি আপামর ভারতবাসীর গর্ব। শুনব আজকের অনুষ্ঠানের প্রথম গানটি, বসন্ত বাহার ছবি থেকে। গানটিতে সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ। গানটি গিয়েছেন মান্না দে।

আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, বাঙালিদের উৎসব বলা যেতে পারে। বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে, বিদ্যালয়ে রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি শুরু হয়ে যায়। ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে আমাদের মতো বড়রাও কিন্তু প্রস্তুতি শুরু করে দিয়ে এই বিশেষ দিনটি সুন্দরভাবে উদযাপন করার জন্য। ফিরব আরও কথায়, চলে যাব পরের গানে, বম্বে ছবি থেকে এ আর রহমানের সুরে। গানটি গেয়েছেন চিত্রা।

রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতিকে ঘিরে মনে কিন্তু অনেক সুন্দর স্মৃতি জায়গা করে রয়েছে। যেমন ছোটবেলায় আমাদের মহড়ার চল ছিল ছিল পাড়ায় পাড়ায়। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনার পরিসর অনেক বড়। গল্প, নাটক, কবিতা, গান কোনোটাই কিছু কম নয়। তাই শুরুতেই বাছাই পর্ব, তারপর তা সুন্দরভাবে পরিবেশনের প্রস্তুতি। পাড়ার কোনো প্রাজ্ঞ মানুষ বা শিক্ষক স্থানীয় কারোর কাছে গিয়ে শিখে আসা, বাড়িতে অভ্যাস এবং অনুষ্ঠানের আগে তিন চার দিন সবাই মিলে একসাথে সম্পূর্ণ অনুষ্ঠানের মহড়া, এ যেন এক আনন্দমেলা, অপূর্ব পরিবেশ। আমরা এই পরিবেশ ছোটবেলায় পেয়েছি। এখনকার ছোটরা কি এই পরিবেশ পাচ্ছে? কিছু ক্ষেত্রে হ্যাঁ, আবার বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু না। শিশুদের ব্যস্ত জীবনে এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু তারা ভীষণভাবে হারাচ্ছে। ভেবে দেখুন তো শ্রোতা বন্ধুরা, রবি ঠাকুরের রচনায় শিশুদের একটা বিরাট অংশ রয়েছে। তাঁর মতো করে শিশুদের মনস্তত্ত্ব খুব কম মানুষই তাঁদের লেখায় ফুটিয়ে তুলতে পেরেছিলেন। তাই ছোটরাই যদি রবি ঠাকুরের সৃষ্টির আনন্দ উপভোগ করতে না পারে, তাহলে কিন্তু এর জন্য আমরা বড়রাই দায়ী। একটু ভেবে দেখার সময় কিন্তু এসেছে। চলে যাব পরের গানে। ববি ছবি থেকে পরের গানটি শুনবেন লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে। গানটি গেয়েছেন শৈলেন্দ্র সিং।

শুধু এই একটা দিনই যে আমরা কবির সৃষ্টিতে মেতে থাকি তা কিন্তু নয়। তার লেখা, তার চিন্তা যেন আমাদের জীবন গঠনে ভূমিকা গ্রহণ করে।

রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের প্রাণের কবি, আমাদের প্রতিদিনের সঙ্গী। তাকে আমরা উদযাপন করি রোজ, আনন্দে, দুঃখে, বেদনায়, ভালোবাসায়। তিনি শিখিয়েছেন মানুষকে কাছে টানতে, জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেমিশে থাকতে, মানবতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে। তাই তাঁর আদর্শকে পাথেয় করে যাতে এগিয়ে যেতে পারি, সেই আশায় আজ শেষ করব আমাদের আজকের হ্যালো আকাশবাণী অনুষ্ঠান এই গানটির মধ্যে দিয়ে। গানটি গিয়েছেন অজয় গোগাওয়ালে, সুর দিয়েছেন অজয় অতুল। গানটি শুনবেন ধড়ক ছবি থেকে।

এতক্ষণ শুনলেন হ্যালো আকাশবাণী অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: জানুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
2: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন আধুনিক গান, শিল্পী পান্নালাল ভট্টাচার্য।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে আধুনিক গান আকাশবাণী শিলিগুড়ি। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর শুনবেন সমীক্ষা।

0: আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ তামিলনাড়ু অসম সহ পাঁচ রাজ্যে সরকার গঠনে তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এরাজ্যে রেলের আটকে থাকা প্রকল্পগুলির কাজ দ্রুত শেষ হবে বলে পূর্ব রেল আশা প্রকাশ করেছে। কলকাতা মেট্রোর ব্লু লাইনের আধুনিকীকরণে প্রায় 672 কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি ও মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। আজই প্রকাশিত হচ্ছে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের রেজাল্ট। সৌদি আরব মার্কিন সেনাবাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা করেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত সংবাদে। পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের সরকার গঠনের প্রস্তুতি চলছে জোর কদমে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে আসছেন। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: বাংলায় বিপুল জয়ের পর শপথ অনুষ্ঠানকে জাতীয় স্তরের রাজনৈতিক কর্মসূচি রূপ দিতে যাচ্ছে বিজেপি। শনিবার 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে রাজ্যের প্রথম বিজেপি সরকার। বুধবার থেকেই ব্রিগেডের মঞ্চ ও নিরাপত্তা প্রস্তুতির কাজ শুরু হয়ে গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে আনুষ্ঠানিকভাবে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হবে। কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে ওই বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ নাও হতে পারে বিজেপি সূত্রে ইঙ্গিত। মুখ্যমন্ত্রীর পাশাপাশি দুই উপমুখ্যমন্ত্রী এবং কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই অনুষ্ঠানে শপথ নিতে পারেন। শপথ অনুষ্ঠান ঘিরে কলকাতায় নজিরবিহীন নিরাপত্তারও ব্যবস্থা করা হচ্ছে। রবীন্দ্র জয়ন্তীর দিন শপথ হয় সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতেই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী শইকিয়া জানান, খানাপাড়ার কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলেছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে ডিএমকে এবং এআইএডিএমকে। অন্যদিকে পুদুচেরিতে আয়োজিত এক বৈঠকে এআইএডিএমকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এড়াপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ ভিসিকে, সিপিআই এবং সিপিআইএমের নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আড়লিকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল টিভিকে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কী অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা চলছে। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এই বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় রেলের নানা প্রকল্প দ্রুত শেষ হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ। একটি প্রতিবেদন।
2: রাজ্যে ঘটেছে রাজনৈতিক পালাবদল। নতুন সরকার গঠিত হলে এরাজ্যে দীর্ঘদিন ধরে আটকে থাকা রেলের বেশ কিছু প্রকল্পের কাজ দ্রুত শেষ হবে বলে আশা প্রকাশ করেছে পূর্ব রেল কর্তৃপক্ষ। গতকাল এক বিবৃতিতে রেলের তরফে জানানো হয়, রাজ্য ও কেন্দ্রের প্রশাসনিক মেলবন্ধনের ফলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটতে চলেছে। বিবৃতিতে বলা হয়েছে, পরিবহন ব্যবস্থা সচল রাখতে বেনারস সেতু প্রতিস্থাপনের কাজটিকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। নতুন প্রশাসনিক পরিবেশে জমি অধিগ্রহণ এবং ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া দ্রুততর হবে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানিয়েছেন, যাত্রী নিরাপত্তা নিশ্চিত করাই রেলের প্রধান লক্ষ্য। পূর্বতন সরকারের অসহযোগিতা ও প্রশাসনিক বাধার কারণে এতদিন নৈহাটি রানাঘাট ও রানাঘাট কৃষ্ণনগর শাখায় তৃতীয় লাইনের কাজ কার্যত থমকে ছিল। এছাড়া পাঁচ বছর আগে ঘোষিত সাঁইথিয়া বাইপাস প্রকল্পের জমি হস্তান্তর এবং চন্দনপুর শক্তিগড় চতুর্থ লাইনের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নের কাজও আটকে ছিল। এই প্রতিটি প্রকল্পই দ্রুত রূপায়িত করা হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। দীপঙ্কর ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: কলকাতা মেট্রো নর্থ সাউথ করিডোর বা ব্লু লাইনে যাত্রী পরিবহন ক্ষমতা বৃদ্ধিতে কেন্দ্রীয় সরকার 671 কোটি 72 লক্ষ টাকার একটি প্রকল্প মঞ্জুর করেছে। এই প্রকল্পের আওতায় মেট্রোর এই করিডোরে 291 কোটি টাকা ব্যয়ে 7টি নতুন ট্র্যাকশন সাবস্টেশন তৈরি করা হবে। পাশাপাশি এসপ্ল্যানেড থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত বর্তমান বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকীকরণও করা হবে। 11 কেভি সিস্টেমকে 33 কেভিতে উন্নত করার জন্য 380 কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। মাধ্যমিকের সঙ্গেই হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ। দুপুর 2:30 পর থেকে বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও ফ্রান্স বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং, ফ্রান্সের উচ্চশিক্ষা গবেষণা ও মহাকাশ মন্ত্রী অধ্যাপক ফিলিপস ব্যাপটিস্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডক্টর সিং বলেন, বিজ্ঞান ও মহাকাশ ক্ষেত্রে দুদেশের সম্পর্ক একটি শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছে। 2026 সালকে ভারত ফ্রান্স উদ্ভাবন বর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ত্বরান্বিত করতে ইন্ডিয়া AI এবং ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ICMR নতুন দিল্লিতে একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে, এই অংশীদারিত্ব স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্প্রসারণের ক্ষেত্রকে আরও বিস্তার ঘটাবে। গৌরবময় পথ চলার 90 বছর পূর্ণ করল আকাশবাণী। এই বিশেষ মাইল ফলক উদযাপন করতে আজ রাজধানী দিল্লিতে একটি বর্ণাঢ্য ম্যারাথনের আয়োজন করা হয়। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন আকাশবাণী ভবন থেকে শুরু হয়ে কৃষি ভবন, রেলভবন এবং রিজার্ভ ব্যাংক চত্বর ঘুরে পুনরায় আকাশবাণী ভবনে এসে শেষ হয়। আজকের এই ম্যারাথনে আকাশবাণী, দূরদর্শন ও প্রসার ভারতীর অসংখ্য কর্মী ও তাদের পরিবারের সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর CEO গৌরব দ্বিবেদী এবং আকাশবাণীর মহানির্দেশক রাজীব কুমার জৈন। শ্রী দ্বিবেদী বলেন,
3: কাল পুরা দেশ অব সিন্ধুর কি অ্যানিভার্সারি মানা রা থা, উসকি পৃষ্ঠভূমি মে জো হুয়া ও বহুত দুঃখদ থা, লেকিন অব সিন্ধুর নে ভারত কি এক অলগ কিস্ম কি পহচান দুনিয়া মে বনা দি। তো ইস মৌকে পর সিফ মে ইতনা কহনা চাহুঙ্গা কি ইস পহচান কো, ইস তাকত কো বনায়ে রখনা হম সব কি জিম্মেদারি হে, অর ইহি কাম হম লোগ আনে ওয়ালে দিনো মে মিলজুল করকে করতে রহেঙ্গে।
0: সৌদি আরব মার্কিন সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে না দেবার ঘোষণা করেছে। ফলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজগুলিকে পাহারা দেবার পরিকল্পনা আপাতত বাতিল করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলকাতা নাইট রাইডার্স আজ IPL এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ 5 রাজ্যের সরকার গঠনের তোড়জোড় চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গে বিজেপির নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পৌরোহিত্য করবেন। ভারত ও ফ্রান্স বিজ্ঞান ও প্রযুক্তি এবং মহাকাশ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও নিবিড় করতে সহমত হয়েছে। খবর এখনকার মতো শেষ হল।
4: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম আশা আকাঙ্ক্ষা, লিখেছেন প্রজেশ মন্ত্রোপাধ্যায়। আশা যে কোনো সমাজেই ব্যক্তি জীবনের চালিকা শক্তি হিসেবে কাজ করে। কবির গানে গাওয়া হয় আশার জয়গান। আজকে রাত কাটলেই নতুন সূর্যের ভোরে ভালো কিছু হবে, মানুষের এমন ভাবনা স্বাভাবিক। সম্প্রতি শেষ হওয়া পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন নিশ্চিতভাবে মানুষের এই ভাবনাকে প্রাসঙ্গিক করে তুলেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় পরিচালিত নির্বাচনে বিভিন্ন মতাদর্শ ও দৃষ্টিভঙ্গির রাজনৈতিক দল মানুষের সমর্থনে শাসন ক্ষমতায় আসে, কিন্তু ক্ষমতায় যে দলই আসুক না কেন, জনকল্যাণে তারা কি কাজ করবে তারই নিরিখে একটি সরকারের সাফল্য বা ব্যর্থতা নির্ভর করে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলির ঘোষণায় তাদের ভবিষ্যৎ নীতি কেমন হবে তার ইঙ্গিত পাওয়া যায়। তা থেকেই মানুষ স্থির করেন কোন দলকে তারা সমর্থন করবেন। সাধারণভাবে বলতে গেলে, যে দল জনকল্যাণের জন্য প্রয়োজনগুলি মেটানোর ইঙ্গিত দেয়, জনগণেশের আশীর্বাদে তাদেরই ঝুলি ভরে ওঠে। যে প্রতিশ্রুতি দিয়ে একটি দল বা জোট ক্ষমতায় আসে তা রক্ষা করতে তারা কোন নীতি নেয় তা নিয়ে মানুষের আগ্রহ থাকে। এবারে

0: বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধন নিয়ে জনমনে যে আশঙ্কা তৈরি হয়েছে তা দূর করা দরকার। বিদায়ী সরকারের আমলে শিক্ষা, বিশেষ করে শিক্ষক নিয়োগ নিয়ে যে দুর্নীতি সামনে এসেছে সে বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে বলে মানুষ আশা করছেন। এই জন্য রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার সমাধান করে শিক্ষার মানোন্নয়নের কথা ভাবতে হবে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রেও বহু সমস্যা ও দুর্নীতির কথা শোনা গেছে, এক্ষেত্রেও ব্যবস্থা প্রয়োজন। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং সুশাসনের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার রূপায়ণে নতুন সরকার কি ব্যবস্থা নেয় মানুষ সেদিকে সাগ্রহে নজর রাখবে। এছাড়া শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ঋত গৌরব ফিরিয়ে আনাও সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য হওয়া দরকার। সিঙ্গুর কিংবা তাজপুর সমুদ্র বন্দর নির্মাণ ছাড়াও বড় আকারের শ্রম নিবিড় শিল্প স্থাপনের উপযুক্ত পরিবেশ গড়ে তোলা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন সহ বহু বিষয়কে অগ্রাধিকার দেওয়া দরকার। 1 কোটি মানুষের কর্মসংস্থানের যে লক্ষ্যমাত্রা ঘোষণা করা হয়েছে তা পূরণের জন্য এমএসএমই বা ক্ষুদ্র শিল্পের পুনরুজ্জীবনের জন্য পরিকল্পনা করে এগোতে হবে। কৃষি ক্ষেত্রেও কর্মসংস্থান বাড়াতে কৃষকের পেশাকে সম্মান দিতে হবে। রাজ্যের প্রধান কৃষি ফসল ধান, আলু, পাট কিংবা চায়ের উৎপাদনকে লাভজনক করে তোলা ছাড়াও নতুন ধরনের ফসল চাষে কৃষকদের উৎসাহিত করা দরকার। ভাবা দরকার রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার কথাও। জলপথ পরিবহনকে বিকল্প হিসেবে গড়ে তোলা গেলে মানুষের যাতায়াত ও কৃষি পণ্যের বিপণনের সুবিধে হবে। পশ্চিমবঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম, তাই এই সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া দরকার। ন্যূনতম পরিকাঠামো ছাড়াই বিভিন্ন জেলায় যেসব বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে সেগুলিরও উন্নয়ন প্রয়োজন। তবে জীবন জীবিকার সমস্যা ছাড়াও মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখা, মত প্রকাশের অধিকার সুরক্ষিত রাখা কিংবা সমালোচনা সহ্য করার মতো উদার মানসিকতা যে সরকারকে জনপ্রিয় করে তুলতে পারে এটা মনে রাখা বিশেষ জরুরি। ঐতিহাসিক কারণে পশ্চিমবঙ্গে ধর্মীয় বৈচিত্র্য রয়েছে। সব সম্প্রদায়ের মানুষ যাতে শান্তিতে নিজ মত ও পথে অবিচল থেকে জীবনযাপন করতে পারেন তাও নিশ্চিত করা দরকার। রাজ্যে সুশাসন ফেরানো, নারী সুরক্ষা নিশ্চিত করা, পরিচ্ছন্ন প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষিত রাখার কাজও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অন্যদিকে রাজনৈতিক প্রতিপক্ষকে সম্মান করা, বিরোধী মতামতকে যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করা, রাজনীতির দুর্বৃত্তায়ন প্রতিরোধের লক্ষ্য মাথায় থাকা দরকার। রাজনৈতিক সংঘাতের ঘটনা মোকাবিলা করে শান্তিপূর্ণ পরিবেশ ফেরার আশাও যে কম গুরুত্বপূর্ণ নয় সেটাও ভাবা দরকার। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী উস্তাদ রশিদ খাঁ, রাগ আহির ভৈরব।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, শিল্পী ওস্তাদ রশিদ খান, রাগ আহির ভৈরব। আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

0: আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন সীমান্ত কথা।
3: আকাশবাণী শিলিগুড়ি, সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে।
4: সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের আরও কিছু গ্রামের মানুষের জীবনযাত্রার কথা। আমরা এগিয়ে চললাম খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছোট দিলসারম জোট গ্রামের দিকে। রাস্তার দুধারে সবুজ ধানক্ষেত, দূরে মেচি নদীর হাচ্ছানি, ছোট ছোট ঘর আর বিস্তীর্ণ মাঠ পেরিয়ে আমরা এসে পৌঁছলাম ছোট দিলসারম জোট গ্রামে। এই গ্রামেরই প্রাথমিক বিদ্যালয়ের নাম ছোট দিলসারম জোট প্রাথমিক বিদ্যালয়। শিক্ষিকা দেবশ্রী পাল এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার কথা আমাদের জানালেন।
5: নমস্কার।
6: নমস্কার।
5: আর এই স্কুলে আপনি কতদিন ধরে যুক্ত আছেন?
6: তো 2 বছর হলো।
5: আর স্কুলে শিক্ষক শিক্ষা কতজন আছেন?
6: আমরা 3 জন অ্যাসিস্ট্যান্ট টিচার আছি আর 1 জন প্যারা টিচার।
5: স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা এখন কত?
6: 87।
5: আর ছাত্রছাত্রীরা মূলত কোথা থেকে আসে?
6: আসে পার্শ্ববর্তী যে গ্রামগুলো আছে ওখান থেকে আসছে।
5: ছাত্রছাত্রীদের উপস্থিতির হারটা কীরকম?
6: মানে 65-60% এরকম পার্সেন্টেজ থাকছে রোজ।
5: ছেলে মেয়েদের

0: বিদ্যালয়মুখী করতে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প মিড ডে মিল, মানে দ্বিপ্রহরিক আহার, এটা কি আপনার স্কুলে হচ্ছে?
1: হ্যাঁ, এটা প্রতিদিন হয়।
0: কি কি তাদের খাওয়ানো হয়?
1: ডাল, তরকারি, মাসে দুদিন ডিম, মাঝে মাঝে মাংস, এরকম হয়ে থাকে।
0: এই যে তারা দুপুরবেলা খাবারটা পাচ্ছে ছাত্রছাত্রীরা, তারা কি উৎসাহিত হচ্ছে বা পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়ছে বলে মনে হয় একজন টিচার হিসেবে আপনার?
1: হ্যাঁ, অবশ্যই, কেন এই বাচ্চারা তো সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না। স্কুলের যে সব পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে, তারা বাবা মারা বেশিরভাগই বাড়িতে থাকে না, তো বাচ্চারা তো দুপুরবেলা সেরকমভাবে খাওয়া দাওয়াটা তাদের হয় না, তো মিড ডে মিলটা হওয়াতে তাদের এই সুবিধাটা হয়। ঠিক,
0: এর পাশাপাশি আপনাদের স্কুলে ছাত্রছাত্রীকে উৎসাহ বাড়ানোর জন্য খেলাধুলার পাশাপাশি সংস্কৃতি চর্চা এই ধরনের কোনো কাজ কি আপনাদের স্কুলে হয়?
1: সেরকমভাবে তো স্কুলে নেওয়াটা সম্ভব হয় না, কিন্তু প্রত্যেক বছর যেটা বাৎসরিক যেটা খেলা হয় সেটাতে ওরা যায়।
0: বিভিন্ন জন্ম জয়ন্তীগুলো পালন হয়,
1: সেগুলো তো হয়।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
2: কৃষিকাজ এবং হাঁস মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন সীমান্ত অঞ্চলের বাসিন্দা কৃষক ভাই জেঠামার্ডি।
0: নমস্কার।
3: নমস্কার।
0: আপনি এখানে কতদিন ধরে আছেন এই গ্রামে?
3: জন্ম এখানেই আমার।
0: তো আপনার বাড়িতে দেখছি যে অনেক হাঁস মুরগি আছে, মুরগিও দেখছি, তো আপনি কি এগুলো বাড়িতে পালন করেন?
3: বাড়িতে পালন করি।
0: কতগুলো আছে?
3: আছে 6-7টা।
0: আচ্ছা, বাচ্চাও তো অনেক দেখছি আছে।
3: হ্যাঁ, অনেক অনেক বাচ্চা আছে।
0: আচ্ছা, এগুলো কি বিক্রি করেন?
3: বিক্রি করি, বিক্রি করি।
0: আচ্ছা, আর এছাড়া আপনি কি কাজ করেন?
3: কৃষক, খেতি কাজ করি।
0: খেতি কাজ করি,
3: খেতি কাজ করি।
0: তো আপনার কয় বিঘা জমি আছে?
3: জমি 3 বিঘা।
0: এই 3 বিঘা জমিতে আপনি কি লাগান?
3: ধান, পাট।
0: যতটা আপনি ধান পাচ্ছেন সেটা আপনি কোথায় বিক্রি করেন?
3: বাজারে।
0: কীরকম আয় হয়?
3: মোটামুটি বিঘায় 8 মণ করে হয়।
0: আচ্ছা, তো সবটাই বিক্রি করেন?
3: কিছুটা খাই আর কিছুটা বিক্রি করি।
0: আচ্ছা আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
3: পরিবারের ছেলে আছে, বৌমা আছে।
0: আচ্ছা,
3: নাতি নাতিনি আছে।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
3: নমস্কার।
2: বেশ কিছু বাড়িঘর, ছোট্ট গ্রাম এই ছোট দিলশারাম জোত। সংসারের দায়িত্বভার কাঁধে নিয়ে দোকান করেন এই গ্রামেরই বছর 21-এর যুবক গোপাল সিংহ।
0: নমস্কার।
4: নমস্কার।
0: এই দোকানে আপনার যে মালগুলো, এগুলো আপনি কোথা থেকে নিয়ে এসেছেন?
4: এগুলো এই যে আমাদের সামনে পানাটিঙ্গি নিউ মার্কেটে, কোনো সময় ওই বাতাসিতে, এই সামনে বাজারগুলোতেই নিয়ে আসতেছি মালগুলো।
0: এই দোকান করে আপনার কীরকম আয় হয়?
4: বাড়িতে যখন খাওয়ার খরচাও হয়, এমনি কিছু হাজিরা তো বসে যায়, 200-300 বসে যায়। বাবা এইদিকে কাজ করে হয়ে যায়, বাড়িতে চলে যায় মানে কোনো রকম।
0: আচ্ছা, তো আপনার পরিবারে কে কে আছে?
4: পরিবারে মা, বাবা, 2টা বোন, আমি একা, দিদা আছে।
0: আচ্ছা, বাবা কি কাজ করেন?
4: বাবা পানি ট্যাঙ্কিতে রিক্সা চালায়।
0: আচ্ছা, আর বোনরা যারা আছে তারা কি করে?
4: একজন স্কুলে পড়ে, পড়াশোনা করে, বাড়িতে বড় বোনটা আছে।
2: ছোট দিলশারাম জোত থেকে এবার আমরা রওনা হলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন আরও একটি নতুন গ্রামের দিকে। খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গণ্ডগোল জোত গ্রামে এসে আমরা পৌঁছলাম। এই গ্রামেরই পঞ্চায়েত সদস্য শুভলাল সিংহ গ্রাম সম্পর্কে আমাদের জানালেন।
0: নমস্কার।
5: নমস্কার।
0: আপনার গ্রামের মানুষেরা সাধারণত জীবিকা নির্বাহ করেন কিভাবে?
5: কৃষিকাজ করে, কেউ এখন আমাদের লোকাল খড়িবাড়ি থেকে সবজি নিয়ে আসে এখানে, কিছু কাজ করে ওরা সবজি বিক্রি করে, কেউ ছোটোমোটো চা দোকান করে বসবাস করে, মানে কোনোরকম করে দিন কাটাচ্ছে।
0: আচ্ছা, আর কেন্দ্রীয় সরকারের তো অনেক প্রকল্প আছে, সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যে মিড ডে মিল, আপনার এখানে যে স্কুলগুলো আছে ঠিক মতন হচ্ছে কিনা, রাস্তাঘাট বা স্বচ্ছ ভারত অভিযান যেগুলো রয়েছে
5: সেগুলা এখন শোনা যাচ্ছে যে অনেক জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখানে সেসব জিনিস এখনো পুরো ক্লিয়ার আসে নাই।
0: আপনার গ্রামের রাস্তাঘাট কীরকম?
5: রাস্তাঘাট বিশেষ ভালো নেই।
0: আর কতজন পরিবার আছে এই গ্রামে?
5: 1200 মানে উপরে আছে, তার নিচে নেই।
0: আর মহিলাদের জন্য অনেক রকম প্রকল্প কেন্দ্র সরকারে আছে, সেগুলো কি আপনার গ্রামে সবাই পাচ্ছে?
5: সবাই ঠিক মতো পাচ্ছে না।
0: আপনাকে অনেক ধন্যবাদ।
5: নমস্কার।
2: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে বসবাস করেন এই গ্রামের মানুষ, সে কথা জানালেন ব্যবসায়িক মোহাম্মদ জাভেদ আলম।
0: নমস্কার।
6: নমস্কার।
0: আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে?
6: আমার পরিবার বাবা, মা, ভাই, দাদা।

0: সবাই আছে।
1: তারা কি কাজ করেন?
0: দোকান আছে, মুদিখানা দোকান আছে, এই গাড়ির কাজ।
1: আর আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস, হ্যাঁ, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয় কি?
0: না না, কোনো অসুবিধা নেই, আমরা মিলেমিশে এখানে বসি, কোনো অসুবিধা নেই।
1: কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্পগুলোর মধ্যে যেমন ধরুন যে মিড ডে মিল আছে বা স্বচ্ছ ভারত অভিযান আছে, তো এইসব প্রকল্পগুলোর মধ্যে আপনারা জানেন কি?
0: হ্যাঁ জানি।
1: তো আপনার বাচ্চারা কি মিড ডে মিল পায়?
0: হ্যাঁ পায় পায়।
1: আপনাকে অনেক ধন্যবাদ।
2: গৃহবধূ সন্ধ্যা রায় সংসারের নানান দিকের কথা উল্লেখ করলেন।
1: নমস্কার।
3: নমস্কার।
1: এই গ্রামে আপনি কতদিন ধরে আছেন?
3: প্রায় 30-40 বছর।
1: আপনার পরিবারে কে কে আছেন?
3: আমার পরিবারে আমি, আমার স্বামী আর তিনটা বাচ্চা, দুইটা মেয়ে এক ছেলে।
1: তো আপনার স্বামী কি করেন?
3: আমার স্বামী ভ্যান চালায়।
1: ভ্যান চালিয়ে যা রোজগার করছেন সেটা দিয়ে সংসার ঠিকমতো চলছে?
3: চলছে, চালাই যাচ্ছি।
1: আর ছেলে মেয়েরা এরা কি করে?
3: ছোট ছেলেটা বাড়িতে আছে, 3 বছর বয়স। দুইটা মেয়ে স্কুলে পড়ে, নকশালবাড়ি নন্দপ্রসাদ গার্লস স্কুল।
1: আচ্ছা, তো এখান থেকে কিভাবে যায় ওরা?
3: বাসে।
1: আপনি কি কোনো কাজ করেন?
3: না, আমি কাজ করি না,
1: বাড়ির
3: কাজ করি।
1: আর পানীয় জল কোথা থেকে নিয়ে আসেন?
3: পানীয় জল বাড়িতেই আছে, কল।
1: আর রান্না করার জন্য কি জ্বালানি ব্যবহার করেন?
3: রান্না করার জন্য গ্যাসে রান্না করি।
1: আর আপনাদের এই গন্ডগোল জ্যোতি কি সেলফ হেল্প গ্রুপ আছে?
3: সেলফ হেল্প গ্রুপ আছে।
1: আপনি কি যুক্ত আছেন?
3: না, নাই।
1: আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার।
3: নমস্কার।
2: কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন গন্ডগোল জ্যোতির কৃষক ভবেশ সিংহ। তিনি সরকারি নানান সুযোগ সুবিধার কথা তুলে ধরলেন।
1: নমস্কার।
4: নমস্কার।
1: আপনার নাম?
4: আমার নাম ভবেশ সিংহ।
1: এই গ্রামে আপনি কতদিন ধরে বসবাস করছেন?
4: 20-25 বছর বসবাস করছি।
1: আপনার গ্রামটার নাম ঠিক?
4: গন্ডগোল জ্যোতি।
1: আপনার কত বিঘা জমি আছে?
4: আমার টোটাল 3 বিঘা জমি আছে।
1: সেখানে আপনি কি ফসল উৎপাদন করেন?
4: সেখানে ধান, শাকসবজি, পাট, গম ইত্যাদি, ভুট্টা টুটাও করি।
1: তো কত পরিমাণ জমিতে আপনি এগুলো উৎপাদন করেন?
4: আমি 2 বিঘা মাটিতে ধান আবাদ করি, আর 5 কাঠা মাটিতে আমি শাকসবজিটা করি, আর 10 কাঠা মাটিতে আমি ওই ভুট্টা করি, আর 2-1 কাঠা মাটিতে ওই মানে লঙ্কা, পেঁয়াজ, মরিচ এগুলো আবাদ করি।
1: এই যে আপনি ফসল উৎপাদন করছেন, এগুলো আপনি কোথায় বিক্রি করেন?
4: বাজারে বিক্রি করি।
1: কোথায়? কোন বাজারে?
4: নকশালবাড়ি বাজারে বিক্রি করি, খড়িবাড়ি বাজারে বিক্রি করি, বাতাসিতে বিক্রি করি।
1: আচ্ছা, বছরে কীরকম আয় হয়?
4: হ্যাঁ, এখানে মোটামুটি ফসলটা একটু ভালোই হয়, যেটা আমরা মোটামুটি দেখছি যে একটু খাটতে হয়, তারপরেও ফসলটা ভালোই হয়, এবং বছরে মোটামুটি একটা ভালো আয় আসে যায়, সেটা হচ্ছে 5-7 হাজার টাকা বেনিফিট হয়।
1: পরিবারে আপনার কে কে আছে?
4: পরিবারে আমরা 4 জন টোটাল, বউ আছে আর 2টা বাচ্চা, একটা মেয়ে, একটা ছেলে।
1: আর আপনার গ্রামে কি ফার্মার্স ক্লাব আছে, মানে কৃষকদের যে ক্লাব থাকে?
4: না, এখানে এটা আমাদের সমস্যা, এটা আমাদের ফার্মার ক্লাব এখানে নেই।
1: আচ্ছা,
4: এটা আমাদের হলে একটা ভালো হতো আর কি।
1: তো কৃষিকাজ এবং কৃষিক্ষেত্রে উন্নতির জন্য সরকারি তো বিভিন্ন রকম সুবিধাগুলো আছে, সেই প্রকল্পের সুবিধাগুলো পান?
4: হ্যাঁ, সরকারি সুবিধাগুলো পাই, বীজ, সার, কীটনাশক, এক্সপ্রে মেশিন, এগুলো আমরা পাই, অস্বীকার করে লাভ নেই, এগুলো আমরা পাচ্ছি।
1: এগুলো কি নিয়মিত পান?
4: হ্যাঁ, নিয়মিত পাচ্ছি।
1: আর সেচ ব্যবস্থা কীরকম আছে?
4: সেচ ব্যবস্থা আমরা বাতারিয়া নদী থেকে নালা বের করে দিচ্ছে সরকারের থেকে প্ল্যান করে, আমরা সেই নালা থেকে আমরা জলটা নিয়মিত পাচ্ছি।
1: আর যেহেতু এটা একদম আন্তর্জাতিক সীমান্ত অঞ্চলে, ভারত নেপাল সীমান্ত অঞ্চলে, চাষাবাদ করতে বা বাজারজাত করতে বা অন্য কোনো ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কি?
4: না না, এখানে এমন কোনো অসুবিধা নেই, এবং এখানে যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালো আমাদের এখানে, খুব সুন্দর।
1: আপনাকে ধন্যবাদ।
4: ধন্যবাদ। নমস্কার।
2: পেশায় সাইকেল মেকার, কিন্তু মনে প্রাণে একজন লোকসঙ্গীত শিল্পী। সারাটা দিন কাজ করার পর বাড়ি ফিরে গানবাজনা চর্চা করা জগদীশ রায়ের নিত্যদিনের কর্ম। শোনালেন তার জীবনের কথা।
1: নমস্কার।
5: নমস্কার।
1: জগদীশবাবু, আপনি এই যে গ্রামে কতদিন ধরে বাস করছেন একটু বলুন।
5: আমি 16 বছর ধরে আছি। 16 বছর ধরে
1: গন্ডগোল জ্যোতি?
5: গন্ডগোল জ্যোতি।
1: আচ্ছা, আর এই যে আপনার শিল্প চর্চা করছেন, সেটা কতদিন ধরে করছেন?
5: মোটামুটি এখানে আসার আগের থেকেই করছি।
1: কত কত বছর হবে?
5: 20-22 বছর হবে।
1: আচ্ছা, খুব ভালো। আর এর পাশাপাশি আপনি জীবিকা নির্বাহের জন্য আর কোনো কাজকর্ম করেন কি?
5: হ্যাঁ, আমার একটা সাইকেল দোকান আছে।
1: আচ্ছা,
5: সাইকেল রিক্সা মেরামত।
1: আচ্ছা, বাহ। আর আপনার গ্রামে শিল্প সংস্কৃতি চর্চা এগুলো কীরকম?
5: মোটামুটি আমাদের গ্রামে শিল্প চর্চা ভালোই হয়।
1: আচ্ছা, আর এর উন্নতির ব্যাপারে আরও কিছু পরিকল্পনা কি আছে আপনাদের?
5: হ্যাঁ, পরিকল্পনা তো আছে, আমরা চাচ্ছি আমাদের গ্রামে অনেক রকম সরকারিভাবে এই ধরনের গান বাজনা শেখার জন্য যেন সরকার আমাদেরকে শেখার জন্য কোনো কিছু অনুদান করেন, তাহলে আমাদের গান বাজনা গাওয়ার খুব ভালো হবে।
1: বা আর সকলে মিলে মানে জাতি ধর্ম নির্মিশে মানে মুসলিম ভাই বা হিন্দু ভাই সবাই মিলেমিশে যখন অনুষ্ঠান এখানে কি হয়?
5: হ্যাঁ, এখানে তো অনেক ধরনের অনুষ্ঠান হয়। আমাদের এখানে যত কিছু অনুষ্ঠান হয় আমরা সবাই মিলে ওই অনুষ্ঠানে যোগদান করি। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যত জাতি আছে আমরা প্রত্যেকের অনুষ্ঠানে যাই, সব জাতিরাই প্রত্যেক অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করি।
1: আর লোকগীতি তো বিশেষ করে ভাওয়াইয়া গান উত্তরবঙ্গের একটা মাটির গান, তাই তো? উত্তরবঙ্গের মানুষের একটা প্রাণীর গান, তো এবারে আমরা একটু শুনিনি ভাওয়াইয়া গান।

0: সীমান্ত কথা আজ এখানে শেষ করব। আজ আমরা শুনলাম ভারত নেপাল আন্তর্জাতিক সীমান্ত অঞ্চল সংলগ্ন খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামের মানুষের জীবনযাত্রার চালচিত্র। সংকলন ও প্রযোজনা শান্তনু আচার্য।
1: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা, আকাশবাণী শিলিগুড়ি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে।
2: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন, ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন, ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
3: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদিজির সংকল্প।
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন আইআর অ্যাপে। এখন শুনবেন দ্বিজেন্দ্র গীতি, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

এতক্ষণ শুনলেন চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে দ্বিজেন্দ্রগীতি, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন এনসিইআরটি বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান উমাঙ্গ।

0: আনুন।
1: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। কিছুক্ষণের মধ্যে শুনবেন কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানটি।

জন্মদিন আসে পারে পারে, মনে করাবারে, এ জীবন নিত্যই নূতন। প্রতি রাতে আলোকিত পুলকিত দিনের মতন, সত্যি প্রতিদিন একটা নতুন দিন, নতুন জন্ম, নতুন ভাবে ভাবতে শেখা, নতুন উদ্যমে পথ চলা। আর যিনি আমাদের পথ প্রদর্শক, যিনি আমাদের নিভৃত দেবতা, যিনি আমাদের মনের মন্দিরে সদা বিরাজিত, রবীন্দ্রনাথ, তাঁর জন্মদিন তো প্রতিদিন, কারণ তাকে আমরা বারবার নতুন করে প্রতিদিন চিনি, তাই তাঁর জন্মদিন প্রতিদিন। তবুও ওই যে পরিবারের আপন মানুষের জন্মদিন তো আমরা একটু বিশেষভাবেই পালন করি, তাই সারা বিশ্বব্যাপী এখন রবীন্দ্র জন্ম উৎসবে মেতে আছে। আগামীকাল অর্থাৎ 25শে বৈশাখ সেই শুভক্ষণ, এবং ইংরাজি মতে গতকাল তার জন্মদিন শুরু হয়ে গেছে। সারা বছরই আমরা তাকে স্মরণ করি, তার কথায়, তার গানে, তার কবিতায় তাকে আরও বেশি করে আমরা পেতে চেষ্টা করি। আগামীকাল আমরা সকলে মিলে সেই উৎসব উদযাপন করি।

0: করব। আপাতত আমরা রয়েছি কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানে, তাই সেখানে প্রতিদিনের মতো আপনাদের জন্য কিছু আধুনিক গানের ডালি নিয়ে আমরা হাজির হয়েছি। আসুন সেখান থেকেই আপনাদেরকে শোনাবো এখন আশা ভোঁসলের কণ্ঠে একটি গান।
1: ছাড়ো না,

0: সুন্দর একটি ভালোবাসার গান, মিষ্টি প্রেমের গান আমরা শুনলাম। প্রেম আর রবীন্দ্রনাথ এই দুই যেন একে অপরের পরিপূরক। রবীন্দ্রনাথের সাহিত্য, গান, কবিতা, চিঠি সব কিছুর মধ্যেই প্রেম এক গভীর বহুমাত্রিক অনুভূতি হয়ে প্রবাহিত। তবে তাঁর প্রেম শুধু নারী পুরুষের আকর্ষণে সীমাবদ্ধ নয়, সেখানে আছে আত্মার টান, বিরহের ব্যথা, প্রকৃতির সঙ্গে মেলবন্ধন, এমনকি মানুষের প্রতি অসীম মমতাও। রবীন্দ্রনাথ প্রেমকে কখনো দেখেছেন পূর্ণতার আলোয়, কখনো আবার অপূর্ণতার সৌন্দর্যে। তাঁর প্রেমে মিলনের আনন্দ যেমন আছে, তেমনি বিচ্ছেদের গভীর সুরও আছে। তাই তাঁর গান শুনলে মনে হয় যে প্রেম কাছে টানে, সেই প্রেমই আবার দূরেও সরিয়ে দেয়। আসুন পরবর্তী গানে আমরা এগিয়ে যাই। পরের গানটি শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।
1: আমার নাম কিশোর কুমার গাঙ্গুলী খান্ডবা শিবি, আমার নাম কিশোর কুমার গাঙ্গুলী খান্ডবা, এ বি সি ডি, বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম বাম

0: bum bum, brucham chika chika bum bum, brucham chika chika bum, chika chika bum bum, chika bum bum, chika bum bum, hey. Log log lombo, roga daga shombo. Log log lombo, roga daga shombo. Chale shudo tom tom, hit kita bum bum. চলে শুধু টম টম চিট চিট বম বম আইকুম আগুন তালা তুড়ি যদুর মাঠে শ্বশুর বাড়ি রেল কম জমা জম পা পিছে আলু দম চাম চিকে চিকে বাম চিকে চিকে চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে চাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম বাম চিকে বাম বাম চিকে বাম বাম এ
1: টাপা টস টসে লেবু চটকায় ফিতকে ছোড়ার ঘাড় মটকায় লেবু চটকায় লেবু চটকায় লেবু চট টাপা টস টসে লেবু চটকায় ফিতকে ছোড়ার ঘাড় মটকায় টাপা টস টসে লেবু চটকায় ফিতকে ছোড়ার ঘাড় মটকায় জালা ভাড়া চিটে গোড় চোরঙ্গে চিদপুর জালা ভাড়া চিটে গোড় চোরঙ্গে চিদপুর এই নাগপুর কানপুর মধুপুর বোলপুর পাগলপুর ছাগলপুর রাঁচি রাঁচি পাগলপুর তাম চিকে চিকে বাম চিকে চিকে তাম চিকে চিকে বাম চিকে চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে বাম চিকে বুব চিকে তাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম বাম চাম চিকে চিকে বাম চিকে চিকে বাম বাম চিকে বাম বাম চিকে বাম বাম পেঁয়াজের ছেটকি চলে শুধু হেটকি রসুনের চটচড়ি এই দেবেখালি চটচড়ি এই ঝুলকুনি পাচড়া এই এলোচুল আচড়া এই চুপচাপ পায়ে হেঁটে চল রে ফাড়াক্কা রুম দাড়াক্কা খাড্ডা আড়াক্কা মুন্সি আড়াক্কা ফুটবল ভলিবল ডাস্টবিন বেসবল কিংকন কিংকন বল বল হল
2: অল কোয়াইট অন কলিকাতা ফ্রন্ট মুড়োর ঘন্ট

কিশোর কুমারের গান শুনলেন আপনারা। কিশোর কুমার, যার নাম শুনলেই মনে পড়ে এক অদ্ভুত প্রাণ চঞ্চলতা, এক অনন্য কণ্ঠের জাদু। অথচ এই বহুমুখী শিল্পী যখন রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, তখন তাঁর কণ্ঠে ধরা দিয়েছে এক অন্য আবেগ, এক গভীর সংযম ও অনুভূতির সৌন্দর্য। অনেকেই ভাবেন কিশোর কুমার মানেই আধুনিক গান, চলচ্চিত্রে রোমান্টিক সুর বা হাস্যরসের উচ্ছ্বাস, কিন্তু রবীন্দ্রনাথের গানে তিনি যেন নিজের অন্তরের আরেকটি কোমল দরজা খুলে দিয়েছিলেন। তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত কখনো অতিরিক্ত অলঙ্করণে ভরে ওঠেনি, বরং সহজ আন্তরিক অনুভবেই হয়ে উঠেছে মুগ্ধকর। তার গাওয়ার ভঙ্গিতে ছিল এক অদ্ভুত সহজতা। মনে হয় না তিনি গান গাইছেন, মনে হয় যেন গল্প বলছেন। এই যেমন ধরুন এই গানটি শুনলেন আপনারা, মনের কথা শোনাচ্ছেন। রবীন্দ্রসঙ্গীতের যে আবেগ, যে কাব্যিকতা, তা তিনি নিজের স্বরভঙ্গির মধ্য দিয়ে খুব স্বাভাবিকভাবেই পৌঁছে দিতে পেরেছিলেন শ্রোতাদের হৃদয়ে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, কিশোর কুমার রবীন্দ্রসঙ্গীতকে কখনও কঠিন ধ্রুপদী গানের গণ্ডিতে আটকে রাখেননি। তাঁর কণ্ঠে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন আরও সহজ, আরও আপন। ফলে যারা সাধারণত রবীন্দ্র

সঙ্গীত কম শুনতেন, তারাও কিশোরের গলায় সেই গান শুনেই আকৃষ্ট হয়েছেন। রবীন্দ্রনাথের গানের মাধুর্য আর কিশোর কুমারের কণ্ঠের উষ্ণতা, এই দুইয়ের মিলনে সৃষ্টি হয়েছে এক অনন্য আবহ। তাই আজও যখন কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত বেজে ওঠে, তখন মনে হয় এ শুধু গান নয়, এ যেন অনুভূতির নরম ছোঁয়া। কিশোর কুমারের গান তো আপনাদের শোনালাম, এরপরে আপনাদের শোনাব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি গান।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথাই কিছু গানে এই অনুষ্ঠানটি। এবং আপনারা জানেন এই অনুষ্ঠানে আপনাদের জন্য আমাদের থাকে কিছু নির্বাচিত আধুনিক গানের ডালি, এবং সেখান থেকেই শোনাচ্ছি আপনাদের একটার পর একটা গান। এরপরে আপনাদের জন্য রয়েছে তালাত মাহমুদের কণ্ঠে একটি গান।

0: এই গানটির সাথেই আজকের মতো শেষ হলো কিছু কথায় কিছু গানে এই অনুষ্ঠানটি। আগামীকাল আবারও ঠিক এই সময় আধুনিক গানের এই অনুষ্ঠানটি নিয়ে আমরা হাজির হব। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি, আজ বিশ্ব রেড ক্রস দিবস। মানবতাকে বাঁচিয়ে রাখতে রেড ক্রসের ভূমিকা, এখন এই বিষয়ে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান শুনবেন। বিদ্যুৎ নন্দীর সাক্ষাৎকার নিয়েছেন রূপক দে সরকার।
1: শ্রোতা বন্ধুদের নমস্কার। আজকে একটা বিশেষ দিন, আজকে একটা বিশেষ দিন এই কারণে বলছি যে সারা ভারতবর্ষ তথা পৃথিবীতে যে সংগঠনটাকে এক ডাকে সবাই চেনে, অর্থাৎ আমি বলতে চাইছি ওয়ার্ল্ড রেড ক্রস ডে, বিশ্ব রেড ক্রস দিবস। কে না শুনেছে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির নাম, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি, যাদের আমরা দেখেছি যারা এর মেম্বার হন বা যারা এর স্বেচ্ছাসেবক হন, তারা হেন কাজ নেই যেখানে ঝাঁপিয়ে পড়েন না, সে যুদ্ধক্ষেত্র হোক, বন্যা হোক, খরা হোক, ভূমিকম্প হোক। তো আজকের আমাদের অনুষ্ঠান মূলত ওয়ার্ল্ড রেড ক্রস ডেকে কেন্দ্র করে, এবং এবারে যে থিমটা তারা দিয়েছেন এই বিশ্ব রেড ক্রস দিবসে সেটা হলো কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখো। আমরা আজকে পেয়ে গেছি আমাদের স্টুডিওতে শিলিগুড়ি শাখার যিনি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সম্পাদক শ্রী বিদ্যুৎ নন্দী, যাকে আমরা অধিকাংশভাবেই টুটুলদা হিসেবে চিনি, সম্পাদক শিলিগুড়ি রেড ক্রস সোসাইটি। টুটুলদা, অনেক ধন্যবাদ তুমি আমাদের এই স্টুডিওতে এসছো।
2: আমাকেও ধন্যবাদ।
1: হ্যাঁ, একটু শ্রোতাদের যদি বলো যে আমরা তো ছোটোবেলা থেকেই ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি বা রেড ক্রসের নাম শুনছি, ছোট দু চার লাইনের মধ্যে ঠিক কীভাবে তৈরি হয়েছিল এটা?
2: রেড ক্রস তৈরি হয়েছিল 1920 সালে, প্রথম বিশ্বযুদ্ধ যখন ছিল সেই সময় তৈরি হয়েছিল, আর ওইটাই হলো ফার্স্ট অ্যাক্টিভিটিস, মানে রেড ক্রসের প্রথম মানে বিশ্বব্যাপী, যে হেনরি ডুনান্ডি ওটা করেছিল, উনি হলো আমাদের মানে বিশ্বের প্রথম
1: মানে প্রতিষ্ঠাতা বলা যায়,
2: প্রতিষ্ঠাতা।
1: ঠিক ঠিক। এবার ধরো এই যে তৈরিটা হলো, তারপরে এটা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে,
2: আস্তে আস্তে ওনার ইয়েতেই সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়লো।
1: এবার যদি আমি শিলিগুড়ি কেন্দ্রিক চলে আসি, তাহলে এই শিলিগুড়ির যে শাখাটা, এই শাখাটা তোমরা কবে তৈরি করেছো?
2: আমরা তৈরি করেছি, তখন তো আমরা ছিলাম না, যাই হোক 1958 সালে এটা তৈরি হয়েছে, ডক্টর সুধীর ঘোষ এটা তৈরি করেছিলেন, উনি অনেক পরিশ্রম করে এটা তৈরি, তখন তো কেউ জানতোই না এগুলো কিছুই, তা উনি 1985 সাল অবধি উনি আমাদের সেক্রেটারি ছিল, প্রচুর কাজ করেছে, অনেক মানে শিলিগুড়ি জানতোই না, শিলিগুড়ি বা নর্থ বেঙ্গল কেউ লোক।
1: আচ্ছা, এখন যে জায়গাটাতে আমরা তোমাদের অফিসটা দেখি, এটা কি সেখানেই ছিল?
2: ওই একই জায়গায়, ওইখানেই ছিল,
1: আর কোনো শাখা
2: না শিলিগুড়ির, কোনো প্রত্যেক ডিস্ট্রিক্ট আর প্রত্যেক সাব ডিভিশনেই আমাদের শাখা আছে সারা পৃথিবীতে।
1: মূলত টুটুলদা যদি বলি যে আমরা রেড ক্রস বলতে কোনো একটা কিছুর প্রয়োজন হলেই আমরা বলি যাও রেড ক্রসে যাও, অক্সিজেনের দরকার হলে রেড ক্রসে যাও, ডেড বডি ক্যারিয়ার, ঠিক কী কী পরিষেবা তোমরা দিয়ে চলেছো?
2: আমাদের বিল্ডিংয়েই আছে প্যাথোলজি আছে, ফিজিওথেরাপি আছে, ইসিজি আছে, চাইল্ড ভ্যাকসিনেশন আছে, অ্যাডাল্ট ভ্যাকসিনেশন আছে, অ্যাম্বুলেন্স আছে, ডেড বডি আছে, অক্সিজেন আছে, কনসেন্ট্রেটার আছে, ফার্স্ট এড ট্রেনিং অ্যান্ড সার্ভিস আছে, অডিওমেট্রি মানে কানের যেটা কতটা আছে, যেরকম আমাদের যদি কোনো কার্ডিওলজিস্টের কাছে যায় উনি বলবে আপনাকে আপনি ইসিজি করে আসুন, তাই এখানে কানের কোনো প্রবলেম থাকলে যেটা লাগে তো মানে ইসিজি আর কি, সেটা গেলে হলে অডিওমেট্রি ওই টেস্টটা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, আর ডিজাস্টার ম্যানেজমেন্ট আছেই, মানে সারা বছর ঝড় জল বন্যা
1: কিছু না কিছু
2: কিছুটা লেগে আছে।
1: দুটো জিনিস, এই যে তুমি পরিষেবাটা বললে না, দুটো জিনিস সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই শ্রোতা বন্ধুদের, সেটা হচ্ছে এই যে ফার্স্ট এড ট্রেনিংয়ের কথা তুমি বললে, এটা একটা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন থেকে প্রাপ্ত সার্টিফিকেটের থেকে হাজার গুণ দাম হচ্ছে রেড ক্রস সোসাইটির থেকে। এইবার এই ফার্স্ট এড ট্রেনিংটা তোমরা, তোমাদের এই ক্রাইটেরিয়া কী বা কীভাবে কেউ যদি ইচ্ছা করে কীভাবে যোগাযোগ?
2: অ্যাকচুয়ালি ফার্স্ট এড আমাদের ছাড়া হয় না, কারণ ফার্স্ট এড রেড ক্রস তাই হলো, মানে যেহেতু সরকারই আছে, রেড ক্রস হলো সরকার আর এনজিও, সবাই যে কোনো যেরকম লয়ার ল পাস করলো তার আমাদের সার্টিফিকেটটা লাগবে, আমাদের কাছে একটা ট্রেনিং করতে হবে, ট্রেনিং করে তারপরে উনি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন।
1: এটা কতদিনের ট্রেনিং?
2: এইটা 10 দিন 12 দিন পর্যন্ত, যে যেরকমভাবে ই করতে, মোটামুটি 7 দিনের লাগে ট্রেনিং, সরকারি ল কলেজ, প্রাইভেট ল কলেজ সবাই আমাদের কাছেই পাঠায়। যেরকম বাসের কন্ডাক্টর হবে আমাদের কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে।
1: কিসের?
2: এই ফার্স্ট এডের।
1: ও আচ্ছা, তাদেরও ফার্স্ট এড
2: লাগে। যে কোনো কোম্পানিতে, যে কোনো হোটেল রেস্টুরেন্ট সবারই এখন মানে এটা ম্যান্ডেটারি করে দিয়েছে যে ফার্স্ট এড ট্রেনিং লাগবে, যার জন্য ওরা আমাদের কাছে আসে। বিদেশে যারা যাচ্ছে পড়াশোনা করতে বা কিছু, তাদের একটা ফার্স্ট এড ট্রেনিং লাগছে।
1: আচ্ছা, এই যে ফার্স্ট এড ট্রেনিং তোমরা ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি থেকে দিচ্ছ, এটা ঠিক কী কী বলা যাবে? কী কী?
2: হ্যাঁ, কী কী? ধরো প্রাথমিক, ফার্স্ট এড মানে কি? প্রাথমিক চিকিৎসা। একটা লোক অসুস্থ হয়ে গেল, প্রথমে কী করতে হবে, কীভাবে তাকে,
1: বা কোথায় রোড অ্যাক্সিডেন্ট,
2: রোড অ্যাক্সিডেন্ট হলো, যে কোনো মানে অ্যাক্সিডেন্ট হলে বা কিছু হলে প্রাথমিক চিকিৎসাটা শেখানো হয় কী কী করতে হয়। ফার্স্ট এডাররা হলো ডাক্তার, যতক্ষণ না আসবে ফার্স্ট এডাররা ততক্ষণ কাজ করতে পারবে। কোনো যদি ডাক্তার MBBS বা LMA বা যেই যে কোনো ডাক্তার আছে, তখন সে হাত সরিয়ে ফেলবে।
1: ঠিক,
2: ডাক্তারটা যতক্ষণ না আসবে ডাক্তার কোনো, ততক্ষণ আমরা হাত লাগাতে পারি বা চেষ্টা করবো তাকে বাঁচানোর, বা যতটুকু আমরা জানি ফার্স্ট এড ট্রেনিং নেওয়াতে।
1: মানে প্রাথমিক শুশ্রূষাটা,
2: প্রাথমিক শুশ্রূষাটা আমরা করে দিতে পারি।
1: এর মধ্যে ইঞ্জেকশন দেওয়াটাও পড়ে?
2: হ্যাঁ হ্যাঁ, ইঞ্জেকশনও পড়ে, সেটাও আমাদের ট্রেনিং নেওয়া আছে।
1: আচ্ছা,
2: এটা ট্রেনিং নিয়েছি আমরা।
1: বা ধরো অক্সিজেন,
2: অক্সিজেন দেওয়া, এটি কনসেন্ট্রেটর দেওয়া, এগুলো সবই আমাদের ট্রেনিং নেওয়া আছে। মানে যারা করছি তাদেরও শেখানো আছে। এখন কিছু লোক শিখতে চায়, কিছু লোক চায় হলো সার্টিফিকেটটা লাগবে বলে
1: আশা,
2: যতটুকু হবে ততটুকু। কিন্তু আমি, আমার কাছে ট্রেনিং না নিলে আমার এই ব্রাঞ্চ থেকে আমি তাকে সার্টিফিকেট কাউকে দিই না। আমাদেরকে 3 দিন বা 7 দিনের ট্রেনিং নিতেই হবে।
1: আরেকটা বিষয় জানতে চাইছিলাম, এই ফার্স্ট এডটা বুঝলাম। এই যে প্রায়ই আমরা দেখি মানুষজন ঘুরে বেড়ায়, তারা হচ্ছে অডিওমেট্রি টেস্ট, যেটা তুমি বললে তোমাদের পরিষেবার মধ্যে আছে, এটা কি ফ্রি অফ কস্ট করা?
2: না, ফ্রি অফ কস্ট অ্যাকচুয়ালি অডিওমেট্রি প্রাইভেট, যে কোনো ডাক্তার, ENT ডাক্তার দেখালে প্রথম অবস্থা বললো আপনি একটা অডিওমেট্রি টেস্ট করে আসুন। অডিওমেট্রি টেস্ট সরকারের এটা আছে, সেটা ইরেগুলার, সব জায়গায় যা হয় আর কি, বা 15 দিন বা 1 মাস পর টাইম ডেট হলো, যার জন্য হয় না। এখন প্রাইভেট কোথাও গেলে 1200 থেকে 1500 টাকা লাগে। আমাদের যে অডিওমেট্রি করে, যে এই আছে টেকনিশিয়ান, তাকে 200 টাকা দিতে
1: মানে মিনিমাম একটা,
2: ওই 200 টাকা আমরা কোনো পয়সা করি নিই না, ওই 200 টাকা অডিওমেট্রি যে করে তাকে দিই
1: ন্যূনতম।
2: না, ওই পয়সাটা আসে অনেক দূর থেকে, পার পেশেন্টের 200 টাকা ওই নিয়ে নেয়, তার জন্য একটা ভাউচারও করে দিই আমরা, আর যে নেয় তাকেও একটা করে দিই।
1: এই যে অডিওমেট্রিটা বলছো, এটা কি তোমাদের যে ভবনটা, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির যে ভবনটা, সেখানেই?
2: হ্যাঁ, সেখানেই, যা আমাদের মানে কার্য সব কিছুই ওই ওর মতোই হয়, এর বাইরে কোথাও করে।
1: এছাড়া কী করছো? অক্সিজেন,
2: ওই অক্সিজেন আসলো দিলাম, তারপর অনেক কিছু আছে, যেমন হুইল চেয়ার আছে, হুইল চেয়ার আমরা কেউ

0: হয়তো দার্জিলিংয়ে ঘুরতে যাবে, কলকাতা থেকে এসে দুটো হুইল চেয়ার লাগবে, কেউ হয়তো স্টেশনে তুলতে যাচ্ছে ব্যাঙ্গালোরে নিয়ে যাবে, একটা কেনার তো কোনো দরকার নেই, অনেকগুলো টাকা দাম, 7-8 হাজার টাকা দাম, সবার পক্ষে তো সম্ভব না, আমরা এগুলো ফ্রিতেই দিই, হুইল চেয়ার, ওয়াকার। আচ্ছা, তারপর আমাদের প্রত্যেক বছর একটা করে ক্যাম্প হয় ডিজাস্টারের উপরে, এই হুইল চেয়ার, হিয়ারিং এইডস, ট্রাইসাইকেল, ওয়াকার, ওয়াকিং
1: স্টিক। এটাকে তুমি কি এরকম বলছো যে একটা স্বাস্থ্য শিবির টাইপের?
0: হ্যাঁ হ্যাঁ, ডিজেবল যারা আছেন তাদের জন্য আমরা প্রত্যেক বছর একটা স্ক্রিনিং ক্যাম্প করি, তারপর যাদের হচ্ছে ডাক্তার দেখে নেয়, তারপর তাদের আমরা একটা সময় করে বা টাইম লাগে 15 দিন 1 মাস তাদের আমরা,
1: সেটা ইন্ডিয়ান রেড ক্রস
0: ফ্রি, এগুলো সব ফ্রি, এগুলো সব।
1: বাহ, খুব সুন্দর। আর একটা জিনিস জিজ্ঞেস করছি, বাচ্চাদের ইদানিং আমরা দেখছি যে মায়েরা অনেক সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে যান যে আমার সন্তান হয়েছে, তার ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তো এই ভ্যাকসিনেশন প্রোগ্রামটাও তোমাদের আছে?
0: হ্যাঁ, আমাদের আছে ভ্যাকসিনেশন।
1: এটা সম্পর্কে যদি একটু বলে, মানে কবে কবে হয়?
0: আমাদের প্রত্যেক রবিবার সকাল 10টা থেকে 2টো হতে হয়, একদিনই করি আমরা। আগে অনেক মানে 50-60-70 জন আসতো, এখন নানা জায়গায় অ্যাকচুয়ালি প্রত্যেক চাইল্ড স্পেশালিস্ট যারা আছে ডক্টর, তারাই এখন ভ্যাকসিনেশনটা করছে, যার জন্য আগে অনেক লোক আসতো, এখন ইয়ে কমে গেছে অনেক লোক আর কি, এখন 8 জন 10 জন 15 জন 12 জন এরকম আসে। এখন মা বাবারাও খুব ইয়ে করে, যাতে ডাক্তার দিলে অনেক ভালো হবে।
1: মানে এটা তুমি বলতে চাইছো যে সামহাও এটা একটা সচেতনতার অভাব যে না, ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি থেকে কেন নেব
0: না, আমাদের কাছ থেকে নিতে গেলে যেরকম আমাদের ভ্যাকসিনেশন চার্জটা লাগে না, যেটা ডাক্তার বা অন্য কাউ কোথাও গেলে 300-500 লাগে, প্লাস হলো যেটা আমরা ভ্যাকসিনটা কিনি তার খুব কম মার্জিনে, মানে যতটুকু আমাদের খরচা, যারা ভ্যাকসিনেটার তাদের যে দিতে হয় সেইটুকুই, এর বেশি আমরা কিছু করি।
1: আচ্ছা, এই যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা, এটা তো ধরো আমরা জানি আর কি যে এর একটা কোর্স থাকে, ধরো যে সদ্য জন্মালো তারপরে তার এই এই এই ডিপিটি,
0: একটা শিডিউল থাকে আমাদের, সবারই আছে এটা, যখন একটা নিউবর্ন বেবি নার্সিং হোম থেকে রিলিজ হলো তখন তার একটা ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে দেয়, তারাও একটা কার্ড দিয়ে দেয় কী কী কীভাবে দিতে পারবে, আর আমাদের কাছেও আছে কার্ড, আমাদের কার্ডটা একটু ভ্যালু, মানে সারা পৃথিবীতে ওই কার্ডটা নিয়ে গেলে, একটা বাচ্চা বিদেশে যখন যাবে রেড ক্রসের কার্ডটা নিয়ে গেলে অনেক দাম।
1: হ্যাঁ, এইটাই একটা চমকপ্রদ ব্যাপার, মানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্রোতাদের জন্যও জানিয়ে রাখি, যেটা বিদ্যুৎবাবু বললেন সেটা হচ্ছে যে আপনাদের বাচ্চার যদি ভ্যাকসিনেশনের যে কার্ড সেটার শিলিগুড়ি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির হয়, তাহলে সেটা আপনি সারা ভারতবর্ষের যে কোনো,
0: যারা পৃথিবীতে, নট অনলি ভারতবর্ষ, সারা পৃথিবীতে,
1: সেটা কিন্তু টুটুলদা সেটা যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের কার্ড নিয়ে গেলে বোধহয় ওরা
0: অ্যালাউ করে না, যেহেতু রেড ক্রস জানে এত বছর কাজ করছে দীর্ঘদিন, অনেকেই কাজ করে আমাদের মতন, অনেকেই কাজ করে, কাজ করে না, কিন্তু রেড ক্রস একটি ইন্টারন্যাশনাল ইয়ে, তো সারা পৃথিবী জানে, প্রতিটা জায়গায় প্রতিটা সাব ডিভিশন ডিস্ট্রিক্টে আছে, আর দীর্ঘদিন কাজ করছে, 150 বছর উপরে হয়ে গেছে,
1: ঠিক
0: স্বাভাবিক।
1: ধরো মানুষের একটা কিছু হয়, আজকালকার জেনারেশনের কথা আমি তোমার কাছে পড়ে আসব, কিন্তু কেউ যদি মনে করে যে আমি ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির মেম্বার হতে চাই বা আমি এদের সঙ্গে কাজ করতে চাই, তাহলে কি তাকে কি করতে হবে?
0: অলওয়েজ ওয়েলকাম, সবসময় চাই। অ্যাকচুয়ালি এই প্রজন্মের ছেলেমেয়েরা আসতে চাইছে না, জানি না, আমরাই লাস্ট, আমাদের পরে কোনো অল্প বয়সী 25-30-35 বছর কোনো ছেলেমেয়েরা কেউ আসতে চাইছে না, হয়তো এখান থেকে কোনো রিটার্ন নেই, কিন্তু এখানে তো রিটার্ন আছে, যারা আমরা কাজ করি তারা বুঝি যে মানুষের সেবায় থাকতে গেলে কত আনন্দ, কত কিছু আশীর্বাদ, ভালোবাসা, একটা লোককে যখন অ্যাক্সিডেন্ট হলো বাঁচিয়ে নিয়ে আসলাম, তার যে আনন্দ, সেই আনন্দটা একবার যে পাবে সে আসবে।
1: তুই একদম ঠিক কথা বলেছো টুটুলদা, সেটা হচ্ছে এবারে কিন্তু তোমাদের যে থিমটা, সে থিমটা হচ্ছে কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। এবার এই হিউম্যানিটেরিয়ান কথাটাই যদি আমি জোর দিই, তাহলে একটু জেনে নেব যে ধরো জেন ওয়াই জেনারেশন যেটা আজকাল বলছে যে মোবাইল, ল্যাপটপ, বিভিন্ন ইয়ে, তাদের কাছে কি মানে মানবতার সেবা করার কোনো সেইভাবে তারা ফিল করতে পারছে না? কারণ
0: একটু ম্যান টু ম্যান ভ্যারি করে, একটা লোক রাস্তায় 4 জন লোক দাঁড়িয়ে আছে, 5 জন লোক দাঁড়িয়ে আছে, একটা অ্যাক্সিডেন্ট হলো, সে 5 জনের মধ্যে থেকে 1 জন বেরিয়ে আসলো, ওই 4 জন আবার না করলো যাস না, কিন্তু ওই 1 জন বেরিয়ে আসলো, কিছুটা মানবিকতার ব্যাপার আছে, সবার যেটা থাকে না হয় না, কেউ হয়তো ভয় পায়, কেউ পুলিশের ভয় পায়, এই অ্যাক্সিডেন্ট পেশেন্টটাকে নিয়ে যাবো, যদি মারা যায় নিয়ে যেতে যেতে পুলিশ হ্যাকেল করবে বা হ্যারাস করবে, নাম লেখো, এই লেখো, হেল করো, আর কেউ আছে দূর, এইসব ঝামেলা জড়াতে যাবার কী হবে, চিনি না জানি না তাকে,
1: না সেটা তো গেল ব্যক্তিগত উদ্যোগ, সে একটা ভয় পাচ্ছে যে আমি, কিন্তু সে যদি থ্রু ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি থেকে,
0: হ্যাঁ ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি গেলে তার কোনো অসুবিধা না। আমার হাতে প্রচুর লোক মারা গেছে, আমি হসপিটালে নিয়ে গেছি, নার্সিং হোমে নিয়ে, আমরা অ্যাকচুয়ালি

0: নার্সিংহোমে নিই না, আমরা প্রথমে নিই সরকারি হসপিটালে, তারপর যদি সেখান থেকে তার বাড়ির লোক যদি চলে আসে, তারা যদি কোথাও শিফট করতে চায় আমরা নিয়ে যাই। প্রচুর লোক মারা গেছে আমার হাতে, কিন্তু আমাদের কোনো কোনো দিন কোনো অসুবিধাই হয়নি, যেহেতু আমাদের রেড ক্রসের নাম আছে।
1: একটা ব্যাপার হচ্ছে যে প্রশাসন, মানে আমরা যেটা জানতাম সেটা কি এখনো আছে? মানে ধরো এসডিও বাই ভার্চু অফ পোস্ট, তোমাদের
0: আমাদের
1: অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে
0: তোমরা, ডিস্ট্রিক্টে হলো আমাদের ডিএম হলো আমাদের চেয়ারম্যান, আর সাব ডিভিশনে হলো এসডিও, এসডিও আমাদের চেয়ার।
1: এই যে প্রশাসনিকটা, সেটাতে মিটিং টিটিং হয়
0: তোমরা? হ্যাঁ হ্যাঁ, মিটিং তো হতেই হবে, না হবে কি করে? মাঝে মাঝে মিটিং হয়, যে কোনো প্রোগ্রামে এসডিও সেটা ওপেন করে বা কিছু এসে কথা বলে যায় বা ডেকে নেয় আমাদের। আমরা যে কোনো কিছু কাজ করতে গেলে এসডিওকে নোট শিট দিতে হয়, এসডিও পারমিশন দিলে তাহলেই কাজ করতে পারি।
1: ও আচ্ছা,
0: কোনো ডিসিশন আমরা নিজেরাই নিতে পারি না, এসডিওকে আগে জানাতেই হবে। এসডিওকে আমরা নোট শিট দিলাম, এসডিও দেখলো শুনলো বা একদিন টাইম নিল, যদি উনি বলে হ্যাঁ করতে, যে একটা বিল্ডিং ভেঙে গেছে, একটা বারান্দা ভেঙে গেছে, কী করবো? একটা নোট শিট দিলাম, এসডিও বললো হ্যাঁ ঠিক আছে, এটা করে দেখে গেল।
1: যে এই যে এই একটা অন্যরকম প্রশ্ন করছি আজকে ওয়ার্ল্ড রেড ক্রস ডে সোসাইটির কাজকর্ম সম্পর্কে, সেটা হচ্ছে এই যে তোমাদের যে ফান্ডিংটা, এটা কি গভর্নমেন্টের ফান্ডিং থেকেই হয় না আলাদা করে ফান্ড জেনারেট করো তো?
0: কোথায় ফান্ডিং? আজ পর্যন্ত আমি এত বছর করছি, আমি কোনো দিন কাউর থেকে এক টাকা পয়সা পাইনি, কোনো জায়গা থেকে ফান্ডিং আছে। আমাদের যেন অডিওমেট্রি, অডিওমেট্রি থেকে কোনো রিটার্ন নেই। আচ্ছা, ফিজিওথেরাপির থেকে কিছুটা আছে, ফিজিওথেরাপিস্ট পায় আর ইলেকট্রিকের বিল চলে। একটা প্যাথোলজি আছে, প্যাথোলজির থেকে অল্প কিছু পাই। গাড়ির মর্চুয়ারি ভ্যান থেকে কিছু পাই, ড্রাইভার চলে। অ্যাম্বুলেন্স থেকে কিছু পাই চলে। আর যেটা আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, যেটা হলো আমরা শিলিগুড়ি হসপিটাল মেডিকেল কলেজ চারটে ব্লকের রোগী সহায়তা কেন্দ্র চালাই আমরা, রোগী সহায়তা কেন্দ্র, যেটা স্বাস্থ্যভবন থেকে ওদের অনারিয়ামটা দেয়, কিন্তু ইয়ে হয়
1: রিপোর্টটা তোমরা দিচ্ছ?
0: হ্যাঁ আমরা দিচ্ছি
1: পরিষেবাটা।
0: ডে নাইট শিলিগুড়ি হসপিটালে আছে, ডে নাইট মেডিকেল কলেজে, ডে নাইট ব্লকেও, তাই চারটে ব্লকে।
1: ঠিক। আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে আমরা শুনেছিলাম যে যখন রক্তদান আন্দোলন হয় বা স্বেচ্ছা রক্তদানটা শুরু হয়, তখন রামকৃষ্ণ মিশন আর ইন্ডিয়ান রেড ক্রস এরাই প্রথম বেসরকারি ব্লাড ব্যাঙ্ক হিসেবে স্বীকৃতিটা পেল। এখনও কিছু কিছু জায়গায় হয়তোবা রেড ক্রসের নিজস্ব ব্লাড ব্যাঙ্ক আছে, সেক্ষেত্রে তোমাদের নতুন কোনো পরিকল্পনা?
0: আমাদের ডক্টর সুধীর ঘোষ, মানে আমার যে ফাউন্ডার মেম্বার সেক্রেটারি আর কি, উনিই তৈরি করেছিল একটা ব্লাড ব্যাঙ্ক 1970-তে, কিন্তু পাঁচ ছ বছর এই বিল্ডিংয়েই ছিল। এটা 70-75 পাঁচ ছ বছর চলেছে, তারপর অ্যাকচুয়ালি নানা রকম সমস্যা বা ইয়েতে হয়নি। এখনও আমাদের একটা সুবিধা যেটা আছে, মানে সিস্টেমের মধ্যে পড়ে, কোনো কিছু অনুষ্ঠান বা কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বা কোনো ইয়ে মেডিকেল ক্যাম্প বা কিছু করতে গেলে একটা সরকারি নিয়ম আছে, হলো লোকাল থানাকে জানাতে হয়, পারমিশন নিতে হয় যায় রেড। অনেক অঘটনও ঘটতে পারে, কিন্তু আমাদের সেটা লাগে না। এরকম কোভিডের সময় আমরা রোজ আমাদের অফিসও খুলেছি, কাজও করেছি, ব্লাড ক্যাম্পও করেছি, সব কিছু করেছি, কোনো কারোর কোনো অসুবিধা হয়নি। ইভেন ভ্যাকসিনও দিয়েছি, কোভিডের ভ্যাকসিন আমরা প্রায় 10-15 হাজারের উপরে লোককে আমরা।
1: সেই ভ্যাকসিনেশনটা কি তোমরা তোমাদের অফিসেই করেছো?
0: হ্যাঁ অফিসেই করেছি, দোতলায় ফার্স্ট ফ্লোরে করেছি, এটা শিলিগুড়ি কর্পোরেশন আমাকে হেলথ ডিপার্টমেন্ট থেকে আমাদের সাপ্লাই।
1: আচ্ছা, এখন তো শুনেছি ধরো ব্লাড ব্যাঙ্ক করতে গেলে ড্রাগ কন্ট্রোল বা হেলথ ডিপার্টমেন্টের কিছু ক্রাইটেরিয়া থাকে, যে এত বাই এত ঘর হতে হবে, এই হতে হবে, সেই হতে হবে, তাহলে তারও তো কিছু নর্মস রয়েছে, সেগুলো কি সম্ভব?
0: হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের একটা কি, মানে যে কোনো জায়গায় গেলে যেরকম 30-এ পাস একটা পরীক্ষা, আমরা ওটা আগে 30 পেয়ে গেছি, যে পারমিশন রেড ক্রস নাম শুনলে, যেহেতু সরকারি এনজিও যে কোনো হেল্প পাবে, যেমন প্রাইভেট একটা ব্লাড ব্যাঙ্ক তাকে একটা ডোনার দিতে হচ্ছে, প্লাস হলো একটা চার্জ দিতে হচ্ছে, ধরুন 700-800 টাকা। এখন আমরা তো সরকারিভাবে থাকবো, ম্যাক্সিমামই দেখবো নিডি পার্সন হলে ফ্রিতে দিয়ে দেবো, আর যদি দেখছি হ্যাঁ সে পারলো 200-300 টাকা একটা, যেটা আমাদের খরচা হবে সেটা নেব। এইগুলো জেনেই আমাদের ব্লাড ব্যাঙ্ক করতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা নিজেদেরই অসুবিধা হয়েছে, আমাদের বিল্ডিংয়ে একটা প্রবলেম আছে। আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি ব্লাড ব্যাঙ্ক করার, কেন আমাদের এই যে মানে বিল্ডিংটা সেটা মেডিকেল হ্যাবের মধ্যে, হসপিটাল, নার্সিংহোম, সব ওষুধের দোকান সবই আমাদের, তা আমরা যদি ওখানে করতে পারতাম অনেক সুবিধা হতো, লোককে অনেক দূরে যেতে হচ্ছে, অনেক দূরে দূরে যেতে হচ্ছে,
1: সেটা তো খুব ভালো হয়। মানে কিপিং হিউম্যানিটি অ্যালাইভের এই যে ডাকটা, সেইটাকে রেড ক্রসের যদি একটা ব্লাড ব্যাঙ্ক থাকে, তাহলে তো সেটা হসপিটালেরও পাশে এবং তোমাদের ঘিরে রয়েছে বহু নার্সিংহোম, সেক্ষেত্রে আমরা কি এটা আশা করতে পারি যে অদূর ভবিষ্যতে এই ব্লাড ব্যাঙ্কটা গড়ে উঠবে?
0: আমরা এখন এই মুহূর্তে যে অবস্থা আছে, আমরা যদি ব্লাড ব্যাঙ্কটা যদি না করতে পারি তাহলে রেডক্রস চালানো খুব মুশকিল হয়ে যাবে। প্রথম কথা, সব পেড স্টাফ নিতে হবে। এখন ভলেন্টারি সার্ভিস আমাদের মতন কেউ নেই, আমরা 2-3 জন আছি যারা চালাচ্ছি, আর সবাই বয়স হয়ে গেছে, অল্পবাসী কেউ নেই। আর কিন্তু এটা চালাতে গেলে আমাদের একটা ব্লাড ব্যাঙ্ক করতেই হবে।
1: না, সে ব্লাড ব্যাঙ্ক করলে তো তার যে টেকনিশিয়ান বলো বা ফ্রিজিং যারা জানেন তাদের,
0: হ্যাঁ তারা আছে, সেসব লোক আছে, সেগুলো স্কিল লোক প্রচুর আছে। আমরা যখন সেই জায়গায় মানে প্রথমত বিল্ডিংয়ের ইয়েটা করলে ইন্সপেকশন আছে স্বাস্থ্যভবন থেকে, প্রাথমিক কথাবার্তা আমার সিএমএইচের সাথে হয়েছে, উনি বলল। আর ফান্ডের একটা ব্যাপার আছে, ব্যাংক সেটা যেহেতু রেডক্রস আছে দিয়ে দিতে অসুবিধা নেই। স্টেট ব্যাংকের সাথে একটা সময় কথা হয়েছিল, ওনারা রাজি হয়েছে।
1: যদি ধরো ব্লাড ব্যাংকের ইয়েটা হয় তাহলে ম্যাক্সিমাম কত বোতলের স্টোরেজ ক্যাপাসিটি থাকতে পারে?
0: সেটা ব্লাড অ্যাকচুয়ালি 100 তো থাকবে, কারণ সেটা ব্লাড ক্যাম্পের উপর নির্ভর করবে। আমি 200-300 করে তো লাভ নেই, মোটামুটি 100 তো থাকা উচিত। নাহলে মানে চালানোর মতন, ডেইলি চালানোর মতন 50 লাগবে, যেহেতু হসপিটাল নার্সিংহোমগুলো তো কাছাকাছি, সবাই আমাদের কাছে আসবে। আননোন লোক, প্রচুর বাইরের লোক আমাদের কাছে, গুগলে গিয়ে রেডক্রসের নাম্বার পায়, ডেইলি 2-3-4 আননোন লোককে আমাদের দিতে হয়, মানে শিলিগুড়ির বাইরের লোককে।
1: মানে ধরো এখন তো তোমাদের কোনো ব্লাড ব্যাঙ্ক নেই, কিন্তু আমি যখন তোমার সঙ্গে আসছিলাম এই আকাশবাণী শিলিগুড়ির পথে, তখন দেখলাম বেশ কিছু মানুষ তোমার কাছে রক্তের জন্য
0: করছে। অ্যাকচুয়ালি আমরা 90% ব্লাড মানে গভর্নমেন্টের জায়গায় দিই, শিলিগুড়ি হসপিটাল আর মেডিকেল কলেজ, আর কিছু 10-20% আমরা রাখি প্রাইভেটে দিতে হয়। কেন, সবসময় সরকারি ব্লাড ব্যাঙ্কে ব্লাড থাকে না।
1: হ্যাঁ,
0: কিন্তু যারা ব্লাড দিল তাদের তো আমাকে একটা ব্যবস্থা করে দিতেই হবে, যে করে হোক না, আমাকে ডোনার জোগাড় করে দিতে হবে, তখন ওই প্রাইভেট থেকে আমরা ওটাকে অ্যারেঞ্জ করে দিই।
1: এবার এই যে প্রাইভেট থেকে অ্যারেঞ্জ করে দিচ্ছ, সেক্ষেত্রে ওরা ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি থেকে অ্যাপ্রোচটা এসছে বলে বোধ হয় একটু?
0: হ্যাঁ, এটা দেয় একটু প্রায়, অনেক আমাদের অ্যাকচুয়ালি অনেক অভিজ্ঞতা আছে। মানে একটা আর্মি ক্যাম্পে ওদলাবাড়িতে ক্যাম্প করলাম, 113 ইউনিট মেডিকেল কলেজে দিলাম, তারপরের দিনই বোধ হয় ওখান থেকে একজন এসেছিলো, আর্মির লোক এসে ব্লাড চেয়েছিলো, মেডিকেল কলেজে ব্লাড দিতে পারিনি, সেই জন্য তারপর থেকে আমরা ঠিক করেছি একটা প্রাইভেট জায়গায় একটা দুটো জায়গায়।
1: মানে ও মেডিকেল কলেজে গিয়েছিল ব্লাডের জন্য?
0: হ্যাঁ, আমি ফোন করেছিলাম, দিতে পারিনি, স্বাভাবিক, হয়তো মেডিকেল কলেজে অনেক গিয়ে আছে, মালদা থেকে জয়গাঁও অবধি মেডিকেল কলেজে এত বড় এরিয়া, প্রচুর লোককে ব্লাড। আর হসপিটালে যেহেতু একটা সিস্টেম আছে, প্রথমে ভর্তি হলে হসপিটাল থেকে একটা এমনি ব্লাড দিয়ে দেয়, সেই ব্লাডগুলো তো আর কোথাও তৈরি হচ্ছে না। ব্লাড ক্যাম্প অনেক স্বেচ্ছাসেবী সংগঠন দেয় বলেই তো ব্লাডগুলো ক্যাম্পগুলো গিয়েছে, চলছে হসপিটাল চলছে।
1: ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি বা ইন্টারন্যাশনাল রেডক্রস সোসাইটির কাজের পরিধির তো কোনো পরিমাপ নেই, তবুও একটা এরকম শিলিগুড়ির মতো বড় শহরে তোমরা দীর্ঘদিন ধরে কাজ করছো, দুই একটা ঘটনার কথা কি বলা যেতে পারে? যেমন ধরো ভূমিকম্পে তোমরা কোথাও গেলে বা বন্যা বিধ্বস্ত?
0: হ্যাঁ, লাস্ট আমরা গেছিলাম কালিম্পংয়ে, কালিম্পংয়ে যে আর্থকুইক হয়েছিলো সেই সময় সকাল, আমরা যেদিনকার হয়েছে ভোর রাত্রে হয়েছিলো, আমরা এখান থেকে 7-8টার মধ্যে বেরিয়ে গেছিলাম রিলিফ নিয়ে। কালিম্পংয়ের সেক্রেটারি ফোন করলো, আমরা আমাদের কাছে অনেক কিছুই ছিল ওই সময় নিয়ে, আমরা দুটো তিনটে ফুল পাঞ্জাব গাড়ি রিলিফ নিয়ে গেছিলাম, 5,000 ইউনিট নিয়ে গেছিলাম, ওই সব ড্রিঙ্কস আর কি নিয়ে, জামা কাপড় চাল 25-30 বস্তা চাল নিয়ে, এগুলো স্টক রেখেছিলাম, তারপর অ্যারেঞ্জ করলাম তাড়াতাড়ি ফোন করে, এরকম করে হয় করে যায়। আর আমরা কারোর কোনো কাজ করে, এমন এমন লোক আছে তো যাকে এত প্রচুর হেল্প করলাম, 6টা ব্লাড দিলাম, এমন লোক আছে বাইরের লোক, সে এসে বললো কি করতে হবে, আমার কিছু করতে হবে না, আপনি।
1: হ্যাঁ, ওটাই জানতে চাইছিলাম, এই যে তোমাদের যে মেটেরিয়াল কালেকশনটা সেটাও তো
0: মানুষের দ্বারা, আমরা কাউ কিছু বললে কেউ কোনো বললে টুটুল্লা তোমরা এত কাজ করছো এ করছো কী থাকবে। যেরকম আমি একজনে একটা কাজ করে দিয়েছিলাম শিলিগুড়ি বাইরের লোকে, উনি কলকাতায় থাকেন, সে আমাকে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল,
1: বাহ,
0: পার্থ মুখার্জী ওনার নাম, কলকাতায় থাকে।
1: এখন একটা অ্যাম্বুলেন্স তোমাদের দেখি যেটাকে আধুনিক অ্যাম্বুলেন্স মানে, এসি তো বটেই, প্লাস তোমাদের বোধ হয় ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া কিছু?
0: না না, ওইটা আমাদের তো ভেন্টিলেশন নেই, শুধু এমনি প্লেন আছে, কিন্তু ভেন্টিলেশন ব্যবহার করা যায়।
1: আচ্ছা,
0: বাইরে থেকে নিয়েছে, ভেন্টিলেশন ব্যবহার করা যায়।
1: তোমাদের এই অ্যাম্বুলেন্সটা কি ধরো কেউ যদি কলকাতা বা বাইরে কোথাও নিয়ে যেতে চায় সেটাও তো সম্ভব?
0: হ্যাঁ, আমি অনেক গেছি কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি, সব জায়গায় গেছি
1: এই অ্যাম্বুলেন্স
0: নিয়ে। তারপরে অ্যাকচুয়ালি এই অ্যাম্বুলেন্সটা একটা বড় অ্যাক্সিডেন্ট করার পর একটু কমজোরি হয়ে গেছে, এখন দূরে কোথাও পাঠাতে যায় না, এই নর্থ বেঙ্গলের মধ্যে কোথাও হলে পাঠাই।
1: আর তোমাদের তো মানে ডেড বডি ক্যারিয়ার ভ্যানও রয়েছে।
0: হ্যাঁ।

0: একটা আমরা শুনেছিলাম যে রাত্রের পরিষেবাটা ইন্ডিয়ান রেড ক্রস,
1: না না ভুল,
0: বিঘ্ন ঘটেছিল কি
1: সাময়িক, হয়তো কারোর হয়তো সেদিন হয়তো ড্রাইভারটা আসতে পারেনি বা কিছু হয়তো একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু 365 দিন 24 ঘন্টা আমার কাছে গাড়ি পাবে।
0: আর রেড ক্রস সোসাইটির কথা শিলিগুড়িতে শুনলেই সবাই এক বাক্যে যেমন তার প্রতি স্বীকৃতি জানায় বা একটা আস্থা রয়েছে, সেদিক থেকে আমরা যদি বলি যে একটা তোমার কাছে শুনলাম ব্লাড ব্যাংকের পরিকল্পনা রয়েছে, এছাড়া ধরো নতুন কোনো প্রজেক্ট যেমন বিনামূল্যে স্বাস্থ্য শিবির, যেমন চক্ষু শিবির, রক্ত পরীক্ষা,
1: এইটা তো বছরে বছরে আমরা এই 10 তারিখও করব, গ্রামে গঞ্জে গিয়ে আমরা বছরের 15-20-25টা ব্লাড মানে ইয়ে করি ক্যাম্প, স্বাস্থ্য শিবির, সেখানে চোখ দাঁত সব করা, 6-7 রকমের ডিপার্টমেন্ট নিয়ে যায়, তারপর ইসিজি মেশিন নিয়ে যাই, ব্লাড টেস্ট করার জন্য মেশিন নিয়ে যাই, সব নিয়ে করি।
0: এই যে তুমি স্বাস্থ্য শিবিরের কথা বললে না, রেড ক্রস থেকে করছে, এর যে সোর্স মানে যে ডাক্তারদের তুমি নিয়ে যাচ্ছ সেগুলো কি সরকারি ডাক্তার না?
1: সব সরকারি ডাক্তার, যে শিলিগুড়ি হাসপাতালে আমাদের মেম্বার ডাক্তার আছে, তারা বাইরেরও কিছু ডাক্তার আছে, বা কোনো মেডিকেল কলেজ থেকে আমরা কিছু ডাক্তার পেয়ে থাকি, আমরা অ্যাপ্রোচ করলে আমাদের ডাক্তার দিয়ে দেয় ওখান থেকে 2-3 দিন, যে এখন বলি হয়তো 5টা চ্যানেল 2 জন দিল।
0: এবং এই যে ডাক্তারবাবুরা তোমাদের সঙ্গে যাচ্ছে, তারাও একটা সেবার মনোভাব নিয়ে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির সঙ্গে চললো, এরকম ব্যাপার
1: আছে, প্রচুর লোক আছে, কেউ হয়তো যেতে চায় না, কেউ বললো ছুটির দিনে আমি যাবো বা এখানে এরকম, কিন্তু প্রচুর লোক এখনও প্রচুর ডাক্তার বা এমনি লোক আছে যারা কাজ করতে চায়, হয়তো আমাদের সাথে তাদের যোগাযোগ নেই বা কিছু নেই, আছে এখনও লোক আছে, নাহলে আমাদের মতন সংগঠন চলতো না তাহলে।
0: ঠিক, তোমাদেরই সঙ্গে একই সঙ্গে আমরা দেখি আরেকটা স্বেচ্ছাসেবী সংগঠন সেন্ট জনস রয়েছে, তো এদেরও তো সঙ্গে তোমাদের টাই আপ আছে?
1: হ্যাঁ আছে আছে, সেন্ট জনস একসাথেই মোটামুটি কাজ করি, রেজিস্টার বা যে কোনো ইয়েতে একসাথেই কাজ করি,
0: এই যে
1: লাগে প্রয়োজন লাগে, কারণ এখন ছেলেমেয়েরা কমে গেছে এই জন্য অসুবিধা হয় আমাদের কাজে, কিন্তু আগে প্রচুর ছেলে ছিল, যেন আমার খুব ভালো বন্ধু শতদল গুপ্ত ছিল, যে আমাকে এই রেড ক্রসে নিয়ে এসেছিল আর কি, ও এসে হাত লাগাতে, এখন অ্যাকচুয়ালি যে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হলে না মানে সামনে গিয়ে হাত লাগানোর লোক নেই, এটা জলে পড়ে গেছে 2 দিন ধরে জলের তলায় পড়ে গেছে, সেই যে বডিটা তুলে আনা, আমি শতদল আমরা তুলতে পারতাম, কিন্তু এখনকার দিনে ছেলেমেয়েরা ভয় পায় বা কেউ যেতে চায় না, এগিয়ে যেতে পারে না, এগুলো এগুলো একটা আছে।
0: এই যে কথাটা বললে না, এটা এখন একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে আমরা মনে করি, তো এটা কি কোনো মানে ধরো জেন জি বলে যেটা মানে এর, এটা কি তাদের এত আধুনিকতার দিকে তারা চলে যাচ্ছে যে মানব সেবা, আচ্ছা ঠিক আছে একটা ডেড বডি ক্যারিয়ার ভ্যানের সঙ্গে গেলাম বা যেটা তুমি বললে কেউ ধরতে চাইছে না, এটা কি তাদের কোথাও একটা স্টিগমা মানে সংস্কার বা
1: সংস্কার বেশি, এখন যেটা সবচেয়ে ইয়ে হচ্ছে আমার কাছে এমনও পরিবার এসছে তার কেউ নেই, আমাদের হিন্দু ইয়েতে দেখা যায় যে আমরা খই পয়সা সেটাই মানে সেটার একটা লোক লাগবে, বলহরি বলার জন্য একটা লোক লাগবে দুটো, আর একটু ধরার জন্য লোক লাগবে, 4টে লোক লাগবে, কী কী দিতে হবে আমাকে বলুন, প্যাকেজটা প্রচুর আছে আমার কাছে প্রচুর, এখন যেহেতু যেহেতু হয়ে যাচ্ছে এগুলো পয়সা দিয়েই, ওই জন্য কেউ আর এগিয়ে আসতে চায় না, বাড়ির যার যে বাবা মারা গেছে সে হয়তো রয়েছে আর কেউ নেই।
0: বিদ্যুৎবাবু বা টুটুলদা যে নামেই ডাকি না কেন, আমাদের একটা ঘড়ির অনুশাসনে চলতে হয়, আমাদের কাছে আর 1.5 মিনিট আছে, ছোট্ট একটা প্রশ্নের পরে আমি তোমার কাছে লাস্ট একটা বার্তা চাইবো, সেটা হচ্ছে এই একটা কথা তুমি বললে যে হিন্দু শবদাহ দাহর ক্ষেত্রে যে রিচুয়ালসটা আছে, তো ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি নিশ্চয়ই এর মধ্যে কোনো সাম্প্রদায়িক কিছু দেখে না, ধরো একটা একটা মুসলিম পরিবার তোমার কাছে গেল,
1: আমি মুসলিম পরিবারের কথা বলছি, আমরা হিন্দু মুসলিম কোনো জাত পাত কিছুই মানি না,
0: ঠিক
1: আমি ঠিক কবর দিতে যাই, শ্মশানেও যাচ্ছি, সব কিছুতে যাই, তারপর যে কোনো অনুষ্ঠান যে কোনো, আমার কাছে এগুলো কোনো মানে হিন্দু মুসলমান কোনো জাত
0: সেটাই ব্যাপারই না, মানে রেড ক্রস সোসাইটির থেকে সেটাই কাম্য। 1 মিনিটের মধ্যে আমাদের একদম অনুষ্ঠান শেষ, এই আজকে যে ওয়ার্ল্ড রেড ক্রস ডে সেখানে শিলিগুড়ি রেড ক্রস শাখার সম্পাদক আমাদের যিনি শুনছেন, যে শ্রোতাদের উদ্দেশ্যে ছোট করে 1 লাইনে যদি কিছু বার্তা দেন।
1: শুধু একটাই অনুরোধ সবার কাছে, ছোট বড় এগিয়ে আসুন, এগিয়ে না আসে আস্তে আস্তে লোক কমে যাচ্ছে, আমাদের ম্যান পাওয়ার কমে যাচ্ছে, প্রত্যেক পাড়া থেকে একজন বা প্রত্যেক এলাকা থেকে যদি ওয়ার্ড থেকে একটা লোকও আসে, শিলিগুড়িতে 46টা লোক হয়ে যায়,
0: মানে স্বেচ্ছাসেবায়
1: হয় না আসলে, এরপর কী হতে কোনো লোক কোনো হেল্পই পাবে না,
0: ঠিক
1: আজকে অনেক কিছু হচ্ছে, আজকে আজকে শ্মশানে যাওয়ার লোক পাওয়া যায় না, ডেকে ডেকে আনতে হবে।
0: শ্রোতা বন্ধুরা, আপনাদের জানাই যে এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে আজকে ওয়ার্ল্ড রেড ক্রস

0: সোসাইটির ডে, মানে ওয়ার্ল্ড রেড ক্রস ডে বলা যেতে পারে। এবং এবারে যে থিমটা ছিল সেটা হচ্ছে কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, অর্থাৎ মানবতাকে বাঁচিয়ে রাখুন। এতক্ষণ আমরা যার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আপনাদের প্রতি বা যুব সমাজের প্রতিও তার শেষ বার্তাটা শুনলেন, তিনি ছিলেন বিদ্যুৎ নন্দী, যাকে আমরা টুটুলদা বলেই চিনি, সম্পাদক শিলিগুড়ি রেড ক্রস সোসাইটি শিলিগুড়ি শাখা। অনেক ধন্যবাদ টুটুলদা আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমার বন্ধুদের জানাই যে আমরা এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাই, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন বিশ্ব রেডক্রস দিবস উপলক্ষে মানবতাকে বাঁচিয়ে রাখতে রেডক্রসের ভূমিকা। এই বিষয়ে সাক্ষাৎমূলক অনুষ্ঠান শুনলেন এবং সাক্ষাৎকার নিয়েছেন রূপক দেশরকার, সাক্ষাৎকার দিয়েছেন বিদ্যুৎ নন্দী, আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কথাই সুরে অনুষ্ঠানটি।

আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে, একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন সময় হয়ে গেছে কথাই সুরে অনুষ্ঠানটির। আপনারা জানেন প্রতিদিন ঠিক দুপুর ১২টায় আমরা কথাই সুরে অনুষ্ঠান নিয়ে হাজির হই আপনাদের সামনে, এবং সেখানে শোনাই আমরা বাংলা ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান, এবং দ্বিতীয় পর্যায়ে শোনাই আমরা হিন্দি ছায়াছবি থেকে কিছু নির্বাচিত গান। আজও তা শোনানো হবে। তবে এই মুহূর্তে সারা বিশ্বব্যাপী রবির আলোয় আলোকিত, অর্থাৎ আমরা এখন গোটা বিশ্ব রবীন্দ্র যাপনে উৎসব মুখর হয়ে উঠেছি। সকলকে তাই জানাই রবীন্দ্রিক শুভেচ্ছা। আসলে কবি নিজেই বলেছেন, বিশ্ব সাথে যোগে যেথাই বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও। আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে একাত্ম হয়ে যেতে পারলেই ঈশ্বরের সাথে মিলিত হওয়া যায়। তদ্রূপ আমরা যদি রবি ঠাকুরের কথায় গানে মিশে থাকতে পারি, তাহলে মনে হয় তাকে যেন আরও বেশি করে আমরা পাই, এই বোধ আমরা করি। তাই আমরা সারা দেশব্যাপী তথা বিশ্বব্যাপী ঠিক ২৫শে বৈশাখ এই দিনটিকে আমরা তাকে আরও বেশি করে পাওয়ার জন্য তার জন্মদিন উদযাপন করি। কিন্তু তিনি তো আমাদের নিভৃত দেবতা, তিনি সবসময় আমাদের সাথে আছেন। তবুও ওই যে আপনজনের জন্য বিশেষ আয়োজন, তিনি সীমার মাঝে অসীম, তবুও তাকে একটু ছোঁয়ার, একটু অনুভবে ছোঁয়ার চেষ্টা আমরা সবসময় করি। কিন্তু এখন তো সময় আমাদের কিছু বাংলা ছায়াছবি থেকে আপনাদেরকে গান শোনানোর, তাই আসুন আমরা একদম প্রথমেই আপনাদের জন্য কিশোর কুমারের কণ্ঠে অভিমান ছায়াছবি থেকে একটি গান শোনাই। সুর করেছেন অজয় দাশ।

আজ বিশ্ব রেডক্রস দিবস। রেডক্রস মানবতার এক অনন্য উদযাপন। প্রতি বছর 8ই মে বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস। এ দিনটি বেছে নেওয়া হয়েছে রেডক্রস আন্দোলনের প্রতিষ্ঠাতা হেনরি ডোনাটেন্টের জন্মদিন উপলক্ষে। তিনি ছিলেন প্রথম নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত ব্যক্তি। তিনি যুদ্ধক্ষেত্রে আহত মানুষের অসহায়তা দেখে মানব সেবার এই মহৎ উদ্যোগ শুরু করেছিলেন। এই দিনে আমরা প্রতিজ্ঞা করতেই পারি, রক্তদান, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে তোলাই হোক আমাদের সত্যিকারের উদযাপন। আমরা বলতেই পারি, মানুষ মানুষের জন্য। এই চিরন্তন বাণীকেই বিশ্বজুড়ে বাস্তব রূপ দেয় রেডক্রস। আসুন পরবর্তী গানের দিকে আমরা এগিয়ে যাই। পরবর্তী গান সমবেত কণ্ঠে মৌচর ছায়াছবি থেকে, সুর করেছেন সলিল চৌধুরী।

আমরা এই মুহূর্তে রবীন্দ্র জয়ন্তী পালনে সত্যি বাঙালিরা ভীষণ আগ্রহী। তার কারণ একটা পুরো জাতি, এই বাঙালি জাতিকেই তো পরিচালনা করেন রবীন্দ্রনাথ। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার। তাকে শতবার প্রণাম জানিয়েও বোধহয় আমাদের আশ মেটে না। প্রণাম বা শ্রদ্ধার কথাই তার প্রথম জন্মদিনের কথা মনে আসলো। শ্রোতা বন্ধুদের সাথে তার প্রথমবারের যে জন্মদিন পালন তা ভাগ করে নিই। জানেন, ঠাকুর পরিবারে কিন্তু জন্মদিনের এই পালন প্রথা ছিল না। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নি সরলা দেবী প্রথম রবীন্দ্রনাথের জন্মদিন পালনের উদ্যোগ নেন 1887 সাল। তখন রবীন্দ্রনাথের বয়স 27 বছর। জন্মদিন প্রথম পালন করা হয়। সরলা দেবী খুব ভোরে কাশিয়া বাগান থেকে তার দাদা জ্যোৎস্নানাথকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন পার্ক স্ট্রিটের বাড়িতে। সঙ্গে নিয়েছিলেন বাড়ির বকুল ফুলের নিজের হাতে গাঁথা মালা, পথে কিনে নিয়েছিলেন বেল ফুলের মালা সহ আরও অন্যান্য ফুল। যেহেতু রবীন্দ্রনাথ ফুল ভীষণ ভালোবাসতেন, তাই এছাড়াও একজোড়া ধুতি চাদর এবং একটি ইংরেজি কবিতার বই সঙ্গে নিয়েছিলেন। এরপর তারা চলে গেলেন রবীন্দ্রনাথের বাড়িতে। নিঃশব্দে ঢুকে সোজা চলে গেলেন রবীন্দ্রনাথের ঘরে। ঘুমন্ত রবীন্দ্রনাথকে জাগিয়ে ফুল মালা ধুতি চাদর এই নৈবেদ্য তাঁর পায়ের কাছে রেখে প্রণাম করলেন। জ্যোৎস্নানাথ রবি মামাকে প্রণাম করে কবিতার বইটি উপহার দিলেন, যা কিনা রবীন্দ্রনাথের জীবনে জন্মদিনে পাওয়া প্রথম উপহার হিসেবে স্বীকৃত। এরপর আশেপাশের ঘর থেকে পরিবারের অন্যান্য সদস্যরাও বেরিয়ে এসে রবীন্দ্রনাথকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানান। সারা বাড়িতে রবির জন্মদিন বলে সারা পড়ে গেল। এই হলো রবীন্দ্রনাথের প্রথমবারের জন্মদিন পালন। আসুন পরের গানে এগিয়ে যাই। পরের গানটি শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শ্রোতা বন্ধুদের এবার জানাব রবীন্দ্রনাথ ঠাকুরের কিভাবে তার নিজের শান্তিনিকেতনে জন্মদিন পালন হতো। আসলে রবীন্দ্রনাথের জন্মদিন মানেই তো একটু আলাদা, একটু বিশেষ, এবং সেটা উপলব্ধি করেছিল তার সকল প্রিয়জন, প্রিয় মানুষেরা। শান্তিনিকেতনে তার জন্মদিন পালন করতেন, তার সকল প্রিয় মানুষরা যখন রবীন্দ্রনাথের গান এবং কবিতা দিয়েই তাকে বরণ করতেন। সেই গল্পে আমরা আবারও ফিরব, তবে এই মুহূর্তে আমরা আপনাদের জন্য আশা ভোঁসলের কণ্ঠে একটি গান শোনাব বান্ধবী ছায়াছবি থেকে।

শ্রোতাবন্ধুতে বলেছিলাম শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জন্মদিন কিভাবে পালন করা হয়েছিল সেই গল্প বলবো। 1910 সালে তখন রবীন্দ্রনাথের বয়স 49 বছর বিশেষভাবে উদযাপন করা হয়েছিল। শান্তিনিকেতনের ছাত্র শিক্ষকগণ এই উৎসবের আয়োজন করেছিল, যা কবির আত্মীয় পরিবারের বাইরে প্রথম জন্মদিন পালন। এই আয়োজনে গান, কবিতা, আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিনটিকে ভীষণ ভালোভাবে উদযাপন করা হয়। এই উদযাপন বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তার কারণ এটি শান্তিনিকেতনের ছাত্র এবং শিক্ষকদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালনের প্রথম উদ্যোগ। এর আগে রবীন্দ্রনাথের জন্মদিন শুধুমাত্র ব্যক্তিগতভাবেই উদযাপন করা হতো, কিন্তু শান্তিনিকেতনে এটি একটি বৃহৎ সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত হয়েছিল। প্রথম জন্মদিন পালনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ছাত্র এবং শিক্ষকদের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ। তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে কবির প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানান দেন, যা শান্তিনিকেতনের সংস্কৃতিতে একটি নতুন ধারা তৈরি করে। এই আয়োজন শান্তিনিকেতনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ স্থানও দখল করে, যা পরবর্তীকালে রবীন্দ্র জন্ম উৎসবের একটি ঐতিহ্য স্থাপন করে। আর সেই ঐতিহ্যর ধারা আমরা আজও সানন্দে বহন করছি। আমরা কথাই শুরু অনুষ্ঠানে রয়েছি এবং এরপরে আপনাদের শোনাব মান্নাদের কণ্ঠে এবং নমিতা রায়ের কণ্ঠে সিংহদুয়ার ছায়াছবি থেকে এই গানটি সুর করেছেন অজয় দাশ।

0: খুশি আমার প্রীতির এই বাগানে তুই রস টস টস ফুল টুসি
1: আমর
0: দেন।

0: কোথায় পাবি এমন, চলো না না দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা, দেনা ঘোমটা খুলে আমায় চমকে দেনা।
1: আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। সারা বিশ্বজুড়ে 8ই মে পালন করা হয় বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এই দিনটির মূল উদ্দেশ্য হল থ্যালাসেমিয়া সম্পর্কে মানুষকে সচেতন করা, রোগ প্রতিরোধের উপায় জানানো এবং আক্রান্ত মানুষদের পাশে দাঁড়ানো। থ্যালাসেমিয়া একটি বংশগত রোগের রক্তের রোগ। এই রোগে শরীরে স্বাভাবিকভাবে হিমোগ্লোবিন তৈরি হয় না, ফলে রোগীকে বারবার রক্ত নিতে হয়। ছোট ছোট শিশুদের জীবনও এই রোগে কারণে কঠিন হয়ে ওঠে। কিন্তু সচেতনতা ও সময় মতো পরীক্ষা অনেক ক্ষেত্রেই এই রোগ প্রতিরোধ করতে পারে। একটি ছোট্ট রক্ত পরীক্ষা বাঁচাতে পারে একটি ভবিষ্যৎ প্রজন্মকে। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে আমরা শুধু একটি রোগের কথা বলবো না, বলবো হাজার হাজার শিশুর বেঁচে থাকার লড়াইয়ের কথা। সচেতনতা, সহমর্মিতা এবং নিয়মিত রক্তদান, এই তিনটিই পারে আমাদের জীবনে নতুন আলো আনতে। তাই সকলে রক্তদানে এগিয়ে আসুন। বিয়ের আগে অবশ্যই থ্যালাসেমিয়া পরীক্ষা করুন। সচেতনতাই থ্যালাসেমিয়া প্রতিরোধের প্রথম ধাপ। কথায় সুরে অনুষ্ঠানের বাংলা ছায়াছবির গান শোনাচ্ছি এবং শেষ গানটি শোনাবো অনুসন্ধান ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে, সুর করেছেন আর টি বর্মণ।

0: শ্রোতা বন্ধুরা, কথাই সুরে অনুষ্ঠান আপনারা শুনছেন। এরপরে দ্বিতীয় পর্যায়ে হিন্দি ছায়াছবি থেকে কিছু গান আপনাদের জন্য শোনানো হবে, তবে ছোট্ট একটি বিরতির পর।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রোঁ সে কিজিয়ে আপনে উৎপাদোঁ অর সেবাওঁ কা প্রচার বিজ্ঞাপনোঁ কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনোঁ কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর একবার ফির নোট করে 8700014242।
3: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর 1997 সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম।

0: করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া, আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন, স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন, একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন, ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন, ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন, পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: আকাশবাণী এট 90 সাল কি আওয়াজ, দিল সে দিল তক নন স্টপ ধমাল, পুরানি যাদের নয়া জোশ হ্যায়, দেশ কা রেডিও আব ভি বস হ্যায়, আকাশবাণী কে গৌরবময় 90 সাল।

শ্রোতা বন্ধুদের এখন জানিয়ে দেব আবহাওয়া সংক্রান্ত খবর। সিকিমের দু একটি স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, অথবা তুষারপাতও হতে পারে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। আবারও চলে যাব আমরা পরবর্তী গানে। পরের গানটি শুনবেন আত্মা ছায়াছবি থেকে, শিল্পী সঙ্গীত হলদিপুর।

একটু থেকে সন্ধে 7টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে, আমবাড়িহাট থেকে আমবাড়ি রোড পর্যন্ত। দুপুর 2টো থেকে রাতে 8টা পর্যন্ত যান চলাচল ব্যাহত হতে পারে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শে জানানো হয়েছে, বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশন থেকে দার্জিলিং, কার্শিয়ং ও মিরিককামী যানবাহন কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। এনজেপি স্টেশনগামী যানবাহন অনুগ্রহ করে সেবক রোড এড়িয়ে চলুন, কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। আপনার যাত্রা নিরাপদ হোক। এবং আমরা এরপরে শুনে নেব পরবর্তী গানটি কুমার শানু এবং বেলা সুলেখার কণ্ঠে ইমতিহান ছায়াছবি থেকে।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সাথে শেষ হলো আজকের মতো কথাই সুরে অনুষ্ঠানটি। আপনারা সকলেই জানেন, প্রতিদিন আমরা এই সময়ে আপনাদের জন্য এই গানের সম্ভার নিয়ে আসি। আবারও কথা দিয়ে গেলাম, আগামীকাল শোনাব আপনাদের কথাই সুরে অনুষ্ঠানে আবারও বাংলা ছায়াছবির গান, হিন্দি ছায়াছবির গান। তবে আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। আকাশবাণী শিলিগুড়ি। আকাশবাণী শিলিগুড়ি শুরু হচ্ছে মহিলা মজলিশ।

নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আজকের মহিলা মজলিস। প্রথমেই শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান নারী মন।

0: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি জুলি আজ আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনার আমার সকলের প্রিয় নারী মন অনুষ্ঠান। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠানে আমরা মহিলাদের নানান সমস্যা এবং তার প্রতিকারকে কেন্দ্র করে বিভিন্ন নাটক, গল্প এবং সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমাদের এই প্রচেষ্টায় আপনিও সামিল হতে পারেন, তাই আর দেরি কেন, ফোন করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ আমাদের জানাতেই পারেন। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার 8373837996, 8373837996। হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আজ শুনতে চলেছি তাপসী মা সীমাদেবীর পরিবারের ঘটনা। সীমাদেবী একজন সাধারণ গৃহবধূ, দারিদ্রতা আর অভাব অনটন তার নিত্য সাথী। উপরি পাওনা হিসাবে তার জীবনে জুটেছে অবুঝ মাতাল স্বামী। প্রতিদিন অভাবের সাথে লড়তে লড়তে সে ভুলতে বসেছিল সে ভালো মতন বাঁচতে পারে। এমন সময় রীনা দেবী কথায় অনুপ্রাণিত হয়ে তার জীবনে আশা জাগে। সে বিশ্বাস করতে শুরু করে সেও পারবে তার অবস্থার পরিবর্তন করে একটু সুখী জীবনযাপন করতে। কিন্তু কিভাবে, আসুন সেই ঘটনাই শুনে নেওয়া যাক।
1: তরুণদা, ও তরুণদা, কি গো বাড়ি আছো?
2: কে? ও রতন, তুমি এসো এসো।
1: দাদা বাড়িতে আছো?
2: হ্যাঁ বাড়িতেই তো, তুমি বসো, আমি তোমার দাদাকে ডাকছি। হ্যাঁ এখানেই বসো। এই তাপসী, তোর বাবাকে বল রতন কাকু এসেছে।
3: কি ব্যাপার রতন, বলো তোমার কি খবর?
1: আসলে কি জানো তরুণদা, মানে খুব দরকার না হলে তোমাকে বলতাম না। আমি জানি তোমার পরিবারের অবস্থা, তবুও বলতে বাধ্য হচ্ছি। বাকি টাকাটা আমার খুব দরকার, ব্যবসাটাও খুব একটা ভালো চলছে না।
3: ও, তার কত টাকা তুমি পাবে রতন?
1: এই গত 3 মাস হলো, কোনো মাসেই আমি পুরো টাকাটা পাইনি। সব মিলিয়ে 2400 টাকা বাকি আছে।
3: এতগুলো টাকা বাকি আছে? দাঁড়াও আমি তোমার বৌদিকে ডাকছি। তাপসীর মা, ও তাপসীর মা।
2: হ্যাঁ যাই। কি হয়েছে?
3: কি হয়েছে মানে, রতনের দোকানে এত টাকা বাকি, কি করে হলো? গত 3 মাস হলো, তুমি কোনো মাসেই পুরো টাকাটা দাওনি।
2: হ্যাঁ কি করে শোধ করব বলো?
3: কি করে শোধ করবে মানে, আমি তোমাকে যে টাকাগুলো দিই তা কি করো, কি করো তুমি?
2: গত 3 মাস ধরে কত টাকা দিয়েছো তার খেয়াল তোমার আছে? তুমি যা টাকা দাও সেই টাকা দিয়ে কিভাবে আমি সংসার চালাই তার খোঁজ নিয়েছো কোনোদিন? তারপর আবার ছেলে মেয়ের টিউশন, তাদের পড়ার খরচ।
3: কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, যত সব টাকা আর টাকা, তোমাদের খুশি করা যাবে না কোনো দিন। এই যে রতন, আমাকে আর কয়েকটা দিন সময় দাও, আমি সব টাকা তোমার শোধ করে দেবো ভাই।
1: কিন্তু এই কটা দিন আমি চালাবো কিভাবে?
3: দেখো ভাই একটু মানিয়ে নাও, এই মাসের 25 তারিখ, হ্যাঁ হ্যাঁ 25 তারিখ, আমি বেতন পেলে সব টাকাটাই তোমায় দিয়ে দেব।
1: ঠিক আছে, কথাটা যেন মনে থাকে।
2: এই নাও রতন, একটু চা খাও।
1: তুমি আবার চা নিয়ে এলে, এসবের কি দরকার ছিল?
2: আরে বাবা, একটু চাই তো খাবে, নাও নাও, এ নাও।
3: আমারটা ওখানেই রাখো, আমি মুখ ধুয়ে আসি, তারপরে খাবো।
2: কিন্তু রীনাদি, আমরা কিভাবে বা কি করব তা আমি কিছুই বুঝতে পারছি না।
4: দেখো তাপসীর মা, তুমি তো একা নও, আমিও আছি তোমার সঙ্গে। প্রথমে যেটা আমাদের করতে হবে তা হলো কিছু রোজগার।
2: আমরা রোজগার করব, কিন্তু কিভাবে?
4: যে কোনোভাবেই হোক, আমাদের কিছু টাকা রোজগার করতে হবে। আমরা আমাদের স্বামীদের রোজগারের উপর ভরসা করে বসে থাকি, আর যখন মাস ফুরোয় টাকা তোলার পরই বেশিরভাগ টাকা মদের দোকানে খরচ হয়ে যায়, আর আমরা হায় হায় করেই কাটিয়ে দিই।
2: কিন্তু ওদের কি হবে? ওরা কি এইভাবেই নেশা করতে থাকবে?
4: এই দেখো, এতগুলো বছর তো ওদেরকে বোঝাতেই কেটে গেল। কিছু হয়েছে কি? শুধু কপালে চর আর ঘুষিই জুটেছে। তাই থাক, ওরা ওদের মতো চলুক, যেদিন বুঝবে বুঝবে। আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না, ছেলে মেয়ে বড় হচ্ছে, তাদেরও তো একটা জীবন আছে।
2: ঠিক বলেছো দিদি, কিন্তু কি করব বলো তো? আচ্ছা রীনাদি, আমরা যদি বাড়ি বাড়ি ঘুরে কিছু জিনিস বিক্রি করি, কিন্তু কি বিক্রি করব?
4: ঠিকই বলেছ, আমরা বাড়ি বাড়ি গিয়ে কাপড় বিক্রি করব, শহর থেকে কাপড় কিনে আনব, তাহলে ভালোই হবে।
2: কিন্তু এত টাকা পাবো কোথা থেকে?
4: দেখো, আমাদের কাছে তো কোনো জমানো টাকা নাই।
2: তাহলে কি হবে রীনাদি?
4: একটা কোনো উপায় তো বার করতেই হবে। জানি না, ইচ্ছা থাকলে উপায় হয়।
2: তুমি ঠিকই বলেছ।
0: রীনা দেবী আর সীমা তাদের কাছে তাদের শেষ সম্বল গয়নাটুকু বিক্রি করে তারা তাদের স্বপ্ন সাধনের জন্য তাদের ব্যবসা শুরু করল। অনেকেই হাসাহাসি করল, নিরুৎসাহ করতেও অনেকেই এগিয়ে এলো, কিন্তু তারা থামল না। তাদের সামনে বাধা অনেক ছিল, কিন্তু কোনো বাধাই তাদের ধরে রাখতে পারল না, কারণ তারা বুঝেছিল যে তারাই পারে তাদের এই অবস্থার পরিবর্তন করতে। তাদের স্বামীদের কাছ থেকেও কম বাধা আসেনি। তারপর
3: কি ব্যাপার তাপসীর মা, তুমি এইসব কি শুরু করেছো বলো তো?
2: কেন, আমি কি অন্যায় কোনো কিছু করেছি নাকি? নিজের সংসারের প্রয়োজনে কিছু রোজগার করা অপরাধ কি?
3: বাহ বাহ, খুবই কথা বলতে শিখেছো দেখছি। সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়িয়ে এইসব শিখেছো নাকি? বাহ, খুব ভালো। সঙ্গে আমার সাথীও জুটেছে দেখছি, ওই তোমার মাথাটা খেয়েছে। আরে বাবা, ঘরের বউ সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে, মান সম্মান বলে কিছু আছে তোমাদের?
4: কি গো তাপসীর মা, কি করলে এবারের লাভের টাকাগুলো দিয়ে?
2: দোকানের ধার শোধ করেছি গো, ছেলে মেয়েদের টিউশনেরও টাকা দিয়েছি।
4: বাবা বাহ, খুব ভালো তো। এবার কি বলছে তাপসীর বাবা?
2: ওর কথা আর বলো না, ওর নাকি মান সম্মান আমি সব শেষ করে দিয়েছি।
4: তাই নাকি? তাহলে কি করবে এবারে?
2: কি করব মানে, ব্যবসাটা আরো বাড়াতে হবে।
4: ঠিকই বলেছ, ঠিক মতো ব্যবসায় মন দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর জানো তাপসীর মা, সুকুমারের বাবা কি বলেছে আমাকে?
2: কি বলেছে দিদি?
4: ও নাকি আর মদ খাবে না, এই তিন দিন হলো খুব তাড়াতাড়ি বাড়িও ফিরেছে ও।
2: ও তাই নাকি?
4: হ্যাঁ গো হ্যাঁ, তুমিও দেখবে তোমার তাপসীর বাবা একদিন ঠিক চেতনা আসবে, দেখবে ওরও পরিবর্তন হবে।
2: তাই যেন হয় দিদি, তাই যেন হয়, যত কষ্ট করতে হোক না কেন আমি করব।
4: একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে, আমরাই সমাধান করব, আমাদের পরিবারের সমস্যা আমরাই মেটাব, কারোর সাহায্যের আশায় হায় হায় করতে হবে না, দেখবে আমরাই পারব।
2: ঠিকই বলেছ দিদি, তুমি ঠিক কথাই বলেছ।
0: হ্যাঁ প্রিয় শ্রোতা বন্ধুরা, পরিবারের অভাব থেকে মুক্ত হওয়ার জন্য মহিলাদের একটা বড় ভূমিকা রয়েছে, যেমন আমরা দেখলাম তাপসীর মা আর রীনা দেবীর জীবনে। অনেক পরিবারে আর্থিক সমস্যা আছে আর তা থেকে রেহাই এমনি এমনি পাওয়া যায় না, তাই সমস্যা থেকে বেরিয়ে আসতে মহিলাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই প্রিয় শ্রোতা বন্ধুরা, মহিলা বলে হাত পা গুটিয়ে বসে না থেকে আসুন আজই পদক্ষেপ নিই। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার কথা হবে আগামী দিনে ঠিক একই সময়। তাই যাবার আগে আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার আপনাদের জানিয়ে যাই। আমাদের অনুষ্ঠানের ফোন নাম্বার হল 9800881525। আবার বলি 9800881525। এছাড়াও আরেকটি ফোন নাম্বার শুধুমাত্র আপনাদের জন্য 8373837996, 8373837996। এই অনুষ্ঠান প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে একটা পনেরো মিনিট পর্যন্ত আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়ে থাকে। সমগ্র অনুষ্ঠানটি শুনলেন বিকাশ দর্শনের সৌজন্যে। আমি জুলি বিদায় নিই, নমস্কার।

0: এতক্ষণ আপনারা শুনলেন নারী মন, এখন রয়েছে আজকের পরবর্তী নির্ধারিত অনুষ্ঠান গাছের সাথে ঘর এর প্রথম পর্ব। শ্রোতাবন্ধুরা, ব্যস্ততার এই জীবনে আমরা অনেক সময় প্রকৃতি থেকে দূরে সরে যাই, অথচ ছোট্ট কিছু সবুজ গাছ আমাদের ঘরের মধ্যেই এনে দিতে পারে সতেজতা, শান্তি আর নতুন প্রাণের স্পর্শ। আজকের পর্বে আমরা কথা বলবো ইনডোর প্লান্ট নিয়ে, ঘরের ভিতরে রাখা যায় এমন কিছু গাছ, তাদের পরিচর্যা, প্রয়োজনীয় খাদ্য ও নানা উপকারিতা সম্পর্কে। আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ হর্টিকালচারিস্ট সৈকত গুহ, যিনি সহজ ভাষায় আমাদের এই সবুজ পৃথিবীর কাছাকাছি নিয়ে যাবেন। সৈকতবাবু, আপনাকে আমাদের মহিলা মজলিশের আসরে স্বাগত জানাই।
1: নমস্কার
0: সৈকতবাবু। আমাদের আজকের অনুষ্ঠানের নামই হলো গাছের সাথে ঘর, এবং আজকের প্রথম পর্বে আমরা ইনডোর প্লান্ট নিয়ে কথা বলবো। তো ইনডোর প্লান্ট বলতে আমরা ঠিক কি বুঝবো?
1: ইনডোর প্ল্যান্ট বলতে আমরা বুঝবো হলো ছায়া ঘরের গাছ বা ঘরের ভিতরে যেসব গাছ রাখা যায়, কারণ এখন মানুষের তো জায়গার অভাব, তো অনেকেই ফ্ল্যাট বাড়িতে থাকেন বেশিরভাগ শহরেই, আর নিজস্ব বাড়ি বলতে কম, তো ঘরের ভিতরে গাছ রাখা, অক্সিজেন যাতে পাওয়া যায়, একটা মনোরম পরিবেশ ঘরের ভিতরে থাকে, কারণ গাছ না থাকার ফলে এখন পরিবেশটা রুক্ষ হয়ে যাচ্ছে সব জায়গায় এবং আমাদের এখানেও শিলিগুড়িতেও। তো ঘরের ভিতরে কোন গাছগুলো রাখা যাবে সেগুলো খুব জানা প্রয়োজন। যেমন ঘরের ভিতরে রাখতে হলে ইনডোর প্ল্যান্টের মধ্যে ফিলোডেন্ড্রন রাখা যায়, অ্যাগ্লোনোমা রাখা যায়, মনস্টেরা রাখা যায়, মনস্টেরা ঘরের ভিতর খুব ভালো থাকে, এবং স্নেক প্ল্যান্ট সেন্সিভেরিয়া রাখা যায়। এই গাছগুলো রাখা যায় ঘরের ভিতরে। মানি প্ল্যান্ট রাখতে পারেন, কিছু ধরনের মানি প্ল্যান্ট আছে, পোথাস আছে, কিছু ছোট ছোট মানি প্ল্যান্ট গ্রোথের গাছ, সেগুলো রাখা যায় ঘরের ভিতরে।
0: তো আপনি কিছু নাম বললেন, এই গাছগুলিকে চিনে নেওয়ার কোনো উপায় রয়েছে কি? বিশেষত্ব অনুযায়ী কোন গাছটি কিরকম দেখতে, সেটা যদি বলেন আমার মনে হয় শ্রোতা বন্ধুদের জন্য একটু সুবিধা হবে।
1: স্নেক প্ল্যান্ট হলো স্যাকুল্যান্ট গোত্রের গাছ। তো এগুলোর পাতাগুলো মোটা হয়, পাতায় অনেক জল থাকে। এগুলোর সুবিধে হলো এরা প্রচুর পরিমাণে অক্সিজেন দেয়, যার জন্য এই স্নেক প্ল্যান্টের ডিমান্ড প্রচণ্ড বেড়ে যায় সারা পৃথিবীতে করোনার সময়। তো এই স্নেক প্ল্যান্ট এমন গাছ, এটা আপনি বেডরুমে মাথার পাশে রাখতে পারবেন, ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, ইভিন বাথরুমে পর্যন্ত রাখতে পারবেন স্নেক প্ল্যান্ট। এর খুব একটা জলের দরকার হয় না, অল্প জলেই ভালো থাকবে। মাটিতে একটু বালি মিশিয়ে মাটি তৈরি করে নিলে স্নেক প্ল্যান্টটা ভালো থাকে, বা পাতা পচা সার মাটি বালি মিশিয়ে তৈরি করলে স্নেক প্ল্যান্টটা ভালো থাকে। ছোট ছোট পটে করা যায়, ডিজাইন পটে, দেখতেও সুন্দর লাগে এবং সহজে থাকে। ধরুন আপনি কোথাও বাইরে গেলেন, তো স্নেক প্ল্যান্টকে যদি 10 দিন বা 15 দিন জল না দেওয়া হয় তাহলেও নষ্ট হবে না।
0: আচ্ছা।
1: আর প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় বাড়িতে, তাতে হেল্প হয় মানুষের, এবং আমরা যেটা বলি বাস্তু ইয়েতেও স্নেক প্ল্যান্ট খুব ভালো, অনেক লোকে বলে রাখা ভালো,
0: রাখা ভালো। আচ্ছা, আরো যে
1: পাশাপাশি আরো কয়েকটা গাছ আছে যেগুলো বললাম, ফিলোডেন্ডন, এটা একটু লতানো টাইপের হয়, একে অনেক সময় পাশে সাপোর্ট দিয়ে রাখতে হয় ঘরের ভিতরে এক কোনায়, ড্রয়িং রুমের এক কোনায় রেখে দিলে দেখতে সুন্দর লাগে। এর পাতাগুলো অনেকটা

0: তিকোন টাইপের হয় বেশিরভাগই ভ্যারাইটি, কচু পাতার মতো অনেকটা বেয়ে বেয়ে ওঠে। আর মনস্টেরা হলো ওই রকমই গোল পাতা, পাতাগুলো কাটা কাটা হয়। তো নানা রকম মনস্টেরা হয়, সবুজ হয়, সবুজের মধ্যে সাদা, সবুজের মধ্যে হলুদ। ড্রয়িং রুমে যদি একটা মনস্টেরা রাখি, ড্রয়িং রুম একদিকে পুরো ওটাতে মানে সুন্দর হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে, লোকে লাইক করবে। তো এইসব গাছগুলো সাধারণত কোকোব্রিক বা কোকো চিপসের মধ্যে ভালো হয়, তাতে কালারগুলো ভালো আসে, যেগুলো ভেরিগেটেড। কোকোব্রিক কোকো চিপস মানে নারকেলের ছোবা, নারকেলের গুঁড়োর মধ্যে ভালো হয় এগুলো। এগুলো তো জল খুব বেশি লাগে।
1: নারকেলের ছোবা কি পুরোটাই কি নারকেলের ছোবা থাকবে, না
0: পুরো নারকেলের ছোবার মধ্যেও থাকতে পারে, মাটির দরকার হবে না। পুরো নারকেলের ছোবা বা নারকেলের ছোবার টুকরো গুঁড়ো, আর পার্লাইট বলে একটা জিনিস পাওয়া যায় সাদা রঙের, ওটা মিশিয়ে দিয়ে দিলে এগুলো ভালোই থাকে, এগুলো ক্ষতি হয় না কোনো। আবার যদি কেউ চায় বালি মাটিতেও করতে পারে, কিন্তু বালি মাটিতে করার থেকে এই নারকেলের ছোবা নারকেলে দিতে করলে একটা সুবিধা হলো, জল কম দিতে লাগে, কারণ নারকেল ছোঁয়া তো জল ধরে রাখে অনেক দিন। তো এই একই বললাম যে স্নেক প্ল্যান্টের বেলায় বললাম, যদি কেউ পাঁচ দিনের জন্য বা দুদিনের তিন দিনের ট্যুরে গেল, জল দেওয়ার চাপটা থাকে না। আর ঘরের ভিতর এমনি গাছে জল কম লাগে, একটু জানলা দিয়ে আলো ঢুকলেই বাতাস ঢুকলে এইসব গাছগুলো ঠিক থাকে। আর একটা গাছ আছে ইনডোর প্ল্যান্টের মধ্যে, সেটাও স্যাকুলেন গোত্রের গাছ, কিন্তু এটা থাইল্যান্ডেই বেশি হয়। এখন আমাদের দেশে প্রচুর প্রচলন আছে, বিশেষ করে সাউথ বেঙ্গলে তো প্রচুর দেখা যায়, নর্থ বেঙ্গলের লোকেরা করছে আস্তে আস্তে। সেটা হলো হোয়া, এগুলো হ্যাঙ্গিং প্ল্যান্ট। এর খুব সুন্দর ফুল হয়, আবার পাতাও খুব সুন্দর, ডিজাইন পাতা হয়, ভেরিগেটেড পাতা হয়, সবুজ পাতা হয়। তো ভেরিগেটেড পাতার মধ্যে ফুল হলে ভালো লাগে। এগুলো সাধারণত বেলকনিতে বা বারান্দায় ঝুলিয়ে দিলে তো এগুলো বলে এগুলোর হাওয়া বাড়িতে আসলে নাকি শান্তি থাকে বাড়িতে, রোগ ভোগ কম হয়। এগুলো থাইরা বলে, থাইল্যান্ডের গাছ যেহেতু ওরা বলে, তো ওগুলো ভালো হয়। এগুলো অ্যাবসলিউটলি নারকেলের ছোবা নারকেল দিয়েতে ভালো হয়, বা ঘেস বলে ওই ছাইয়ের গুঁড়োতেও খুব ভালো হয়।
1: আচ্ছা, ঝুলিয়ে রাখার জন্য যে পটগুলি পাওয়া যায় সেগুলির মধ্যে এগুলি রেখে দেওয়া যায়। বেশ, তো এই গাছগুলি যেগুলি বললেন এগুলি সমস্ত গেল কিছু ইনডোর প্ল্যান্ট। এবার নতুনদের জন্য যদি জিজ্ঞেস করি, তাহলে সবচেয়ে সহজে পালনযোগ্য গাছ মানে যে কোনো গাছের প্রতি তো একটা পরিচর্যার ব্যাপার থাকে,
0: ইনডোর প্ল্যান্টের মধ্যে সবচেয়ে সহজে করা যায় স্নেক প্ল্যান্ট।
1: আচ্ছা,
0: আর অ্যাগ্লোনোমা, অ্যাগ্লোনোমা বা ডাইফেনবিকিয়া, এগুলো পাতা সুন্দর হয়, এগুলো সহজেই হয়ে যায়, এগুলো ঘরের ভিতর রাখতে পারবে। বা ছায়া ঘরের গাছ যেটাকে বলি, এখানে সূর্যের আলো খুব কম প্রবেশ করে ঘরের ভিতর, বা ছাদের ভিতর একটা ছায়া ঘরের গাছ করা গেল এক কোনায় যেখানে রোদ পড়বে না একদম, ওগুলো দেখতে খুব ভালো হয়, দেখতে সুন্দর হয়। তবে
1: একদম রোদ যদি না পড়ে সেক্ষেত্রে কি গাছ ভালোভাবে বেঁচে থাকে?
0: একদম রোদ যদি না পড়ে বলতে গেলে সেনসিবেরিয়া তাতেও বেঁচে থাকে।
1: আচ্ছা,
0: স্নেক প্ল্যান্ট যেটা তাতেও বেঁচে থাকে, আলো হলেই হলো। যেহেতু বাড়িতে টিউবের আলো আছে, এই আছে, আলো পেতে হবে,
1: যে কোনো আলো হলেই হলো, সূর্যের আলোই হতে হবে,
0: সূর্যের আলো হতে হবে, এর কোনো মানে নেই। তবে সূর্যের আলো হালকা জানলা দিয়ে আসলে ভালো হয়, তাহলে গ্রোথটা ভালো হয়, দেখতে সুন্দর হয়, গাছটা ফ্রেশ থাকে।
1: আচ্ছা, আমরা একটু মানি প্ল্যান্টের কথা বলবো। মানি প্ল্যান্ট ঠিক কিভাবে পরিচর্যা করলে ভালো থাকবে, ওটা কি জলে রাখা ভালো নাকি মাটিতে থাকলে ভালো থাকে?
0: দুভাবেই করা যায়, মাটিতে থাকলেও করা যায়, মাটিতে পুরনো পদ্ধতি এমনি মাটির মধ্যে করলো। কিন্তু যেটা আমি বললাম যে মানি প্ল্যান্ট তো কালারফুল প্ল্যান্ট, সেটা কিন্তু ওই কোকোব্রিক কোকো চিপসে ভালো হয়।
1: আচ্ছা,
0: তাহলে ওটা মানে পুজবে না, ভালো থাকবে। আরেকভাবে করা যায় সেটা হলো, ছোট ছোট বোতলের মধ্যে, ডিজাইন বোতলের মধ্যে কেটে বসিয়ে দিলে ও শিকড় ছেড়ে বেঁচে যায়, বছরের পর বছর বাঁচা থাকে, এবং একটু একটু করে গ্রোথ নেয়, ক্ষতি নেই তাতে। বেশি বড় হয়ে গেলে কেটে আরেকটা গাছ বানিয়ে দিলে।
1: আর সেক্ষেত্রে জল কতদিন পর পর পাল্টানো প্রয়োজন?
0: জলে থাকলে জল পাল্টানো সপ্তাহে একদিন পাল্টালেই হবে, জলটা
1: পুরো জলটা ফেলে ওটাকে জল পাল্টে দিতে হবে। আচ্ছা, আর এই যে ইনডোর প্ল্যান্টের একটা ধারণা বা এই ট্রেন্ড আমরা বলি, সেটা ইদানিং খুব চালু হয়েছে, আপনি তো এই কাজই করেন, এই গাছ নিয়েই আপনার কাজ, তো কি মনে হয় মানে একটা সময়ের পরে বোধহয় এই ট্রেন্ডটা খুব বেশি এখন চলছে, সকলেই বাড়িতে গাছ রাখতে চাইছে?
0: আসলে ইনডোর প্ল্যান্টের ট্রেন্ডটা প্রথম শুরু হয় করোনার সময়।
1: হ্যাঁ,
0: আগে লোকে বাইরে গোলাপ গাছ, সিজন ফ্লাওয়ার এইসব নিয়ে মাতামাতি করত, ফ্লাওয়ারিং এন্থুরিয়াম। এই ইনডোর প্ল্যান্টের মধ্যে এন্থুরিয়ামও কিন্তু হয়, মানে ফলিয়েজ এন্থুরিয়াম, পাতার সৌন্দর্যতার। তো এইটা করোনার সময় চালু হয়, যখন লোকে বাড়ির থেকে বের হতে পারে না, ওয়ার্ক ফ্রম হোম করে বা একঘেয়েমি জীবনে চলে আসে, তখন ইনডোর প্ল্যান্টটা প্রচুর পরিমাণে বিক্রি হওয়া শুরু হয়। এর দুটো কারণ, একটা হলো কি, বেশ কিছু ইনডোর প্ল্যান্ট অক্সিজেন সাপ্লাই করে, আর দ্বিতীয়ত হলো মানুষের মন ঠিক রাখে গাছপালা। গাছপালা বাড়িতে আপনি সারাদিন ক্লান্ত হয়ে ফিরলেন, বাড়িতে ঢুকে দেখলেন যে মনস্টেরাটা বাড়ির কোনায় খুব সুন্দরভাবে হয়ে আছে, ওদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে মনটা ফ্রেশ হয়,
1: মানে সবুজের একটা ছোঁয়া পেলেই প্লাস
0: মানসিক শান্তি। এবং এটা শুধু গাছই দিতে পারে, মানে এই মানসিক শান্তি। তো এখন কি মানুষের ব্যস্ততার জীবন, এখন মানে আগে মানুষের যে একটা সময়ের এখন প্রচণ্ড ভ্যালু, মানে প্রতিদিন মানুষ প্রচণ্ড ব্যস্ত, এই ব্যস্ততার মধ্যে ইনডোর প্ল্যান্টে করার অনেকগুলো সুবিধা আছে। সুবিধেগুলো একটা হলো অক্সিজেন সাপ্লাই, আর একটা হলো রেগুলার যেহেতু জল দেওয়ার চাপ থাকে না ঘরের ভিতরে রাখলে, সেহেতু ব্যস্ততা জীবনে সপ্তাহে দুদিন জল দিলেই হয়ে গেল লোকে। প্লাস এর পরিচর্যা খুব একটা এক্সট্রাঅর্ডিনারি পরিচর্যা করতে হয় না। আজকে একটা গোলাপ করতে হলে বা একটা সিজন ফ্লাওয়ার করতে হলে বা একটা চন্দ্রমল্লিকা করতে হলে যেমন দুবার তিনবার টপ পাল্টানো, এই করা সেই করা, গাছকে কাটিং করা, সেগুলো অতটা চাপ নেই, তো অত সহজে গাছ হয়ে যায়। এই সহজে গাছ হওয়ার জন্য ইনডোর প্ল্যান্টের চাহিদা দিনকে দিন বেড়ে যাচ্ছে, দেখতেও সুন্দর অত সহজ হয়ে যাচ্ছে। এদের ফুলও হয়, কিন্তু এই ফিলোডেন্ড্রন বা মনস্টেরা ফুলটা কচুর ফুলের মতো, অত দেখতে সুন্দর না, কিন্তু তবু এদেরও ফুল হয়, ফুল ছাড়া তো কোনো গাছ হবে না।
1: এই যে ইনডোর প্ল্যান্টগুলি, এগুলির জন্য কি ধরনের পট ভালো হয়, প্লাস্টিকের হলে না সিরামিকের হলে?
0: সিরামিকের পটে সেন্সিভেরিয়াটা ভালো হয়, প্লাস্টিকের পটে হয়, সিরামিকের পটেও করা যায়, তবে প্লাস্টিকের পটেও ভালো, কারণ ঘরের ভিতর সেটা হলো ঘরের পরিবেশ অনুযায়ী। যদি খুব সাজানো গোছানো ড্রয়িং রুম হয় তাহলে সিরামিক পটে দিলেই ভালো লাগবে দেখতে।
1: আর ঘরোয়াভাবে কিছু কি সার প্রয়োগ করার ব্যাপার রয়েছে যদি সেটা থাকে তাহলে?
0: ঘরোয়াভাবে সার বলতে এটা মাঝে মাঝে খুব রেয়ারলি, যেগুলো ভেরিগেটেড না সেগুলোতে, যেমন হোয়া বা সেন্সিভেরিয়াতে এনপিকে নাইট্রোজেন ফসফরাস পটাসিয়াম বলে পাওয়া যায় সার, ওটা জলে মিশিয়ে মাঝে মাঝে স্প্রে করে দিলে গাছগুলো ভালো থাকে, সুস্থ থাকে।
1: আচ্ছা, যে কোনো ইনডোর প্ল্যান্টে সেটা করলে সুস্থ থাকে? আর অনেক সময় গাছের পাতাগুলি হলদে হতে থাকে, সেটা কেন? মানে ঘরে কি কোনো রকম ভাবে
0: পাতা এমন হলদে হয়ে যায়? খুব রিয়ার, এই হলদে হওয়া পাতা হলো কিন্তু বাইরের প্ল্যান্টেরই বেশি হয়, যেমন জবার পাতা অনেক সময় হলুদ হয়ে পড়ে যায়, গোলাপের পাতা পড়ে যায়, ইনডোর প্ল্যান্টে খুব রিয়ার। ইনডোর প্ল্যান্টে একদম গাছের শিকড়ে যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা পচে যায় তাহলেই পাতা হলদে হতে পারে, নয়তো হবে না।
1: আর একটা গাছ রয়েছে আরিকা পাম, এই গাছটা কি ঘরে রাখা যেতে পারে?
0: রাখা যেতে পারে, ঘরে রাখা যেতে পারে এরিকা পাম। পাম প্রচুর রকমের হয়, তো এরিকাটা ঘরে রাখা যেতে পারে। এরিকা কিন্তু ঘরে রাখলে এরিকারও কিন্তু
1: যত্নের প্রয়োজন আছে?
0: না, তেমন যত্নের প্রয়োজন নেই, খুব সহনশীল গাছ এরিকা পাম। ধরুন ঘরের দরজার দুপাশে দুটো থাকলো বা ইয়ে করলো, এরা দেখতেও ভাল লাগে, আর দ্বিতীয়ত হলো এরাও কিন্তু পরিবেশকে জীবাণুমুক্ত রাখতে সাহায্য করে এবং এরাও অক্সিজেন কিছু পরিমাণে সাপ্লাই করে এরিকা পাম, এবং বলে এরিকা পাম বাস্তুমতেও খুব ভালো জিনিস।
1: বেশ, আর রাবার গাছ ঘরে রাখা কতটা ভালো?
0: রাবার গাছ ঘরে অতটা ভালো হয় না, ভালো যাতে রাবার গাছ হয় সেটা বাইরেই ভালো হয়, হয় ঘরে কিছুদিন, তারপর ভেরিগেশন নষ্ট হয়ে যায়। যেভাবে ফিলোরেন্ডন বা ডাইফেনবিকিয়া বা অ্যাগ্লোনোমা বা হোয়া, হোয়া যেমন জানলার কার্নিশে হোয়া ঝুলিয়ে দিলে সেই হোয়াগুলো বছরের পর বছর খুব সুন্দরভাবে থাকে,
1: আচ্ছা
0: দেখতেও ভালো লাগে, সকালবেলা জানলা খুলে মনে হলো যে হোয়ার ফুল হয়ে আছে, হোয়া ঝুলে আছে, মনটাও ভালো হয়ে যায়।
1: বেশ, আচ্ছা, গাছগুলিকে কি কয়েকদিন পর পর ঘরের থেকে একটু বাইরে বের করা প্রয়োজন রয়েছে না ঘরেই রেখে দেওয়া যেতে পারে?
0: রোববার করে বাইরে বের করে দেওয়া যেতে পারে।
1: আচ্ছা, বাইরে বের করে
0: বর্ষাকালে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: রোববার করে বাইরে বের করে দিলে বৃষ্টির জল তো সবার জন্য উপকারী, গাছের জন্য তো ফ্রেশ হয়ে আসবে।
1: আর যদি পোকামাকড় লেগে যায় তাহলে সেক্ষেত্রে কি করণীয়?
0: পোকামাকড় লেগে গেলে পোকামাকড়ের ওষুধ দিতে হবে, এতে ইনডোর প্ল্যান্টে পোকামাকড় খুব কম লাগে, ফাঙ্গাস অ্যাটাকটা বেশি হয়। তো ফাঙ্গাস অ্যাটাক হলে নানা রকম ফাঙ্গিসাইড পাওয়া যায় বাজারে, সফল বলে সার্ফ বলে, ওগুলো ওই 1 লিটার জলে 1 চামচ 5 mg মিশিয়ে দিয়ে স্প্রে করে দিলে ফাঙ্গাসটা কেটে যাবে। ফাঙ্গাসটা বেশি লাগে পোকামাকড়ের থেকেও, ঘরের ভিতরে গাছ রাখলে ফাঙ্গাস অ্যাটাকটা বেশি।
1: সেটা ঠিক কিরকম দেখলে?
0: সাদা সাদা সাদা সাদা হয়, পাতার নিচ দিকে হয় বা গাছের কাণ্ডর মধ্যে হয় সাদা ছোট ছোট, মানে অনেকটা তুলোর মতো হয়ে থাকে, মানে বোঝা যায় যে এটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, যেমন আমরা সাধারণত ব্যাঙের ছাতা যেটা দেখি ওই রকমই, কিন্তু অনেক লাইট ওই রকমও হয় অনেক সময়, ওগুলো টবের মধ্যে হয়ে যায় কচুরসে রাখলে।
1: বেশ, অসংখ্য ধন্যবাদ সৈকতবাবু আপনাকে ইনডোর প্ল্যান্ট নিয়ে এত গুরুত্বপূর্ণ তথ্যগুলি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, ইনডোর প্ল্যান্ট আমাদের ঘরের সৌন্দর্য যেমন বাড়ায় তেমনি আমাদের মনকেও করে তোলে প্রফুল্ল এবং শান্ত। সামান্য যত্ন আর ভালোবাসায় এই গাছগুলি আমাদের জীবনের এক অনন্য সঙ্গী হয়ে উঠতে পারে। আজকের এই আলোচনা থেকে আশা করি আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আগামী পর্বে থাকছে এই অনুষ্ঠানেরই দ্বিতীয় পর্ব, এবং সেখানে আমরা আলোচনা করব বাড়িতে ফুলের গাছ কিভাবে পরিচর্যা করা সম্ভব, কি কি করতে হবে, এবং আমাদের সঙ্গে আবার উপস্থিত থাকবেন সৈকতবাবু। সৈকতবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ মহিলা মজলিশের পক্ষ থেকে।
0: নমস্কার,
1: আজকে আসর এখানেই শেষ করছি, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতেজ থাকবেন। নমস্কার।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিশ। প্রথমে শুনলেন বিজ্ঞাপন দাদা দ্বারা আয়োজিত নারীমন, এবং পরবর্তীতে শুনলেন গাছের সাথে ঘর। এই বিষয়ে আলোচনা করলেন সৈকত গুহর সাথে অনুশ্রী রায়। আকাশবাণী শিলিগুড়ি, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, অবহিত পরে স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হল, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সে লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আজ কলকাতায় এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ সহ দলীয় নেতারা। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। এরপর অমিত শাহ বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে দলের নির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। অসমে বিজেপি নেতৃত্বাধীন NDA সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রী সাইকিয়া জানান, খানাপাড়ায় কলেজ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ NDA শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। তামিলনাড়ুতে সরকার গঠন প্রক্রিয়ায় বিলম্বের জেরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য প্রয়োজনীয় 118 সংখ্যা বা ম্যাজিক ফিগার স্পর্শ করতে বিভিন্ন শিবিরে দফায় দফায় আলোচনা চলছে। গতকালই নবনির্বাচিত বিধায়কদের নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে DMK এবং AIADMK। অন্যদিকে পুডুচেরিতে আয়োজিত এক বৈঠকে AIADMK-র পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন দলের সাধারণ সম্পাদক এডাপ্পাড়ি পালানিস্বামী। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আজ VCK, CPI এবং CPIM-এর নবনির্বাচিত বিধায়কদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল বিশ্বনাথ আর্লেকারের নির্দেশ অনুযায়ী একক বৃহত্তম দল TVK-কে সমর্থন দেওয়ার বিষয়ে এই বাম ও আঞ্চলিক দলগুলি কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য গতকাল থিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নবনির্বাচিত প্রত্যেক বিধায়কদের সঙ্গে আলোচনা হয়েছে। দলে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছ থেকে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলেই মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বিশ্বের অর্থনীতিতে স্থিতিশীলতায় ভারতের ক্রমবর্ধমান ভূমিকার কথা তুলে ধরেন। আন্তর্জাতিক সমৃদ্ধিতে ভারতের গুরুত্বের কথাও বলেন তিনি। সুরিনামের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এই বক্তব্য রাখেন বিদেশমন্ত্রী। তিনি IMF-এর পরিসংখ্যানও তুলে ধরেন। বিশ্বের সার্বিক GDP বৃদ্ধিতে ভারতের অবদান 17%। তিনি বলেন, এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের নিরিখে ভারতের অর্থনীতি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।
1: India contributes to the 17% of the total global growth. We help to de-risk the international economy. We help to give more possibilities. We are creating more options. We are today negotiating and concluding more free trade agreements for countries to avail of it. And along with that, we are trying to create a global footprint so that our impact on the international economy and the de-risking of the world is as impactful, as far-reaching as possible.
0: বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, ভারতের অভিবাসন নীতি, প্রবাসীদের সুরক্ষা, তাঁদের দেশ ছাড়াও দেশে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনার গুরুত্বকে তুলে ধরে। মন্ত্রী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের স্থায়ী মিশনে দ্বিতীয় আন্তর্জাতিক অভিবাসন সমীক্ষা মঞ্চে বিভিন্ন দেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই কথা বলেন। ভারত প্রবাসীদের বিভিন্ন দেশে সুষ্ঠু নিরাপদ যাতায়াতের জন্য 23টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ও সমঝোতা স্মারকপত্র মৌ চুক্তি স্বাক্ষর করেছে বলেও তিনি উল্লেখ করেন। ভারতের অভিবাসন নীতি মূলত মানুষের কথা ভেবেই নির্ধারণ করা হয়েছে বলেও মত ব্যক্ত করেন কীর্তিবর্ধন সিং।
2: Our approach to migration governance is anchored in a holistic and pragmatic framework guided by the core operational principles of protection of migrants, comprehensive governance across the migration life cycle, and strong international cooperation. India has concluded comprehensive bilateral mobility agreements and MOUs with 23 countries and is pursuing several more to create sustainable pathways for fair and ethical mobility. This is the key to ensure migrant welfare through safe and regular migration pathways.
0: ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO ও ভারতীয় বায়ুসেনা গতকাল ওড়িশার উপকূলে পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল উড়ান সম্পন্ন করেছে। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানায়, মডিউলার রেঞ্জ সম্প্রসারণ অস্ত্র হিসেবে তারা দেশের প্রথম দেশীয় পদ্ধতিতে তৈরি গ্লাইড অস্ত্র, যা যে কোনো দিক নির্দেশহীন অস্ত্রকে সঠিক দিকে ক্ষেপণ করতে সক্ষম। এই অস্ত্র ভূমি সংলগ্ন লক্ষ্যবস্তুকেও নিষ্ক্রিয় করতে সক্ষম। মন্ত্রক আরও জানায়, এই অস্ত্রের নকশা DRDO-র বিভিন্ন গবেষণাগারের সহায়তায় হায়দ্রাবাদে গবেষণা কেন্দ্র ইমারতে তৈরি। রেলের নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারতীয় রেল উত্তর রেলের গুরুত্বপূর্ণ রুটগুলিতে নিজস্ব পদ্ধতিতে তৈরি স্বয়ংক্রিয় কবচ সুরক্ষা ব্যবস্থার জন্য 362 কোটি টাকা প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে জম্মু ও ফিরোজপুর শাখার মোট 478 কিলোমিটারের উল্লেখযোগ্য রুট। রেলমন্ত্রক জানায়, রেলের আধুনিকীকরণ ও নিরাপত্তা সুনিশ্চিত করতে এই কবচ ব্যবস্থা চালু করা হবে। এই প্রযুক্তির মাধ্যমে সংঘর্ষ এড়াতে স্বয়ংক্রিয় ব্রেক ব্যবহার করা হবে। পশ্চিমবঙ্গে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। এবারে মোট পাশের হার 86.83% পরীক্ষা দিয়েছিল 9,71,000 পরীক্ষার্থী। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে তা নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পশ্চিম এশিয়া নিয়ে তার সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর উপর ইরানের হামলার জবাবে মার্কিন সেনা ইরানের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। ইরানের সরকারি সংবাদ মাধ্যম ও পশ্চিম তেহরানের বিস্ফোরণের শব্দ গোলাগুলি চলার খবর দিয়েছে। দক্ষিণ ইরানে বন্দর আব্বাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ওয়াশিংটন জানিয়েছে তারা সংঘাত বাড়াতে চায় না, তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মৃত শিশুদের মধ্যে 6 জনই ঢাকা বিভাগের। এছাড়া বরিশাল, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী এবং সিলাট থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালাম বিধানসভায় নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা DRDO ও বায়ুসেনা গতকাল পরীক্ষামূলকভাবে ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন বা তারা অস্ত্রের সফল ক্ষেপণ সম্পন্ন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যাতে পারমাণবিক শক্তি অর্জন করতে না পারে সেই লক্ষ্যে মার্কিন দেশের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। বাংলাদেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত 24 ঘন্টায় সেদেশে হামে আক্রান্ত হয়ে আরও 12 জন শিশুর মৃত্যু হয়েছে। IPL ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে 6:30। খবর শেষ হলো, এরপরেই স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় কড়া পদক্ষেপ নিয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%। 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের অভিরূপ ভদ্র। আবহাওয়া দপ্তর জানিয়েছে রাজ্যে আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। আজই চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল শপথ নেবে নতুন সরকার। একটি প্রতিবেদন।
1: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘ দেড় দশকের শাসনের অবসান ঘটেছে গতকাল। আগামীকাল নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। 25শে বৈশাখ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। শপথ গ্রহণের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া পরিচালনা করতে ইতিমধ্যেই কলকাতায় পৌঁছেছেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণ পরেই তিনি নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখানেই বিজেপি পরিষদীয় দলের নতুন নেতা নির্বাচিত হবেন। এরপর রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। আগামীকাল ব্রিগেডে শুধু মুখ্যমন্ত্রী নন, মন্ত্রিসভার আরও বেশ কয়েকজন সদস্য শপথ নেবেন বলে জানা গিয়েছে। তারপরে বিধানসভা ভবনে বসবে নতুন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক। পরবর্তীতে মন্ত্রীদের দপ্তর ঘোষণা করা হবে। বিজেপি সূত্রে খবর, শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, জেপি নাড্ডা সহ একাধিক মন্ত্রী ও কেন্দ্রীয় নেতা। পাশাপাশি বিজেপি ও এনডিএ শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আজ সকালে শ্রমিক ভট্টাচার্য কলকাতায় আসেন। আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকালে আসেন বিমানবন্দরে। তাকে স্বাগত জানান দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, দলীপ ঘোষ সহ দলীয় নেতৃবৃন্দ। সেখান থেকে তিনি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে পুজো দেন। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মহাকরণ থেকে পরিচালিত হবে নতুন সরকার। সেই লক্ষ্যে মহাকরণের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর কাজ চলছে দ্রুতগতিতে। ইতিমধ্যে সেখানে আরও 300 জন কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে এই ভবনটিতে 60টি ক্যামেরা থাকলেও নিরাপত্তার জন্য আরও 80টি নতুন ক্যামেরা বসানোর সুপারিশ করা হয়েছে। মহাকরণের সংস্কারের কাজও চলছে জোর কদমে। নির্বাচন কমিশন আগামী 21শে মে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। ঝাড়খণ্ড ক্যাডারের 2009 ব্যাচের আইএএস অফিসার মুথু কুমার আলাগু মুথুকে ফলতা কেন্দ্রের সাধারণ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে। তাকে 8ই মের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ, গণনা, ফল ঘোষণা এবং স্ট্রং রুম সিল হওয়া পর্যন্ত তাকে দায়িত্বে থাকতে হবে। অন্যদিকে ব্যয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে 2014 ব্যাচের আইআরএস অফিসার আরসি মার্ডিকে। কমিশন জানিয়েছে নির্বাচনী খরচের উপর নজরদারি, রিপোর্ট সংগ্রহ এবং ভোট প্রক্রিয়া সংক্রান্ত আর্থিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন তিনি। ভোট পরবর্তী হিংসার প্রেক্ষিতে মুর্শিদাবাদে পুলিশ জেলার 23টি থানা এলাকায় অশান্তির ঘটনায় যুক্ত থাকা ব্যক্তিদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চলছে। গত বুধবার রাতে অভিযুক্ত 169 জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে মুর্শিদাবাদে তৃণমূলের হাতে দখল হয়ে যাওয়া দলীয় কার্যালয় পুনরুদ্ধার হয়েছে বলে সিপিএম দাবি করেছে। জিয়াগঞ্জ, আজিমগঞ্জ পুরসভার 14 নম্বর ওয়ার্ডের আজিমগঞ্জ বারদুয়ারি এলাকায় কার্যালয় 2017 সাল থেকে তৃণমূল কংগ্রেস দখল করে নেয় বলে অভিযোগ। অন্যদিকে মুর্শিদাবাদের ইসলামপুরের চকগ্রামে তৃণমূল কংগ্রেসের জবরদখল করে রাখা এক ব্যক্তির দোকানঘর পুনরুদ্ধার করে ঘর মালিককে ফেরত দিল বিজেপি নেতৃত্ব। যে কোনোরকম হিংসার ঘটনা রুখতে মালদার জেলা প্রশাসন সব রকমের উদ্যোগ নিয়েছে। এলাকায় শান্তি রক্ষায় কেন্দ্রীয় বাহিনীকে রুটমার্চ করার নির্দেশ দিয়েছেন জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকরা। মুর্শিদাবাদের নওদায় পরিত্যক্ত ইটভাট্টা থেকে 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি ঝাড়খণ্ড নওদা হরিহরপাড়া এবং হাওড়ায়। এদের মধ্যে আছে ইটভাটার মালিক, নওদা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিউজ্জামান শেখ ও তার এক আত্মীয়। জানা গেছে, গতকাল বিকেলে ওই ইটভাটায় ভিনরাজের একটি ট্রাক অপর একটি গাড়ির সঙ্গে নাম্বার প্লেট বদল করছে বলে খবর পায় পুলিশ। কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে সেখানে অভিযান চালিয়ে একটি ট্রাক, একাধিক মোটর বাইক, চেসিং পাঞ্চিং মেশিন, ল্যাপটপ, চেসিস ও নম্বর প্লেট সহ বেশ কিছু যন্ত্রপাতি বাজেয়াপ্ত করে। ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে ফারাক্কা আসা পথে 10 কুইন্টাল চোরাই কয়লা বোঝাই একটি ইঞ্জিন চালিত ভ্যান আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ভ্যান চালক সন্তোষ ঘোষকে, তার বাড়ি ফারাক্কার কাশীনগরে। পুলিশ জানায়, বুধবার রাতে কয়লা বোঝাই ওই ভ্যানটিকে ঝাড়খণ্ড ফারাক্কার সড়কে আটক করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। মোট পাশের হার 86.83%। এবার পরীক্ষা দিয়েছিল 971,000 পরীক্ষার্থী। কালিম্পং জেলা পাশের হারে 95.51% নিয়ে রাজ্যের মধ্যে প্রথম স্থানে রয়েছে। 94.82% নিয়ে দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর, 92.31% নিয়ে তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের জানান, প্রথম দশে আছে 19টি জেলার 131 জন পড়ুয়া, প্রথম তিনে রয়েছে 5 জন। এবছর 698 নম্বর পেয়ে রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যা মন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায়, পরিশ্রম ও আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি বলে মন্তব্য করে সে।
2: আমি প্রথম থেকে মানে আশা ছিল একটা র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। যখন শুনলাম যে প্রথম হয়েছি তখন আত্মহারা হয়ে গেছি। আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা পড়তে হবে, কিন্তু আমি প্রতিদিন টপিক ধরে পড়তাম যে এই টপিকগুলো আজকে আমাকে কমপ্লিট করতেই হবে।
0: 696 পেয়ে দ্বিতীয় হয়েছে বীরভূমের সরস্বতী শিশু মন্দির হাই স্কুলের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায়। তৃতীয় স্থানে আছে 3 জন, তাদের প্রাপ্ত নম্বর 695। এরা হলো বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুলের ছাত্র মৈনাক মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌরজানা, পূর্ব মেদিনীপুরের রামকৃষ্ণ শিক্ষা মন্দিরের অঙ্কন কুমার জানা। মাধ্যমিকের সঙ্গে হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের ফল প্রকাশিত হবে আজ দুপুর 2:30 পর থেকে। বিভিন্ন মাদ্রাসার প্রতিনিধিরা জেলার ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও শংসাপত্র সংগ্রহ করতে পারবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী রবিবার পর্যন্ত রাজ্যের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে তা অনেকটাই কমে যাবে, তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা। একটি প্রতিবেদন।
3: রাজ্যে নতুন সরকার শপথ নিতে চলেছে আগামীকাল। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সকাল 10:00। এবারই প্রথম ব্রিগেড ময়দানে এই অনুষ্ঠান। সাম্প্রতিক সময়ে রোজই ঝড় বৃষ্টি হওয়ায় মানুষের মনে তৈরি হয়েছে আশঙ্কা। তবে আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
4: কলকাতাতে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পর থেকে, তারপরে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, আর ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে, যেটা দুপুর বা তারপরে থেকে হওয়ার সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তো এখন আমাদের স্বাভাবিকের থেকে কমই রয়েছে।
3: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: আইপিএল ক্রিকেটে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। 6 ম্যাচ পর রাজস্থান রয়্যালস লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে শেষ 3 ম্যাচ জিতে কেকেআর অনেকটাই ছন্দে ফিরেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার। রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে বসছেন। নির্বাচন কমিশন আগামী 21 মে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা পুনর্নির্বাচনের জন্য নতুন সাধারণ পর্যবেক্ষক এবং ব্যয় পর্যবেক্ষক নিয়োগ করেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হাট 86.83%। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। পরবর্তী সংবাদ শুনবেন বেলা 5:10।
5: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্জে, এবং একই সাথে নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন প্রচলিত ভাওয়াইয়া গান, শিল্পী সাইরা বানু।

সাইরা বানুর কণ্ঠে শুনলেন ভাওয়াইয়া গান। শিল্পীর গান আবারও শুনতে পাবেন আজ সান্ধ্য অধিবেশনে 6:40 আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ ও তারপরে শুনবেন।

0: आर्थिक दबावमा उल्लेखनीय संयम प्रदर्शन गरी सिन्धु जलसन्धि निलम्बन गर्नेदेखि सैन्य कारवाहीसम्मको प्रत्येक कदम राम्रोसँग योजनाबद्ध र समयमै भएको सुनिश्चित गर्दछ। सिन्धु जलसन्धि निलम्बन गर्ने प्रधानमन्त्री मोदीको निर्णय एक ऐतिहासिक कदम थियो जसले पाकिस्तानको हितलाई मात्र हानि पुर्याएन तर भारतलाई पनि फाइदा पुर्यायो।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। স্টুডিওর ঘড়িতে সময় এখন 3:40। আজ শুক্রবার, সাপ্তাহিক জরুরি কারিগরি রক্ষণাবেক্ষণের জন্য 711 কিলোহার্টজের ট্রান্সমিশন বন্ধ রাখা হবে বেলা 3:00 থেকে বিকেল 5:00 পর্যন্ত। পরবর্তী অনুষ্ঠান প্রচারিত হবে শুধুমাত্র 101.4 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গ থেকে।

আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় বিকেল ৫টা। আজকের সান্ধ্য অধিবেশন শুরু হল। এখন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা। সাথে রয়েছি আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা, আজকের লাইভ ফোন ইন এই অনুষ্ঠান শুরু করছি। আজ 8ই মে। সাধারণত 25শে বৈশাখ এই দিনটিতে উদযাপন করা হয়, যদিও এবছর আমাদের 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মদিন আগামীকাল উদযাপিত হবে। তবুও আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই রবি ঠাকুরকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে একটি কবিতা। দেখেছি তোমার নামে সবার প্রথমে, শ্রাবণী ধানের শীষে দুধটুকু জমে, তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে, তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক, কোথায় মাটির স্বপ্নে শিলীভূত 25শে বৈশাখ, কোথায় আকাশে বাজে সোনার শরদ, 25শে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারোদ। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে, তুমি এক অবাক মৌচাক, কথাগুলি চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক, তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়, ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়, আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ানো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখব প্রণাম। রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। লাইভ ফোন ইন এই অনুষ্ঠানে আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারবেন। 9434076705 এই নম্বরে। শ্রোতা বন্ধুরা, আপনারা হয়তো জানেন আমাদের সরাসরি সম্প্রচারিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আবারও শুরু হয়েছে। আমাদের ফোন নম্বর 9434076705। আপনারা আপনাদের পছন্দের গান অনুরোধ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আজ আরও একটি বিশেষ দিন, আজ বিশ্ব রেড ক্রস দিবস। বিশ্ব রেড ক্রস দিবস, তাই আমাদের এই বিষয় ভাবনায় আপনাদের সাথে কথা বলব আমরা। অনুষ্ঠানের শুরুতেই অন্তর্ঘাত ছায়াছবি থেকে একটি গান, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের কণ্ঠে, সুরকার সলিল চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন 9434076705 এই নম্বরে। আবারও বলি, আমাদের নম্বর 9434076705। যেহেতু বিশেষ কারণবশত আমাদের এই সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান বেশ কিছুদিন আমরা বন্ধ রেখেছিলাম, তাই পুনরায় এই অনুষ্ঠান শুরু হয়েছে। আপনারা আপনাদের পছন্দের গান অবশ্যই শুনতে পাবেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনায় বিশ্ব রেড ক্রস দিবস।

0: মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা পালনকারী সংস্থা রেড ক্রসের প্রতিষ্ঠাতা জাঁ অঁরি দোন্যের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সম্মান জানাতে এবং রক্তদানসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। আজ বিশ্ব রেড ক্রস দিবস। আপনাদের কথা আমরা শুনব এবং সাথে আপনাদের পছন্দের গান নিয়ে আমাদের এই আনন্দধারা অনুষ্ঠান। বলতে বলতেই শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি মিকলিংগঞ্জ ব্লকের রানীরহাট থেকে বলছি।
0: রানীরহাট, রানীরহাট থেকে?
1: হ্যাঁ, বিকাশ।
0: আচ্ছা বিকাশ, হ্যাঁ বলুন। মেকলিগঞ্জ থেকে বিকাশবাবু আমাদের সাথে রয়েছেন। বলুন, আজকে বিশ্ব রেড ক্রস দিবস। আপনারা জানেন যে রেড ক্রস মানেই মানুষের সেবায় নিয়োজিত একটি সংস্থা, এবং যুদ্ধের সময় বিশেষ করে সমস্ত যেখানেই যুদ্ধ হয় সেখানে রেড ক্রসের টিম বিশেষভাবে তাদের ভূমিকা পালন করেন। যুদ্ধে যে সমস্ত সৈনিকরা আহত হয় তাদেরকে শুশ্রূষার দায়িত্বে থাকেন তারা। বলুন, আজকের দিন নিয়ে কিছু বলুন।
1: ফার্স্ট এইড যাকে বলে নাকি ইংরেজি?
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ, তো এই যে বিশ্ব রেড ক্রস দিবস, এটা আমাদের সকলের প্রয়োজন এবং খুব শুশ্রূষার প্রয়োজন আছে, তাই না? সবার জন্যই একটা বিশেষ দিন আজকে বিশ্ব রেড ক্রস দিবস। তো এইটা যেন সব দিনেই সবার কাছে মঙ্গলময় হয়ে ওঠে, তাই না?
0: ঠিক ঠিক ঠিক ঠিক, এই দিনটি সবাই উদযাপিত করুক, যাতে মানুষ আর্তমানুষের পাশে দাঁড়াতে পারে, আমাদের মানবিকতা নিয়ে আমরা যেন দাঁড়াতে পারি, এই ইচ্ছেই আমাদের সকলের। যাই হোক, আজ আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। তবে আপনি যখন ফোন করবেন আপনার রেডিও সেট একটু দূরে রাখবেন, তাহলে
1: ঠিক আছে,
0: সেই আওয়াজটি আমরা পুনরায় শুনব না। হ্যাঁ, আপনি ফোনে কথা বলবেন, আমরা সরাসরি আপনার কাজ সাথে যুক্ত হয়ে যাব। ঠিক আছে, আবারও আপনার কথা আমরা শুনব। আপনার পছন্দের গান থাকলে বলুন।
1: আমাকে একটা গুরুদক্ষিণার গান শোনান, বাংলা ছায়াছবি।
0: গুরুদক্ষিণা ছায়াছবি থেকে, তাই তো?
1: হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা গান শুনিয়ে দিন।
0: ঠিক আছে, আমরা
1: চেষ্টা। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন, তার গান আমরা অবশ্যই আপনাদের শোনানোর চেষ্টা করব। তবে তার আগে দাদার কীর্তি ছায়াছবি থেকে অরুন্ধতী হোম চৌধুরীর কণ্ঠে এই গানটি শ্রোতাবন্ধুদের জন্যে।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত আনন্দধারা এই অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705। আমাদের বিষয়ভাবনায় আজ বিশ্ব রেড ক্রস দিবস, আজ 8ই মে। 8ই মে আরও একটি বিশেষ কারণে বিখ্যাত। আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগে আক্রান্ত রোগীদের মনোবল বাড়ানোর জন্য প্রতি বছর 8ই মে আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়। আজ একই সাথে বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। আপনাদের কথা আমরা শুনব আনন্দধারা অনুষ্ঠানে, তার সাথেই বিভিন্ন ছায়াছবির গান। শ্রোতা বন্ধুদের জন্যে এবারে মন নিয়ে ছায়াছবি থেকে একটি গান, শিল্পী লতা মঙ্গেশকর, সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠানে রয়েছি আমরা। আজ বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। এ সম্পর্কেই শ্রোতা বন্ধুরা আমাদের সাথে কথা বলতে পারেন 9434076705 এই নম্বরে। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু মেখলিগঞ্জ থেকে বিকাশবাবু অনুরোধ করেছেন গুরুদক্ষিণা ছায়াছবির একটি গান শোনানোর জন্যে। এবারে কিশোর কুমারের কণ্ঠে গুরুদক্ষিণা ছায়াছবির গান, সুরকার বাপ্পি লাহিড়ী।

গান তো আমরা অবশ্যই শুনব, কিন্তু তার আগে শ্রোতাবন্ধু আমাদের সাথে যুক্ত হয়েছেন, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা শুনতে থাকি গুরুদক্ষিণা ছায়াছবির গান।

0: কারণ এই রক্তই আর কি, তো
1: সেটাই।
0: তাকে যদি আমরা আগে আগে থেকেই নির্ধারণ করতে পারি তাহলে এই রোগ থেকে আমরা কমসে কম দূরীভূত হতে পারবো।
1: হ্যাঁ সেটাই। আর এইভাবেই কিন্তু এই দুই মানে আজকের দিনটি এই দুটি বিষয়ের জন্যে বিশেষভাবে সবাইকে মনে করতেই হবে, কারণ রেডক্রস দিবস যেহেতু আর্তপীড়িত মানুষের জন্যে যারা কাজ করেন তাদের কাছে একটি বিশেষ দিন, ঠিক সেভাবেই থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো কিন্তু আমাদের কর্তব্য। ঠিক, খুব ভালো লাগলো আপনি আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে উপস্থিত হয়েছেন। আজ আরও অনেকগুলি লাইভ অনুষ্ঠান, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান রয়েছে।
0: নিয়মিত শুনছি, মানে লাইভ থাক আর নাই থাক, তাতে কিছু খুব ভালো লাগে। আর সকাল সন্ধ্যে সবসময় আমি আপনাদের অনুষ্ঠান শুনছি এবং চিঠিও লিখছি।
1: ঠিক ঠিক ঠিক ঠিক, খুব ভালো লাগলো, শুনতে থাকুন অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি গুরুদক্ষিণা ছায়াছবির গান দিয়ে অনুষ্ঠান শেষ করবো।

শেষ হল আজকে সরাসরি সম্প্রচারিত আনন্দধারা অনুষ্ঠান। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন আবহবার্তা। আলিপুর আবহ দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্থানে এবং সিকিমের কিছু স্থানে খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দু একটি স্থানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল। সিকিম ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু স্থানে উল্লেখযোগ্যভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছিল, বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ পরিবর্তন হয়নি। উল্লেখযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ গয়েরকাটা চা বাগান 6 মিলিমিটার, গোপালপুর চা বাগান 5 মিলিমিটার, ডামডিং চা বাগান, ঘিস, আনন্দপুর চা বাগান 4 মিলিমিটার করে, ডিমা চা বাগান, মুগলকাটা চা বাগান, ভাতখাওয়া চা বাগান 3 মিলিমিটার করে। আগামীকাল 9 মে শনিবার পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সিকিমের কিছু

স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা তুষারপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া বার্তা শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি। হেয়ার ইজ দ্য ওয়েদার বুলেটিন রিসিভড ফ্রম আলিপুর মিটিওলজিক্যাল ডিপার্টমেন্ট। জেনারেল বুলেটিন স্টেট দ্যাট ভেরি লাইট টু মডারেট রেইনফল অকার্ড অ্যাট মোস্ট প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যাট এ ফিউ প্লেসেস ওভার সিকিম। ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার রোজ মার্কলি অ্যাট ওয়ান অর টু প্লেসেস ওভার সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, রোজ অ্যাপ্রিসিয়েবলি অ্যাট এ ফিউ প্লেসেস ওভার সিকিম অ্যান্ড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, নো লার্জ চেঞ্জ ইন ইয়েস্টারডেজ ম্যাক্সিমাম টেম্পারেচার অকার্ড এলস হায়ার ওভার দ্য রিজিয়ন। চিফ অ্যামাউন্ট অফ রেইনফল রিসিভড সো ফার গয়েরকাটা টি এস্টেট 6 মিলিমিটার, গোপালপুর টি এস্টেট 5 মিলিমিটার, ডামডিং টি এস্টেট 4 মিলিমিটার, ঘিস 4 মিলিমিটার, আনন্দপুর টি এস্টেট 4 মিলিমিটার, ডিমা টি এস্টেট, মোগলকাটা টি এস্টেট 3 মিলিমিটার ইচ। ফোরকাস্ট ফর নেক্সট ডে দ্যাট ইজ স্যাটারডে 9th May, লাইট টু মডারেট রেইন অর থান্ডার শাওয়ার অ্যাট মেনি প্লেসেস ওভার অল ডিস্ট্রিক্ট অফ সাউথ মেলান ওয়েস্ট বেঙ্গল, লাইট টু মডারেট রেইন অর স্নো অ্যাট এ ফিউ প্লেসেস ওভার সিকিম। দ্যাট কনক্লুডস দ্য জেনারেল ওয়েদার বুলেটিন। প্লিজ স্ট্যান্ড ফর আওয়ার নেক্সট অ্যানাউন্সমেন্ট ইন বেঙ্গলি। এখন সান্ধ্যকালীন শিলিগুড়ি ট্রাফিক বুলেটিন। শুক্রবার 8ই মে, গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান চলাচল ধীর গতির থাকতে পারে। অনুগ্রহ করে সতর্ক থাকুন এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। প্রধান ধীর গতির ও নির্মাণাধীন এলাকাগুলি হল দার্জিলিং মোড় ক্রসিং, সংযোগস্থলে উন্নয়নমূলক কাজ চলছে, এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড়, রাস্তার এই অংশে মেরামতি ও উন্নয়নমূলক কাজ চলছে, ধীরে গাড়ি চালানোর এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শালুগাড়া সড়কে নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সান্ধ্যকালীন শিলিগুড়ির ট্রাফিক বুলেটিন শুনলেন। এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। ঘোষণার অব্যবহিত পরেই সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। সন্ধে 6:40 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী সায়রা বানু। সন্ধে 7:05 বিশেষ অনুষ্ঠান, সাক্ষাৎকার ভিত্তিক একটি অনুষ্ঠান। রাত 8 নাটক চিরসাথী। রাত 9:15 পিপলস পদ্মা অন আকাশবাণী 29th episode। রাত 9:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান গানে গানে। আমাদের ফোন নম্বর 9434076705। রাত 10:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী সুমিত্রা সেন। রাত 10:30 সরাসরি সম্প্রচারিত মনের জানালা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মেঠো সুর। আজ 8ই মে। অনেক বছর আজকের দিনটি 25শে বৈশাখ হিসেবে উদযাপিত হয়, যদিও এ বছর আগামীকাল অর্থাৎ 9ই মে রবীন্দ্র জয়ন্তী, 25শে বৈশাখ। মেঠোসুর অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা। ফিরে চল মাটির টানে, যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে, যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে, ডাক দিল যে গানে গানে, দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা, জন্ম মরণ ওরই হাতের অলোক সুতোয় গাঁথা, ওর হৃদয় গলা জলের ধারা, সাগর পানি আত্মহারারে, প্রাণীর বাণী বয়ে আনি, ফিরে চল মাটির টানে। মেঠোসুর অনুষ্ঠানে রয়েছি আমরা, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আপনারাও আপনাদের কথা আমাদের সাথে ভাগ করে নিতে পারেন। 9434076705 এই নম্বরে। আমাদের আজকের বিষয় মাটি আমার মা। অনুষ্ঠানের শুরুতেই কার্তিক দাস বাউলের কণ্ঠে একটি লোকগীতি।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের পছন্দের শিল্পীদের কণ্ঠে লোকগীতি নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের যোগাযোগের নম্বর 9434076705। মাটি আমার মা, এই প্রসঙ্গে আমরা রয়েছি লোকগীতি নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। এবারে প্রহ্লাদ ব্রহ্মচারীর কণ্ঠে একটি লোকগীতি।

0: শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার, কে বলছেন?
1: আমি একটু আগে যে ফোন করলাম দাদা, ওই মেঘলিগঞ্জ থেকে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিকাশ বাবু,
1: মেঘলিগঞ্জের। হ্যাঁ,
0: আপনার পছন্দের গান আমরা শুনিয়েছি। আচ্ছা,
1: রানীরহাট,
0: রানীরহাট থেকে। হ্যাঁ,
1: কারণ
0: আপনার পছন্দের গান ছিল গুরুদক্ষিণা ছায়াছবি থেকে, সে গান আমরা শুনিয়েছি। এখন চলছে মেঠো সুর, আপনার কোনো পছন্দের শিল্পীর নাম বলুন, আমরা চেষ্টা করব।
1: আমি তো শুনবো গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে, মায়ের এক ফোঁটা দুধে দিন।
0: আচ্ছা,
1: দেবেন কি গানটা?
0: গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আমাদের গোষ্ঠগোপাল দাস লোকগীতি গান।
0: হ্যাঁ, মায়ের এক ফোঁটা
1: দুধে দিন, সদ হবে না কোনোদিন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা,
1: আর তার সাথে বলি,
0: হ্যাঁ হ্যাঁ,
1: তার সাথে তো আগামীকাল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 25শে বৈশাখ,
1: একটা মহান দিন, যার জন্য আমরা সব মানে জনজাতিরা কি মানে মঙ্গলময়ের মধ্যে আছি, এবং কেমন যেন বিশ্বে অন্তর্নিহিত একটা বিষয়বস্তু, তাই না?
0: ঠিক ঠিক ঠিক,
1: ওনার সাহিত্য, ওনার সৃষ্টি মানে প্রায় ভগবানের কাছাকাছি।
0: ওনার ওনার যে সৃষ্টি তা সময়ের সাথে সাথে আমাদের আরো বেশি মানে সমসাময়িক হয়ে উঠছে।
1: হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ।
0: ঠিক ঠিক ঠিক,
1: ভালো আছেন, ভালো থাকবেন,
0: ঠিক,
1: তাই না?
0: হ্যাঁ, আমরা মাটির গান শুনছি, মাটি আমার মা, এই প্রসঙ্গে আমরা রয়েছি। আপনার কথা শুনে ভালো লাগলো, এভাবেই থাকবেন। আমাদের অনেকগুলি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান রয়েছে, আপনারা শুনতে থাকুন।
1: ধন্যবাদ
0: ধন্যবাদ। শিল্পীর পছন্দের গান, বিভিন্ন শিল্পীর পছন্দের গান নিয়ে আমরা এই অনুষ্ঠানে রয়েছি। এবারে আমরা শুনব আব্বাসউদ্দিন আহমেদের কণ্ঠে লোকগীতি।

শ্রোতা বন্ধুরা, আমরা সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানে মাটির গান নিয়ে আপনাদের সাথে রয়েছি। আমাদের ফোন নাম্বার 9434076705, এই নম্বরে ফোন করে সরাসরি আপনাদের পছন্দের শিল্পীর গান শোনানোর অনুরোধ করতে পারেন। এবং তার সাথেই মাটি আমার মা এ প্রসঙ্গে আপনাদের কথা শুনব। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু অনুরোধ করেছেন গোষ্ঠ গোপাল দাসের কণ্ঠে একটি গান শোনানোর জন্যে।

আমরা রয়েছি মিঠো সুর অনুষ্ঠানে, লোকগীতি নিয়ে। এবারে শিল্পী কুমার শানু।

নদী আমায় ভাসতে ডাকে, পাহাড় বলে যাই, আকাশ বলে আয় ছুটে আয়, তোকেই আমার চাই। মাটি বলে লক্ষ্মী সোনা, যাসনি অত দূরে, যা চাস তুই সবই পাবি মাটির ছোট্ট ঘরে। আকাশ নদী পাহাড় চূড়া সত্যি সবই জানি, তবু আমায় হাতছানি দেয় মাটির আসনখানি। মাটি আমার পুণ্যি পুকুর, মাটি আমার মা, মাটি আমায় হাসায় কাঁদায় পরম কামনা। মাটি আমার মা এ প্রসঙ্গে আমরা রয়েছি মেঠো সুর অনুষ্ঠানে আর কিছুটা সময়। আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে পারেন আপনাদের পছন্দের শিল্পীর গান নিয়ে, আমরা রয়েছি লোকগীতি নিয়ে। 9434076705 এই নম্বরে। এবারে শিল্পী পূর্ণদাস বাউল।

শ্রোতা বন্ধুরা, শেষ হল সরাসরি সম্প্রচারিত মিঠো সুর অনুষ্ঠানটি। সাথে ছিলাম আমি অমিতাভ। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান। এখন বিজ্ঞাপন।

0: ইফকো ন্যানো ফার্টিলাইজারের শক্তিতে প্রতিটি খামার ও কৃষক সমৃদ্ধ হবে।
1: শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ভাওয়াইয়া, শিল্পী সায়রা বানু।

সায়রা বানুর কণ্ঠে ভাওয়াইয়া শুনলেন। শিল্পীর সাথে তবলায় ছিলেন অনিন্দ সিংহ নিয়োগী, দোতারায় গণেশচন্দ্র সিংহ এবং বাঁশিতে নরহরি রায়। আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত প্রাদেশিক নেপালি সমাচার।

0: पुलिस अधिकारीसँग भेट गरी खरसाङ नगरपालिका सम्बन्धित सम्पूर्ण फाइलहरूको सुरक्षाको माग गर्दै ज्ञापन पत्र बुझाएका छन्। भाजपा टोलीले केही महत्वपूर्ण फाइलहरूमा छेडछाड गर्ने प्रयास भइरहेको भन्ने जानकारी आएको भन्दै ती फाइलहरू सुरक्षित राखिनुपर्ने माग राख्दै महकुमा शासक र महकुमा पुलिस अधिकारीलाई ज्ञापन पत्र बुझाएका छन्। यसको साथै राजनीतिक नियुक्तिको आधारमा राखिएको नगरपालिका प्रशासकलाई तत्काल हटाउन पनि भाजपा प्रतिनिधि टोलीले माग गरेका छन्। यस टोलीमा भारतीय जनता पार्टीको दार्जिलिङ जिल्ला उपाध्यक्ष आरबी लामा, जिल्ला सचिव विनय प्रसाद, अनुप गदाल, अधिवक्ता रमेश अग्रवाल, जिल्ला मीडिया प्रभारी चन्दन प्रसाद लगायत अन्यहरू उपस्थित रहेका थिए। उत्तर चौबिस परगना जिल्लाको ब्यारेकपुर सीटबाट विधानसभा चुनाव हारेपछि तृणमूल काँग्रेसका पूर्व विधायक तथा फिल्म निर्माता राज चक्रवर्तीले राजनीतिबाट सन्यासको घोषणा गरेका छन्। उनले यस सम्बन्धमा बिहिबार राति सामाजिक सञ्जालमा तीन छुट्टा छुट्टै पोस्ट गरेका छन्। फिल्म निर्माताबाट राजनीतिज्ञ बनेका राज चक्रवर्तीले आफ्नो पहिलो पोस्टमा जब पनि मलाई जीवनमा कुनै जिम्मेवारी दिएको छ मैले त्यसलाई पूर्ण इमान्दार र समर्पणको साथ पूरा गर्ने प्रयास गरेको छु भनी बताउँदै एक फिल्म निर्माताको रूपमा मैले सधैँ मेरा फिल्महरू मार्फत मानिसहरूलाई मनोरञ्जन दिने प्रयास गरेको बताएका छन्। आफ्नो दोस्रो पोस्टमा उनले 2021 उनलाई राजनीतिमा प्रवेश गर्ने र विधायकको रूपमा जनताको सेवा गर्ने अवसर प्राप्त भएको र विगत 5 वर्षदेखि त्यो भूमिकामा आफ्नो कर्तव्य पूरा गर्ने प्रयास गरेको बताउनुभएका छन्। आफ्नो तेस्रो पोस्टमा उनले आशा व्यक्त गरेका छन् कि पश्चिम बंगाल भाजपा सरकारको नेतृत्वमा विकासको बाटोमा अगाडि बढ्नेछ। बंगालको जनताले आफ्नो फैसला दिएका छन् र 9 मईमा नयाँ सरकारले शपथ लिनेछ। मलाई आशा छ कि राज्य विकासको बाटोमा अगाडि बढ्नेछ। यो समाचार युट्युबमा @AIR खरसाङ मार्फत पनि सुन्न सक्नुहुनेछ। अन्त्यमा मुख्य समाचार पुनः एकचोटि। भारतीय जनता पार्टीका वरिष्ठ नेता शुभेन्दु अधिकारी पश्चिम बंगालका नयाँ मुख्यमन्त्री हुनुहुनेछ। केन्द्रीय गृहमन्त्री अमित शाहको उपस्थितिमा भाजपा विधायक दलको बैठकमा श्री अधिकारीलाई विधायक दलको नेताको रूपमा चयन गरिएको छ। कोलकाताको ऐतिहासिक ब्रिगेड परेड ग्राउण्डमा भोलि हुने पश्चिम बंगालको पहिलो भाजपा सरकारको शपथ ग्रहण समारोहको तयारी अन्तिम चरणमा पुगेको छ। पश्चिम बंगाल माध्यमिक शिक्षा बोर्डले आज पश्चिम बंगाल माध्यमिक परीक्षा 2026 परिणाम सार्वजनिक गरेको छ। यस वर्ष विद्यार्थी सफलता दर 86.83% रेकर्ड गरिएको छ। निर्वाचन आयोगले हालै सम्पन्न विधानसभा चुनाव र उपचुनावको लागि सूचाङ्क कार्ड र सांख्यिकी रिपोर्टहरू ईसीआई नेट एपमा जारी गरेको छ र भारतीय जनता पार्टी खरसाङका प्रतिनिधि मण्डलले खरसाङ महकुमा शासक तथा खरसाङ महकुमा पुलिस अधिकारीसँग भेट गरी खरसाङ नगरपालिका सम्बन्धित सम्पूर्ण फाइलहरूको सुरक्षाको माग गर्दै ज्ञापन पत्र बुझाएको छ। अहिलेलाई समाचार पूरा भयो। सुन्दै गर्नुहोस् आकाशवाणी खरसाङ।
1: आकाशवाणी सिलीगुडी अनुष्ठान प्रचारित हच्छे मीडियम वेव 711 किलोहर्ज एवं न्यूज अन एआईआर एपर माध्यमे। एखन विशेष अनुष्ठान बाइरे थेके रेकर्ड करे आना আরফিন জাবের সাক্ষাৎকার গ্রহণ করছেন সৌমিতা আড্ড।
2: শ্রোতা বন্ধুরা, শুভ সন্ধ্যা। আকাশবাণী শিলিগুড়ি বিশেষ নিবেদন নিয়ে আজ আমি সৌমিতা আড্ড আবারও একবার হাজির হয়েছি। আজ আমি আবারও একবার কথা বলে নিচ্ছি ইংলিশ চ্যানেল বিজয়ী আরফিন জাবের সঙ্গে। ও এই মুহূর্তে তামিলনাড়ুর রামেশ্বরমে হাজির হয়ে গিয়েছে পক প্রণালী পার হওয়ার জন্য। নমস্কার, কেমন আছো তুমি?
3: আমি ভালো আছি,
2: অনেক অনেক। আমি তো খুব ভালো আছি, খুব ভালো আছি এই খবরটাতে বিন্দাস। আর এই খবরটা আরো ভালো লাগবে যখন তুমি জয় করবে। আর এই মুহূর্তে কেমন লাগছে? অনেক অনেক স্বাগত জানাই তোমাকে। এই যে তুমি ইংলিশ চ্যানেল জয় করে আবার পক প্রণালী পার হওয়ার জন্য একেবারে রামেশ্বরমে পৌঁছে গিয়েছো, কবে গিয়েছো?
3: আমি এসেছি পয়লা মে। আমার মেদিনীপুর থেকে বেরোনো ছিল, আমরা এখানে দোসরা মে পর্যন্ত পৌঁছে গেছিলাম।
2: আচ্ছা, কি ট্রেনে গিয়েছো?
3: না না, ফ্লাইটে।
2: ফ্লাইটে, আচ্ছা আচ্ছা। তো রামেশ্বরমের কোথায় আছো এখন তোমরা?
3: আমরা রামেশ্বরমেই আছি, মানে একদম সমুদ্রের সামনে আর কি।
2: হ্যাঁ, ওটা মানে কি তোমাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা করা হয়েছে?
3: হ্যাঁ, মানে এখানে যে অর্গানাইজিং কমিটি, মানে যিনারা এটা করাচ্ছেন, তো উনারাই আমাদের এখানে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়া এগুলো সবই উনারাই করেছেন।
2: আচ্ছা বেশ, তাহলে তো খুব ভালো ব্যবস্থা। আর তুমি জলে নামবে কবে?
3: আমি যতদূর সম্ভব ওই 8 কি 9 তারিখের দিক করে নামবো।
2: আচ্ছা, এখান থেকেই নামবে?
3: আর না, আমাদেরকে শ্রীলঙ্কা থেকে নামাবে, দিয়ে ইন্ডিয়ায় নিয়ে এসে ফিনিশ করাবে।
2: আচ্ছা, তাহলে শ্রীলঙ্কা যাবে কি করে, ফ্লাইটে?
3: আমাদেরকে প্রথমেই শ্রীলঙ্কা নিয়ে চলে যাবে বোটে করে, এখানে ফ্লাইটে যাওয়া যাবে না।
2: ও আচ্ছা আচ্ছা,
3: তো বোটে করে নিয়ে গিয়ে তারপরে ওখান থেকে আমরা স্টার্ট করব, দিয়ে ইন্ডিয়া এসে ফিনিশ করব।
2: বেশ, খুব ভালো।
3: মানে ইংলিশ চ্যানেলে যেরকম হয়েছিল যে লন্ডন থেকে স্টার্ট করে ফ্রান্সে গিয়ে ফিনিশ করেছিলাম, দিয়ে ওখান থেকে ফেরার সময় বোটে করে এসেছিলাম, তো এখানে ঠিক উল্টোটা হচ্ছে যে বোটে করে প্রথমেই শ্রীলঙ্কা চলে যাবো, তারপরে আমরা ইন্ডিয়াতে সুইম করে আসবো।
2: আচ্ছা, শ্রীলঙ্কার কোন জায়গাটা জানা আছে?
3: শ্রীলঙ্কার ওই বর্ডারের সামনে সামনে ওইখানেই কোথাও নামাবেন, মাল্লার মনে হয় ওরকম জায়গাটার নাম, মানে এখনো ঠিক
2: জানা নেই, ওটা পার হওয়ার পরে আমরা জানতে পারবো। আচ্ছা আচ্ছা, বেশ, আমরা তো সাথেই থাকবো। তো এখন কিরকম, তুমি প্রস্তুতিটা কিরকম নিয়েছো? মেদিনীপুর সুইমিং ক্লাবের থেকে তো খুব জানা যাচ্ছিল খুব প্রস্তুতি নিচ্ছিলে, তো কিরকম প্রস্তুতি নিয়েছো, কত ঘন্টা করে প্র্যাকটিস করেছো, কি কি করেছো একটু বলে দাও।
3: ওখানে তো 12 ঘন্টায় প্র্যাকটিস করেছিলাম,
2: হুম হুম
3: আর মানে ওখানে যতই হোক একটা পুলের মধ্যে প্র্যাকটিস করেছি, এবার এখানে হচ্ছে সমুদ্রের মধ্যে করতে হচ্ছে, সমুদ্রের মধ্যে এখানে জেলি ফিশ, তারপর এখানে এসে আরো নতুন নতুন অনেক কিছু দেখছি আমি জলের
2: নতুন
3: মধ্যে।
2: নতুন কি কি দেখছো?
3: নতুন নতুন বলতে যেরকম আমার স্টার ফিশ কখনো দেখা হয়নি, শুধু ছবিতেই দেখেছিলাম, তো এখানে
2: আচ্ছা
3: এসে লাইভ দেখছি,
2: আচ্ছা,
3: তারপর সি কিউকাম্বার দেখছি, মানে সবই যেগুলো হয় না সেই সিনেমায় কিংবা ডিসকভারি চ্যানেলে ছোটবেলায় দেখেছিলাম ওগুলো এখন স্বচক্ষে দেখছি।
2: এখনো তুমি ছোট্টবেলাতে নিজে নিজে দেখছো?
3: হ্যাঁ,
2: আচ্ছা, তো এখানে গিয়ে কতক্ষণ ধরে প্র্যাকটিস করছো, মানে 2 তারিখ থেকে প্র্যাকটিসে নেমে পড়েছো নাকি?
3: হ্যাঁ, মানে 2 তারিখে বিকেল বেলা থেকে নেমে পড়েছি,
2: আচ্ছা,
3: তো ওই 5-6 ঘন্টা এরকম করেই চলছে আর কি।
2: আর কোনো অসুবিধা হচ্ছে না, মানে জলের ভ্যারিয়েশন?
3: সেরকম কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি,
2: আচ্ছা,
3: মানে বাকি সঙ্গে তো মা বাবা এবং এখানকার যে অর্গানাইজিং কমিটি ওনারা সবাই থাকেন।
2: হুম, তো কোনো সমস্যা সেরকম করে হয়নি? আর
3: না,
2: মানে ওখানে তো ওয়েদারটা একটু, তো এখানের ওয়েদারের থেকে তো একটু অন্যরকম, তাতে কোনো সমস্যা হচ্ছে না,
3: না
2: গরম
3: খুব
2: বেশি?
3: একটা সমস্যা হচ্ছে না। হ্যাঁ, ওখান থেকে এখানে একটু গরম বেশি,
2: হুম হুম,
3: কিন্তু ইংলিশ চ্যানেলের মতো অতটা ডিফারেন্স কিংবা অতটা সমস্যা কিছু হচ্ছে না, কারণ ওখানে গরম থেকে ঠান্ডায় গেছিলাম, এখানে গরম
2: হ্যাঁ।
3: থেকে গরমই এসেছি আর কি,
2: আর
3: যেহেতু নিজের দেশ
2: হ্যাঁ,
3: তাই
2: আর
3: মানিয়ে নিতে খুব একটা
2: নিজের
3: কষ্ট
2: দেশ
3: হচ্ছে না।
2: এবং হচ্ছে আমরা একটু গরমেই অভ্যস্ত।
3: হ্যাঁ,
2: এবং খাওয়া দাওয়া কি করছো?
3: খাওয়া দাওয়া এখানকার সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া, ইডলি ধোসা, মানে যদিও বা ওনারা যেহেতু আমাদের ইভেন্ট আছে তাই সবই হেলদি ফুড কিংবা মানে যতটা
2: মানে ডায়েট
3: ভালো।
2: কিছু কি আছে
3: হ্যাঁ,
2: তোমার? সেটাই আমি জিজ্ঞেস করছি এই
3: ডায়েট
2: মুহূর্তে।
3: বলতে সেরকম এখানে কিছুই নেই,
2: আচ্ছা,
3: মানে যেহেতু আমরা ওখানে ভাত ডাল খেয়ে অভ্যস্ত, সেই জন্য যেন মানে ইভেন্টের আগে শরীর খারাপ না হয়, তো সেইভাবেই স্যারকে বলেছিলাম, মানে যিনারা এখানে অর্গানাইজ করছেন তো ওনারা ওইভাবেই সবকিছু রেখেছেন অল্টারনেট আর কি।
2: সকাল বিকেল যেরকম, তো এখানেও ভাত ডাল খেতে, ওখানেও সেমনি খাচ্ছ, যাতে
3: হ্যাঁ
2: গিয়ে নিজের শরীরে যাতে কোনো সমস্যা না থাকে আর কি। আর
3: হ্যাঁ,
2: জলে নামার আগে সেরকম কোনো রেস্ট্রিকশন থাকবে না, কখন খাওয়া দাওয়া করবে বা কিছু?
3: খাওয়া দাওয়া বলতে খাওয়া দাওয়া একদম শিডিউল টাইমের মধ্যে করতে হয়, যেরকম সকালে ব্রেকফাস্ট 7:30 কি 8টার মধ্যে করে নিতে হবে, তারপরে দুপুরে 1:30টার মধ্যে করে নিতে হবে, এবং রাত্রে হচ্ছে 8টার মধ্যে, তো
2: আচ্ছা,
3: এটা একটু মেনটেন করতেই হয়, না হলে পরে যখন আমরা আবার যখন প্র্যাকটিসে যাব তখন যদি মানে জাস্ট লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট খাওয়া হলো তারপরে যদি প্র্যাকটিসে চলে যাই তাহলে সেটা গিয়ে সমুদ্রে বেরিয়ে যাবে আর কি, তো সেই জন্য প্র্যাকটিসের আগে আমাদের ওই 1-1.5 ঘন্টা আগে একটু খাইয়ে দেওয়া হয়।
2: আচ্ছা, তখন কি ধরনের? এক মিনিট,
3: মানে আমরা যেরকম প্র্যাকটিসে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে যে ভারী খাবারটা খেয়ে নিই, তারপর প্র্যাকটিসে নামার সময় এমনি আমরা ওয়ারেস কিংবা ওই কিছু জেল টাইপের জিনিস যদি আমাদের খিদে পায় তাহলে আমরা ওগুলো খেয়ে নামি, না হলে উঠে আসার পরে অ্যাজ সাপ্লিমেন্ট আমরা ওইগুলোই নিই আর কি।
2: হ্যাঁ, না হলে
3: যেহেতু এখানকার ওয়েদার খুব গরম, আর মানে
2: হুম হুম
3: এখানে ঘামও অনেক বেশি হচ্ছে, তো সেই জন্য আমাদেরকে ওয়ারেস কিংবা এই ইলেকট্রোল পাউডার এগুলো একটু বেশি করে নিতে বলছেন আর কি।
2: মানে যখন জলে নামবে তখন সেই খাবারগুলো তুমি নেবে আর কি।
3: আমরা এখানেও যেরকম অনেকক্ষণ করছি, তো সঙ্গে ছোট ডিঙ্গির মতো একটা থাকে, ওখানে ওই খাবার গুলো থাকে, তো উনি এক জায়গায় দাঁড়িয়ে থাকেন, আমরা আসি ওখানে খাওয়া দাওয়া করি, দিয়ে আবার সবাই যে যার চলে যায় আর কি।
2: ও ওখানে কি অনেকে আছে এরকম তোমার মতন?
3: অনেকে বলতে এখনো পর্যন্ত মানে আমি আছি আর কয়েকজন এসছেন, 2-3 জন। তো
2: কোথা থেকে আসছে তারা?
3: ওনারা ওই কিছু জন মুম্বাই থেকে এসছেন, কেউ ব্যাঙ্গালোর থেকে এসছেন, তো ওনারা হচ্ছেন ওই রিলে করবেন আর কি,
2: ও
3: মানে
2: আচ্ছা আচ্ছা,
3: যে ডিস্টেন্সটা আমি একা করব ওটা ওনারা অনেকজন মিলে করবেন,
2: আর
3: 5 জন মিলে।
2: বাইরের দেশ থেকে কেউ আমাদের পাকপ্রণালী পার হতে আসেনি, এটাও একটা প্রশ্ন।
3: আমার তো জানা নেই ওই কেউ এসছেন।
2: সেটাই, এটাও একটা প্রশ্ন, আমরা বাইরের দেশে যাচ্ছি, আমাদের দেশে কেউ আসছে না।
3: এটাই আজকে আমাদের মানে ওই যখন খেতে গেছিলাম সবাই এটাই আলোচনা চলছিল, যে আমরা সবাই বাইরের দেশে যাই, উনারা কেন এখনো পর্যন্ত আসছেন না।
2: সেটাই সেটাই, আসবেন আসবেন, এরপরে আসবেন, তাই না?
3: হ্যাঁ
2: না আসলে কি
3: মানে
2: করে?
3: যেরকম উনাদেরকে দেখে আমরা যাচ্ছি এখন, মানে একটা হয় না যে
2: হুম হুম
3: প্রথমে উনারাই স্টার্ট করেছিলেন, আমরা ভয় যেতাম না,
2: হুম হুম
3: তো যখন এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি, এবার উনারা আমাদেরকে দেখে সেই সাহস করে আসবেন আর কি।
2: সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা সাত সমুদ্র পাড়ি দিচ্ছি, বাইরের দেশের অত এখনো সাহস হয়নি, ওরা বোধ হয় সাত সমুদ্র আর পাড়ি দিচ্ছে না, একটা দুটো করে, মানে আমাদের একটু সাহসটা বেশি,
3: হ্যাঁ তা তো ঠিকই।
2: আমাদের সবদিনই সাহসটা বেশি। যাই হোক, খুব ভালো। কি কি করছো আর কি কি করছো না সবকিছুর ফাঁকে ফাঁকে?
3: প্র্যাকটিসই করছি, জলে যাওয়া নেওয়া প্র্যাকটিসের পরে।
2: জলের বাইরেও কি কোনো এক্সারসাইজ করতে হচ্ছে?
3: হ্যাঁ, জলের আগে মানে নামার আগে আমাদেরকে এমনি কিছু ল্যান্ড প্র্যাকটিস, কিছু স্ট্রেচিং, এগুলো সব করানো হয়,
2: আচ্ছা
3: মানে
2: আচ্ছা,
3: আমরা করি একটু একটু, যেন ওই জলে সঙ্গে সঙ্গে নেমেই মানে হাত পা না ধরে যায় কিংবা এই এই সমস্যাগুলো না হয়, ক্র্যাম্প না লেগে যায়।
2: আর তোমার কোচ যিনি, তিনি কি বলছেন, তার কাছ থেকে কতটা সাহস পেয়েছো বা তিনি কেমন প্র্যাকটিস করিয়েছেন?
3: আমার কোচের নাম হচ্ছে বিশ্বজিৎ দে চৌধুরী, এই লং গুলোর জন্য আমি স্যারের কাছেই করি। স্যার বলছেন আমার যা পার্ট আমি করে দিয়েছি, এবার তোমাকে করতে হবে, এবার তুমি যে টাইমটা তোমার ছিল মানে যেটা তোমার টার্গেটে রয়েছে, যেরকম আমার মনে হয় যে আমি 10 ঘন্টার ভেতরে হয়তো করে নেব, তো স্যার ওটা বলতেন যে তুমি আর একটু এফোর্ট দাও, 8.5 কিংবা 9 ঘন্টার মধ্যে এরকম করার চেষ্টা করো।
2: গতবারে তুমি যেমন টাইমটা দিয়েছিলে 13 ঘন্টা,
3: 13 ঘন্টা 13 মিনিট,
2: 13 ঘন্টা 13 মিনিটে তো তুমি কমপ্লিট করেছিলে, কিন্তু
3: হ্যাঁ
2: তুমি দিয়ে গিয়েছিলে বোধহয় 16 ঘন্টা বোধ হয় করে
3: হ্যাঁ
2: গিয়েছিলে।
3: হ্যাঁ হ্যাঁ
2: তো এখন কিরকম নিয়ে যাচ্ছ?
3: এখন যেরকম পকোড়ানের জন্য আমি 12 ঘন্টা করে এসেছি।
2: আচ্ছা, তুমি 10 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারবে একদম কনফার্ম?
3: হ্যাঁ মানে
2: কোনো,
3: টার্গেট কিংবা
2: হ্যাঁ
3: আশা একটা যেটা হয় না, যে আমার মনে হয় যে আমি 10 ঘন্টার ভিতরে করে নিতে পারবো, বাকি ওয়েদার সিচুয়েশন সবকিছুর উপর ডিপেন্ড করছে, এমনটা নয় যে আমি যেটা ভাবছি ওটাই হয়ে যাবে।
2: হ্যাঁ, তা ওয়েদার ওখানে এখন তো ঝড় বৃষ্টির একটা সময়, তো সেই সময় কিরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই ওই সময়টা, তাই তো? ওই সময়টা ভালো থাকবে,
3: আশা করা যায়, কারণ মানে সেরকম ভাবে এখানে যেহেতু হাওয়া অনেক বেশি দেয়, ওয়েদার খুব একটা সত্যি বলতে বোঝা যাচ্ছে না, কারণ এখনই হঠাৎ করে জাস্ট আমরা খাওয়া দাওয়া করে রুমে এলাম, তারপরে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেল।
2: হ্যাঁ, সেই ক্ষেত্রে তো তোমার সমস্যা হতে পারে নাকি?
3: হ্যাঁ, বাকি দেখা যাক ওই দিন কিরকম কি হয়।
2: বেশ, বেস্ট অফ লাক, খুব ভালো করে খুব তাড়াতাড়ি পার হয়ে যাও, দিয়ে আমরা সেটা সেলিব্রেট করব, জয়ের সেলিব্রেটটা আমরা করব। অনেক ধন্যবাদ তোমাকে, অনেক অনেক শুভেচ্ছা রইল আকাশবাণী কার্শিয়াং এর পক্ষ থেকে। সুস্থ শরীরে খুব সুন্দর করে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। এখন একটু তোমার বাবার সাথে কথা বলে নেব, আমরা এখন কথা বলে নিচ্ছি আফরিনের বাবার সাথে। নমস্কার, আপনার নাম?
4: আমার নাম শেখতিয়ার আলী।
2: আপনাকে অনেক অনেক স্বাগত জানাই আকাশবাণী শিলিগুড়ি এর পক্ষ থেকে। আপনি বলুন, এই যে অনুভূতিটা, ইংলিশ চ্যানেল পার হয়েছে, এবার পাকপ্রণালী পার হচ্ছে, তখন আপনারা সাথে থাকতে পারেননি, তো এখন আপনারা সাথে আছেন, তো কি কিরকম অনুভূতি হচ্ছে?
4: অনুভূতি বলতে অ্যাকচুয়ালি যখন ও সমুদ্রে নামছে প্র্যাকটিসের জন্য, আমরাও কিছুটা সমুদ্রের জলে, যে আমি তো এক কোমর জল পর্যন্ত যে দাঁড়িয়ে দেখছি।
2: আচ্ছা, মানে আপনারাও পারলে ওর সাথে সাঁতার কাটেন আর কি, এরকম অবস্থা?
4: এরকম অবস্থা আমি একদিনও ছাড়িনি মেয়েকে একাই,
2: আচ্ছা,
4: ও যে জলে নামছে আমিও সঙ্গে সঙ্গে চলে যাই।
2: তাহলে কি এবারে আপনারা মানে গতবারে ওর বোটে যেরকম দাদা বৌদি ছিল, এবারে কি আপনারা থাকবেন মা বাবা?
4: আমরা থাকবো, হ্যাঁ।
2: বা বা, খুব ভালো। তো এখানে কিরকম প্র্যাকটিস করেছে, কিরকম দেখেছেন, মানে কেমন উৎসাহ দিচ্ছেন, আপনার কিরকম অনুভূতি হচ্ছে, সেগুলো সব বলুন।
4: অনুভূতি তো অ্যাকচুয়ালি ভালোই লাগছে, কারণ আমরা তো সবসময় চাইছি মেয়ের সাফল্য, এবং সেই সাফল্যটা এমন
2: আমরাও চাইছি, আমরাও চাইছি।
4: হ্যাঁ, খুব স্বাভাবিক। ব্যাপারটা হচ্ছে যখন কোনো পরীক্ষা হয় তো স্যারেরা তো সবাই চাইবেন যে ভালো হোক, ভালো লেগুক, কিন্তু মা বাবা চাইবে যেন আরো ভালো হয়, সবার থেকে আগে যায়,
2: একদম
4: তাই না? সুতরাং আমরা ভাবছি যেন ওই জন্য একটা রেকর্ড করতে পারে, যে রেকর্ডটা এরা আগে কেউ করতে পারেনি,
2: আগে কেউ করতে পারেনি, এবং পরেও অনেকের ভাঙতে অসুবিধা হতে পারে,
4: অসুবিধা হতে পারে। সেই চিন্তা ভাবনা নিয়ে মেয়েকে রেগুলারি প্র্যাকটিসে নিয়েও যাচ্ছি এবং ওকে উৎসাহ দিচ্ছি। যখন প্র্যাকটিস হচ্ছে ও যে জলে নামছে, আমরা যতটা সম্ভব মানে এবারে ধরুন এক কোমর জলের উপরে যেতে এবারে ভয় করছে কেমন, ভিতরের দিকে কারেন্ট টানছে, তখন নিজেরা তো তাই তাল সামলাতে পারবো না। মেয়ে ওখান থেকে আমাকে আবার সাবধান করছে, বাবা তুমি আর এগোবে না, পিছিয়ে যাও।
2: আপনি কি সাবধান করবেন, আপনাকেই সাবধান
4: করছেন? হ্যাঁ, কারণ ও তো জানে যে ও সুইমিং পারসন, সুতরাং ওর পক্ষে অসুবিধা হবে না।
2: আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে মানে মেয়ের সঙ্গে সাথ দিতে গেলে কিন্তু মা বাবাকেও একটু একটু করে সুইমিং শিখে নিতে হবে, না হলে কিন্তু হবে না,
4: তাই দেখছি তো।
2: সেটাই তো, এমনি কোনো সমস্যা নেই, আগের বারে অনেক সমস্যায় পড়েছিল,
4: ভিসা এটা ওটা নিয়ে প্রবলেম ছিল, এখানে সেই জিনিসটা নেই।
2: অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই, সাফল্যের পথে এগিয়ে যাক। আমরা এখন একটু আফরিনের মায়ের সঙ্গে কথা বলে নেব, উনি কি কি করলেন বা করছেন এখন জেনে নেব। নমস্কার, আপনার নাম? আমরা এখন কথা বলে নিচ্ছি আফরিনের মায়ের সঙ্গে। আকাশবাণী শিলিগুড়ির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাকে।
5: নমস্কার,
2: আপনি বলুন আপনার নাম আগে বলুন।
5: আমার নাম সাবিনা পারভীন।
2: আচ্ছা,
5: আফরিনের মা, এখন আমার পরিচিতি হয়ে গেছে, আমি আফরিনের মা।
2: সেই তো, আমরা ছোটবেলায় মা বাবার পরিচয়ে পরিচিত হই, আবার বড় হওয়ার সাথে সাথে যখন ছেলে মেয়ে বড় হয় তখন ছেলে মেয়ের পরিচয়ে পরিচিত হয়ে পড়ি,
5: তাই না? সব থেকে বড় পাওনা
2: সেটাই। বলুন আপনি, আপনি তো মেদিনীপুরে যখন বাড়িতে ছিলেন তখন ওকে রোজ দিন সুইমিং ক্লাবে নিয়ে যেতেন, থাকতেন সঙ্গে, কি কি করেছেন সেই জায়গাটা একটু বলুন।
5: নতুন করে আর কি বলবো, মানে ইংলিশ চ্যানেলের জন্য যেভাবে রেডি করানো হচ্ছিল
2: এই ক্ষেত্রেও,
5: এই ক্ষেত্রেও সেই একই পদ্ধতি।
2: হ্যাঁ, আর ও তো বললো এই খাবার দাবার ওখানে গিয়েও সেই একই রকম, মানে বাড়ির খাবারের মতোই ব্যবস্থা করা হয়েছে।
5: এখানে খাওয়া দাওয়া যেটা দেখছি হেলদি খাবারই দিচ্ছে, কোনো রকম রিচ নেই, একদম লাইট খাবার গুলো।
2: আর আপনার কেমন লাগছে বলুন, সেবারে তো আপনি যাবেন সেই দিনই ও জলে নেমে পড়েছিল, এবারে তাই জন্য আর একেবারে সঙ্গে চলে গিয়েছেন।
5: হ্যাঁ, সেবারে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছিল, সেই জন্য আমি যেতে পারিনি।
2: হ্যাঁ হ্যাঁ,
5: তো এবারে তো ভিসা কোনো এখানে তো প্রয়োজন নেই, তাই এবারে সঙ্গে আসতে পেরেছি, এজন্য তো খুবই ভালো লাগছে। গতবারে যেবারে মিস করেছিলাম যেটা, এবারে সেটা আর মিস হবে না, আমি সঙ্গে থাকতে পারবো, একটা ভরসা যেন আর কি।
2: হ্যাঁ হ্যাঁ, ও সুইম করবে যখন বা সাঁতার কাটবে তখন, তখন আপনারাও সঙ্গে সঙ্গে থাকতে পারবেন, এটার থেকে বড় সাহস আর কি হতে পারে, এটাই তো বিরাট বড় সাহস।
5: উপরওয়ালার সহায় ছাড়া তো কিছু হয় না,
2: না সে তারপরেও একটা অভ্যাস এবং ইচ্ছে সবটাই কাজ করে, আশীর্বাদ ভালোবাসা এগুলো তো খুব প্রয়োজন আছে না, এগুলো আগে দরকার। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর আপনার কি রকম এই মুহূর্তের অনুভূতিটা একটু শুনে নেব, এবং আগামী দিনে যারা এরকম চ্যালেঞ্জ নিতে চাইছে তাদের মা বাবাদের উদ্দেশ্যে বা তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন?
5: এই মুহূর্তে তো আমি খুব এক্সাইটেড, আমি সমুদ্রে সাঁতার করবে, আমি পাশে পাশে থাকতে পারবো, দেখতে পারবো, তাকে সাপোর্ট করতে পারবো, এই জন্য আমি খুব এক্সাইটেড আছি আর কি।
2: হ্যাঁ হ্যাঁ, আর যারা আগামী দিনে করবে তাদের জন্য কি বলবেন আপনি?
5: তাদেরকে বলবো যে বাচ্চারা যেটা করতে চায় তাদেরকে করতে দেওয়া উচিত, এবং আমাদের মা হিসেবে সবসময় তাদেরকে সাপোর্ট করা দরকার, এগিয়ে চলো আমরা সাথে আছি,
6: সাথে আছি।
5: হ্যাঁ, মা বাবার সাপোর্ট ছাড়া তো বাচ্চারা কোনোদিনই এগোতে পারবে না। এবার আমাদের দরকার যেটা, যে আমরা যেন বাচ্চাদেরকে সবসময় এগিয়ে যেতে সাহায্য করি, কোনো কিছুতে না কিছু টান হয় আর কি।
6: বেশ বেশ, আগামী দিনে ও আরো সাফল্যের পথে এগিয়ে যাবে এটাই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবারও একবার আফরিনের সঙ্গে একটু কথা বলে নেব।
7: হ্যাঁ বলুন।
6: আচ্ছা, ও ইংলিশ চ্যানেল যখন পার হয়েছিল ওখানে জলের লবণাক্ত যেটা ছিল আর কি, নুনের পরিমাণ, এখানেরটার মধ্যে তফাৎটা কি তুমি লক্ষ্য করছো?
7: এখানেও মানে একই লবণাক্ত জলের যে লবণাক্ত ভাবটা ওটা প্রায় সেম, হচ্ছে যে ওখানকার জল প্রচন্ড বেশি ঠান্ডা, এখানকার জল
6: গরম। হ্যাঁ, ওখানে তো যেরকম সুইমিং কস্টিউম নিয়ে একটা বাধা ধরা নিয়ম ছিল, এখানেও কি সেরকমই না সুইমিং কস্টিউমের কিছু পার্থক্য আছে?
7: না মানে ওরকম।
6: ঠিক আছে, বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাকে। এবং তুমি বন্ধুরতা, হ্যাঁ বন্ধুরতা অতিক্রম করে কোন রকম প্রতিকূলতা না পেয়ে তুমি সফল হয়ে, সফল শুধু নয় জয় করে খুব তাড়াতাড়ি, মানে 10 ঘন্টা বলতো তুমি 8 ঘন্টা, তোমার যেটা স্যার বলেছেন সেই স্যারের কথাটাই যেন ঠিক হয় আর কি, সেই কথাটাই জন্য খুলে যায় 8 ঘন্টার মধ্যেই শেষ করে ফেলো। এই রকম কামনা করি আজকের মতন শেষ করছি, জয় করে ফেরো, আবার আমরা গল্প করব। অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাকে, আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আজ আমরা কথা বলে নিলাম আফরিন জাভির সঙ্গে, ইংলিশ চ্যানেল জয় করে ফিরেছে, এখন প্রক প্রণালী জয় করার উদ্দেশ্যে ও রামেশ্বরমে আছে। আজ আমি সৌমিতা আঠ কথা বলে নিলাম আফরিন জাভির সঙ্গে, আবারও ওর পপ প্রণালী জয়ের পরে আমরা আবার কথা বলবো। আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন আকাশবাণী শিলিগুড়ির বিশেষ নিবেদন। নমস্কার।
1: আফরিন জাভির সাক্ষাৎকার গ্রহণ করলেন সৌমিতা আঠ। আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি খবর, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।

0: सुरु गरौं अहिलेसम्मका मुख्य समाचारहरूबाट। सोमनाथ अमृत पर्वको अवसरमा प्रधानमन्त्री मोदी 11 मईमा गुजरातको सोमनाथमा निर्वाचित, राज्यको पहिलो भाजपा मुख्यमन्त्री बन्ने निश्चित। भारत विश्वकै तीव्र गतिको उड्डयन बजारका रूपमा विमान लिजिङको नयाँ गन्तव्य बन्ने केन्द्रीय मन्त्री राममोहन नायडूको भनाई। निर्वाचन आयोगको ऐतिहासिक उपलब्धि, 830 क्षेत्रको चुनावी तथ्याङ्क 72 घण्टाभित्रै सार्वजनिक। अनि पश्चिम एसियाको तनावबीच भारतमा इन्धन आपूर्ति सहज, नागरिकको सुरक्षाका लागि कूटनीतिक प्रयास जारी। अब समाचार विस्तारमा। सोमनाथ मन्दिर पुनर्निर्माणको 75 वर्षगाँठको ऐतिहासिक अवसरमा आयोजना हुन लागेको सोमनाथ अमृत पर्वमा प्रधानमन्त्री नरेन्द्र मोदी सहभागी हुनुहुने भएको छ। आगामी 11 मईका दिन प्रधानमन्त्रीले प्रवास पाटनस्थित सोमनाथ मन्दिरमा विशेष उपस्थिति जनाउनुहुनेछ। राज्यका क्याबिनेट मन्त्री जितुभाइ बागानीले सञ्चारकर्मीहरूसँग कुरा गर्दै सोमनाथ स्वाभिमान पर्व अन्तर्गत भारतको समृद्ध सांस्कृतिक र ऐतिहासिक विरासत झल्काउने विभिन्न कार्यक्रमहरू आयोजना गरिने जानकारी दिनुभयो। उहाँका अनुसार 11 मईका दिन प्रधानमन्त्रीले त्रिवेणी हेलिप्याडदेखि वीर हमीरजी गोहिलको शालिगसम्म 1 किलोमिटर लामो मेगा रोड शोको नेतृत्व गर्नुहुनेछ। उक्त रोड शोमा विभिन्न राज्यका विविध संस्कृति झल्काउने परम्परागत नृत्य र कलाकारहरूको सांस्कृतिक प्रस्तुति रहनेछ। आफ्नो भ्रमणका क्रममा प्रधानमन्त्री मोदीले सोमनाथ मन्दिरमा कुम्भाभिषेक, ध्वज पूजा र महापूजा सम्पन्न गर्नुहुनेछ। बारम्बारका विनाशकारी आक्रमणका बावजुद सोमनाथ मन्दिर आज पनि भारतीय स्वाभिमान र साहसको प्रतीकका रूपमा खडा छ। ठिक 75 वर्ष अघि सन् 1951 मई 11 दिन भारतका प्रथम राष्ट्रपति डाक्टर राजेन्द्र प्रसादले पुनर्निर्मित मन्दिरको उद्घाटन गर्नुभएको थियो। पश्चिम बंगालको राजनीतिमा एक ऐतिहासिक परिवर्तनको संकेत गर्दै भारतीय जनता पार्टीका वरिष्ठ नेता शुभेन्दु अधिकारी आज राज्यको भाजपा विधायक दलको नेता निर्वाचित हुनुभएको छ। यस निर्णयसँगै उहाँ पश्चिम बंगालमा भाजपाको तर्फबाट पहिलो मुख्यमन्त्री बन्ने मार्ग प्रशस्त भएको छ। आज कोलकातामा आयोजित विधायक दलको बैठकमा अधिकारीको नाम प्रस्ताव गरिएको थियो। नवनिर्वाचित भाजपा विधायकहरू र पार्टीका वरिष्ठ नेताहरूको उपस्थितिमा केन्द्रीय गृहमन्त्री अमित शाहले औपचारिक रूपमा उहाँको नाम घोषणा गर्नुभएको हो। मन्त्री शाहले अधिकारीको नेतृत्वमा राज्यले विकासको नयाँ उचाइ लिने विश्वास व्यक्त गर्नुभयो। उहाँले भन्नुभयो,
1: 8 प्रस्ताव और समर्थन प्राप्त हुए हैं और सभी प्रस्ताव और समर्थन एक ही नाम के मिले हैं। उसके बाद दूसरे नाम के लिए भी सबको समय दिया गया, पर्याप्त समय दिया गया, मगर कोई दूसरा नाम नहीं आया है। इसलिए केंद्रीय पर्यवेक्षक के रूप में मैं श्री शुभेंदु अधिकारी जी को पश्चिम बंगाल विधानमंडल दल के नेता के रूप में निर्वाचित घोषित करता हूँ।
0: नयाँ सरकारको शपथ ग्रहण समारोह भोलि कोलकाताको ऐतिहासिक ब्रिगेड परेड ग्राउन्डमा आयोजना हुने तय भएको छ। शुभेन्दु अधिकारीको यो चयनलाई पश्चिम बंगालको राजनीतिक इतिहासमा एक युगान्तकारी घटनाको रूपमा हेरिएको छ, जसले राज्यमा पहिलो पटक भारतीय जनता पार्टीको सरकार स्थापना गर्न लागेको छ। उक्त समारोहमा प्रधानमन्त्री नरेन्द्र मोदीका साथै केन्द्रीय मन्त्रीहरू र भाजपा शासित राज्यका मुख्यमन्त्रीहरूको पनि उपस्थिति रहनेछ। शपथ ग्रहण समारोहलाई ध्यानमा राख्दै कोलकातामा सुरक्षा व्यवस्था कडा गरिएको छ। यसैबीच तामिलनाडुमा नयाँ सरकार गठनको प्रक्रिया तीव्र बनेको छ। राज्यको सबैभन्दा ठूलो दलको रूपमा उदाएको टिबीकेले सरकार बनाउनका लागि भाकपा, माकपा र भिसिकेसँग समर्थन मागिरहेको छ। 5 विधायक भएको काङ्ग्रेसले यसअघि नै टिबीकेलाई आफ्नो समर्थन दिइसकेको छ। आज भएको सघन छलफलपछि 2 विधायक भएको भारतीय कम्युनिष्ट पार्टीले टिबीकेलाई सरकार गठनका लागि बिना शर्त समर्थन दिने घोषणा गरेको छ। अर्कोतर्फ 2 विधायक नै रहेको माकपाले आजै हुने छलफलपछि आफ्नै निर्णय लिने बताएको छ भने भिसिकेले आज साँझ बस्ने बैठकपछि आफ्नो आधिकारिक धारणा सार्वजनिक गर्ने सम्भावना छ। रक्षा मन्त्री राजनाथ सिंहले देशको सशक्तिकरण र सुरक्षा केवल सीमाको रक्षामा मात्र सीमित नभई यो समाज, वातावरण र नागरिकको सुरक्षासँग प्रत्यक्ष जोडिएको बताउनु भएको छ। नयाँ दिल्लीमा भारतीय सेनासँगको सहकार्यमा तिरंगा माउन्टेन रेस्क्यू स्थापना भएको 10 वर्ष पूरा भएको अवसरमा आयोजित एक विशेष कार्यक्रमलाई सम्बोधन गर्दै उहाँले उक्त विचार व्यक्त गर्नुभएको हो। मन्त्री सिंहले एक सशक्त भारत त्यो हो जहाँ सीमाहरू सुरक्षित हुनुका साथै समुदायहरूमा आत्मविश्वास छ र विपदको समयमा प्रत्येक जीवनको सुरक्षा सुनिश्चित गरिन्छ भन्ने कुरामा जोड दिनुभयो। उहाँले भन्नुभयो, तिरंगा माउन्टेन रेस्क्यू हिमालय जस्ता दुर्गम र संवेदनशील क्षेत्रहरूमा उद्धार कार्य मा मात्र सीमित छैन, बरु यो देशको सशस्त्र बलका लागि सहयोगको एक बलियो खम्बा, स्थानीय समुदायको भरोसा र राष्ट्रिय उत्थानशीलताको आधार हो। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। केन्द्रीय नागरिक उड्डयन मन्त्री के राममोहन नायडूले भारत विश्वको सबैभन्दा तीव्र गतिमा फैलिरहेको उड्डयन बजार हुनुका साथै अब विमान लिजिङ र वित्तीय सहायताका मामिलामा एक प्रमुख वैश्विक गन्तव्य बनिरहेको बताउनु भएको छ। गुजरातको गान्धीनगर स्थित गिफ्ट सिटीमा आयोजित इन्डिया एयरक्राफ्ट लिजिङ एन्ड फाइनान्सिङको दोस्रो संस्करणमा सम्बोधन गर्दै श्री नायडूले उक्त कुरा बताउनु भएको हो। उहाँले भारत विश्वको तेस्रो ठूलो आन्तरिक उड्डयन बजारको रूपमा उदाएको उल्लेख गर्नुभयो। उहाँले भन्नुभयो 2026 मात्रै आन्तरिक यात्रुहरूको संख्या 19,10,00,000 पुगेको छ।
2: India has emerged not merely as one of the world's fastest growing economies, but also as a nation that the world looks to for inspiration, for partnership, and more importantly, for leadership. India's aviation sector is not merely growing, it is transforming at a pace that is catching the attention of the entire world. Passenger traffic in financial year 26 alone has touched 191 million on combined domestic and international routes. If you talk about India's commercial fleet, it is set to reach 1100 aircrafts by 2027 and it will triple by 2035 in the next 10 years.
0: उहाँले हाल सञ्चालनमा रहेका 1100 व्यावसायिक विमानहरूको संख्या सन् 2035 तीन गुणा पुग्न सक्ने अनुमान व्यक्त गर्नुभयो। उहाँले सम्बन्धित पक्षहरूलाई विमानलाई दीर्घकालीन वित्तीय पूर्वाधार सम्पत्तिको रूपमा हेर्न आग्रह गर्नुभयो, जुन विकसित भारतको सपना साकार पार्नका लागि अपरिहार्य छ। यसै क्रममा मन्त्रीले क्षेत्रीय कनेक्टिभिटीलाई सुदृढ पार्न लक्षद्वीपमा छिट्टै सी प्लेन सञ्चालन सुरु हुने घोषणा पनि गर्नुभयो। यसै क्रममा श्री नायडूले क्षेत्रीय सम्पर्कलाई सुदृढ बनाउन निर्वाचन आयोगले विधानसभा निर्वाचन तथा उपनिर्वाचन 2026 इन्डेक्स कार्ड र तथ्याङ्कीय प्रतिवेदनहरू ईसीआई नेट एपमा सार्वजनिक गरेको छ। उक्त इन्डेक्स कार्डहरूमा उम्मेद्वार मतदाता खसेको मतगणना गरिएको मतका साथै पार्टीगत र उम्मेद्वारगत मत विवरण जस्ता बहुआयामिक तथ्याङ्कहरू समावेश गरिएका छन्। हालै निर्वाचन भएका सबै 830 विधानसभा निर्वाचन क्षेत्रहरूको इन्डेक्स कार्ड र तथ्याङ्कीय प्रतिवेदनहरू सार्वजनिक गरिएको निर्वाचन निकायले जनाएको छ। यी विवरणहरू चुनावी नतिजा घोषणा भएको 72 घण्टाको समयभित्रै उपलब्ध गराइएको हो। यी इन्डेक्स कार्डहरू ईसीआई नेट एप र निर्वाचन आयोगको आधिकारिक वेबसाइटबाट प्राप्त गर्न सकिनेछ। आयोगका अनुसार चुनावी नतिजा घोषणा भएको 72 घण्टाभित्रै तथ्याङ्कीय प्रतिवेदन सार्वजनिक गरिएको यो पहिलो पटक हो। यस प्रतिवेदनले राज्य स्तर र विधानसभा निर्वाचन क्षेत्र अनुसारको मतदाता विवरण, मतदाता केन्द्रको संख्या, लैङ्गिक आधारमा निर्वाचनमा सहभागिता, पार्टीगत मत हिस्सा र निर्वाचन क्षेत्रको तथ्याङ्कीय सारांश लगायत विविध विषयहरूलाई समेटेको छ। भारत सरकारले देशभर खाना पकाउने ग्यास र इन्धनको आपूर्ति पूर्ण रूपमा सहज रहेको भन्दै उपभोक्ताहरूलाई ढुक्क रहन आग्रह गरेको छ। नयाँ दिल्लीमा आयोजित एक अन्तर मन्त्रालय ब्रिफिङमा पेट्रोलियम सचिव सुजाता शर्माले पश्चिम एसियाको तनावका बावजुद ग्यासको मूल्य स्थिर रहने र कुनै पनि वितरक कहाँ अभाव नरहेको जानकारी दिनुभयो। पछिल्लो दुई दिनमा मात्रै 75,00,000 सिलिन्डर घर घरमा पुर्याइएको र आप्रवासी श्रमिकहरूका लागि 5 केजीका साना सिलिन्डरहरूको आपूर्ति समेत बढाइएको छ। यसैबीच सरकारले खाडी क्षेत्रमा रहेका भारतीय नागरिक र नाविकहरूको सुरक्षालाई उच्च प्राथमिकतामा राखेको छ। परराष्ट्र मन्त्रालयका अनुसार इरानबाट 2,546 भारतीयहरूलाई सडक मार्ग मार्फत सुरक्षित रूपमा बाहिर निकालिएको छ भने 3,190 भन्दा बढी नाविकहरूलाई स्वदेश फिर्ता गराइएको छ। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। सोमनाथ अमृत पर्वको पावन अवसरमा प्रधानमन्त्री मोदी 11 मईमा गुजरातको सोमनाथ मन्दिरको भ्रमणमा जानुहुने। शुभेन्दु अधिकारी पश्चिम बङ्गालमा भाजपा विधायक दलको नेता निर्वाचित, राज्यको पहिलो भाजपा मुख्यमन्त्री बन्ने निश्चित। भारत विश्वकै तीव्र गतिको उड्डयन बजारका रूपमा विमान लिजिङको नयाँ गन्तव्य बन्ने केन्द्रीय मन्त्री राममोहन नायडूको भनाई। निर्वाचन आयोगको ऐतिहासिक उपलब्धि।
3: आकाशवाणी खबर पढ्छ। नमामी बसु रुद्र। प्रथमे विशेष विशेष खबर। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেছেন। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে কংগ্রেস, সিপিআই ও সিপিএম এর সমর্থন পেয়েছে। কেরালম, অসম, পুদুচেরিতেও চলছে সরকার গঠনের প্রস্তুতি। সরকার জানিয়েছে দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। হান্টা ভাইরাস নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স টসে জিতে দিল্লি ক্যাপিটালসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। পরে শ্রী শাহ রাজ্যে বিজেপিকে সরকার গঠনের সুযোগ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানিয়ে বলেন যে ভরসা রাজ্যবাসী বিজেপির ওপর রেখেছে তা যেন বজায় থাকে। নেতাদের এমন কাজ করতে হবে যাতে রাজ্যের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। দলের জয় নিয়ে শ্রী শাহ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি নেতাদের জয়ের গড় ব্যবধান 28,000-এর কাছাকাছি। 9টি জেলায় তৃণমূল কংগ্রেস কোনো আসনই পায়নি। সদ্য সমাপ্ত হওয়া বিধানসভা ভোটে নির্বাচন কমিশনের ভূমিকার প্রশংসা করে শ্রী শাহ বলেন, কমিশনের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তোলা হয়েছিল, তা সত্ত্বেও রাজ্যে 93% ভোট পড়েছে, স্বাধীনতার পর যা সর্বোচ্চ এবং ঐতিহাসিক। এই জয়ের ফলে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপি সরকার ক্ষমতায় এলো বলে উল্লেখ করেন তিনি।
1: বঙ্গাল মে 93% মতদান হুয়া হে জো আজাদি কে বাদ সবসে জ্যাদা হে অর এক ভি কমপ্লেন টিএমসি কি ওর সে ছাপা মারনে কি নাই হে বুথ ক্যাপচারিং কি নাই এক ভি নাই और जहां सैकड़ों लाशें गिरती थी चुनाव के वक्त वो राज्य के अंदर एक भी मृत्यु के बगैर दोनों चरण समाप्त हुए हैं।
3: পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার উন্নয়নে যে যে সংকল্পের কথা জানিয়েছেন তা পূরণ করা হবে। স্বামী বিবেকানন্দের মন্ত্র নিয়েই তিনি এগিয়ে যেতে চান। খোলা হবে আরজি কর ও সন্দেশখালী কাণ্ডে ন্যায় বিচার সুনিশ্চিত করার জন্য কমিশন। পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশ মুক্ত করার ডাক দেন তিনি। প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছে তাদের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে কমিশন বসানো হবে। ব্যবস্থা নেওয়া হবে সরকারি অর্থ যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও। প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের মধ্যে দিয়েই ডাবল ইঞ্জিন সরকার জনকল্যাণে কাজ করবে বলেও উল্লেখ করেন শ্রী অধিকারী।
4: মোদীজির স্বপ্ন পূরণ করে বাংলার মানুষের আশাকে পূরণ করে 60% বেশি মানুষকে আমাদের সঙ্গে আনতে হবে, বাংলায় অনুপ্রবেশ মুক্ত করতে হবে, মা বোনদের সুরক্ষিত করতে হবে, রাষ্ট্রবাদকে মজবুত করতে হবে, ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী ও কলকাতা এবং আধ্যাত্মিক চেতনার জাগ্রত ভূমি এই পশ্চিমবঙ্গকে আমাদের সোনার বাংলায় পরিণত করতে হবে।
3: পরিষদীয় নেতা নির্বাচনের জন্য শ্রী অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ দলের অন্য কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এদিকে পশ্চিমবঙ্গে নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের মধ্যে দিয়ে বাংলার রাজনৈতিক ইতিহাসে নতুন যুগের সূচনা হবে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। এজন্য জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিষদীয় নেতা নির্বাচনের পর শুভেন্দু অধিকারী আজ কিছুক্ষণ আগে লোকভবনে গিয়ে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির কাছে সরকার গড়ার দাবি পেশ করেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নীতিন গড়করি, জেপি নাড্ডা সহ একাধিক কেন্দ্রীয় নেতা ছাড়াও উপস্থিত থাকবেন বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীরা। ইতিমধ্যেই শহরে এসেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী এবং অন্যরা। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের বিভিন্ন আবাসন ও দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কলকাতা শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল টিভিকে সিপিআই, সিপিএম এবং ভিসিকের কাছে সমর্থন চেয়েছে। কংগ্রেস ইতিমধ্যেই 5 বিধায়কের সমর্থনের কথা জানিয়েছে। দীর্ঘ আলোচনার পর সিপিআই এর 2 বিধায়ক টিভিকে বিনা শর্তে সমর্থন করবে বলে জানায়। 2 বিধায়ক নিয়ে সিপিএমও তাদের সমর্থনের আশ্বাস দিয়েছে। ভিসিকে আজ এ ব্যাপারে সন্ধ্যায় সিদ্ধান্ত নিতে পারে। অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি নয়না নগেন্দ্রন স্পষ্ট জানিয়েছেন, দলের ফলাফল স্বীকার করে নেওয়া হয়েছে। নতুন সরকার গড়তে বিজেপি কোনোভাবেই টিভিকে সঙ্গে জোট বাঁধবে না বলেও জানিয়ে দেন তিনি। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে গুজরাট সফর করবেন। 1951 সালে ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। এবছর শুরুর দিকে প্রধানমন্ত্রী সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দেন। প্রধানমন্ত্রী আজ একটি জাতীয় দৈনিকে একটি প্রবন্ধ লিখে তথ্য জানিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানান, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনো রকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল থাকে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, গত 2 দিনে প্রায় 87 লক্ষ বুকিং এর প্রেক্ষিতে 57 লক্ষের মতো এলপিজি সিলিন্ডার বাড়ি বাড়ি সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে 5 কেজি সিলিন্ডারের সরবরাহ। গত 2 দিনে 1,11,000-এর বেশি 5 কেজি সিলিন্ডার বিক্রি হয়েছে। শ্রীমতী শর্মা বলেন, বাণিজ্যিক গ্যাস সরবরাহ বেড়েছে প্রায় 70%।
5: পিছলে 2 দিন মে ভি তো হমনে লগভগ 97 লাখ ঘরো কো এলপিজি সিলিন্ডার পৌঁছায়, আর ইসকে অগেনস্ট জো বুকিং থি লগভগ 87,66,000 থি। জো হামারি কমার্শিয়াল সাপ্লাই হ্যায় অভি ভি ও 70% পর হ্যায়, লেকিন পিছলে 2 দিন মে 15,400 টন সে অধিক কমার্শিয়াল এলপিজি কি সেল হুই হ্যায়। পিছলে 2 দিন মে 1,11,000 সে অধিক 5 কিলো কে সিলিন্ডার্স কি সেল হুই।
3: বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকার উপসাগরীয় দেশগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। হান্টা ভাইরাসের আক্রান্ত হওয়ার ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংগঠন হু সংক্রমণের ঝুঁকি বর্তমানে কম বলে মূল্যায়ন করলেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। সূত্রের খবর, এমভি হন্ডুরাস জাহাজে সংক্রমণের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। জাতীয় রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, রোগ পর্যালোচনায় নিবিড় কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংগঠন এবং অন্য আন্তর্জাতিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে মন্ত্রক। কেন্দ্রীয় অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমান AI-171 এর চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রায় শেষ পর্যায়ে, আগামী 1 মাসের মধ্যে তা প্রকাশ করা হতে পারে। গান্ধীনগরের গিফট সিটিতে আজ এক সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি জানান, বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চালাচ্ছে। তিনি বলেন, মন্ত্রক দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির আর্থিক সহায়তা প্রদানের কাজে নিরন্তর নজর রেখে চলেছে। দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, গত বছর 12 জুন লন্ডনগামী বোয়িং 787 আহমেদাবাদ থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই আবাসিক এলাকায় ভেঙে পড়লে 260 জন প্রাণ হারান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের ক্ষমতায়ন এবং নিরাপত্তা সীমান্ত সুরক্ষাতে সীমাবদ্ধ নয়, তা সমাজ, পরিবেশ এবং নাগরিকদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কযুক্ত। নতুন দিল্লিতে আজ তিনি ভারতীয় সেনা তিরঙ্গা মাউন্টেন রেস্কিউয়ের 10 বছর পূর্তি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী রবিবার নতুন দিল্লিতে তাপপ্রবাহ এবং সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলা খতিয়ে দেখতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করবেন। সুপ্রশাসন, নাগরিক কেন্দ্রিক বিপর্যয় মোকাবিলা সহ অন্যান্য ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই বৈঠক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবরে, দিল্লি তিন ওভার তিন বলে কোনো উইকেট না হারিয়ে 33 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
6: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন বিজ্ঞাপন।

0: সংবাদ পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন, আগামীকাল সকালে তাঁর নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলির আর্জি। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত, 698 নম্বর পেয়ে প্রথম স্থানে উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। হাই মাদ্রাসা আলিম ও ফাজিল পরীক্ষার ফলাফলও আজ বেরিয়েছে, প্রথম দশে স্থান পেয়েছেন 35 জন। রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানে পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে, এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন অমিত শাহ।
1: मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में ना एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा ना राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में ये सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा।
0: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এরাজ্যও প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
2: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
0: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আর্জিকর ও সন্দেশকারীর ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয়ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। আগামীকাল সকাল 10 নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যের প্রথম বিজেপি সরকার। একটি প্রতিবেদন।
3: ইঙ্গিত মিলেছিল ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ভোটে পরাজিত করা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী বিজেপির শীর্ষ নেতৃত্বকে সঙ্গে নিয়ে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ দলের একাধিক কেন্দ্রীয় ও রাজ্য নেতা। সেখানে রাজ্যপাল আর এন রবির কাছে সরকার গঠনের দাবি জানান শুভেন্দু। সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10 পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথম বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দুই জায়গাতেই ক্ষমতায়। এদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণের জন্য মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এর মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, কেপি রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাশিরন অ্যাভিনিউ, কুইন্সওয়ে ইত্যাদি। এছাড়া ভোর 4 থেকে রাত 8 পর্যন্ত পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। তবে জরুরি পরিষেবা এর আওতার বাইরে রাখা হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে প্রশাসনের কাছে বিরোধী দলগুলি আর্জি জানিয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস, হিংসা ও সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে এবং মনীষীদের অবমাননার প্রতিবাদে বামপন্থী দলের পক্ষ থেকে আজ ধর্মতলায় লেনিন মূর্তির সামনে এক মিছিল বের করা হয়। কর্মসূচিতে যোগ দিয়ে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রাজ্যে নতুন সরকার গঠনের জন্য যারা আগামীকাল শপথ গ্রহণ করতে চলেছেন তারা মানুষকে ধর্ম, বর্ণ, জাতির ভিত্তিতে বিভক্ত করতে চাইছে বলে অভিযোগ করেন।
4: আগামীকাল শপথ গ্রহণ করতে যাচ্ছেন যারা এই রাজ্য সরকার তৈরি করা, রাজ্য সরকার পরিচালনা করার জন্য তারা মানুষকে বিভক্ত করতে চাইছেন ধর্মের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে। সে ব্যাপারে সচেতন থাকতে হবে যাতে মানুষের ঐক্য, সাম্প্রদায়িক সম্প্রীতি তা বহাল থাকে, সেটা লক্ষ্য রাখতে হবে এবং সেটাকেও আমাদের কিন্তু প্রতিবাদী কণ্ঠে সঞ্চার করতে হবে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও নির্বাচনের পর সারা বাংলা জুড়ে হিংসাত্মক ও খুনের ঘটনা অবিলম্বে বন্ধ করার জন্য প্রশাসনের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। পাশের হার 86.83%, গত বছরের তুলনায় যা সামান্য বেশি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। পাশের নিরিখে শীর্ষস্থানে রয়েছে কালিম্পং, সেখানে পাশের হার 95.51%। এছাড়া পূর্ব মেদিনীপুর রয়েছে দ্বিতীয় স্থানে এবং তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। প্রথম স্থান অধিকার করেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র, তার প্রাপ্ত নম্বর 698। পরিশ্রম ও আত্মবিশ্বাসী তার সাফল্যের চাবিকাঠি বলে অভিরূপ জানিয়েছে।
5: আমি প্রথম থেকে মানে আশা ছিল একটা র্যাঙ্কে থাকার সম্ভাবনা রয়েছে, কিন্তু যে প্রথম হব সেটা সত্যি আশারও বাইরে। যখন শুনলাম যে প্রথম হয়েছি তখন আত্মহারা হয়ে গেছি। আমার শখ হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়া। আমার কোনো ফিক্সড শিডিউল ছিল না যে প্রতিদিন এত ঘন্টা

0: মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন পরীক্ষা শেষের প্রায় 83 দিনের মাথায় আজ এই ফলাফল ঘোষণা করেন। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় রবিবার পর্যন্ত রাজ্যে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামীকাল দুপুরের পর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে অবশ্য বৃষ্টির পরিমাণ কমবে। একটি প্রতিবেদন,
1: আগামীকাল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকার কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
2: কলকাতায় আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ, আর ধীরে ধীরে মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা বাড়বে, যেটা দুপুর বা তারপরের থেকে হওয়ার সম্ভাবনা থাকছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 32.6 ডিগ্রি, স্বাভাবিকের 3.1 ডিগ্রি নিচে। পুরুলিয়ার মানবাজার মহকুমায় বিকেলে প্রবল কালবৈশাখীর দাপটে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, তবে বড় রকমের ক্ষয়ক্ষতির খবর নেই। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে কেকেআর টসে জিতে ব্যাট করতে পাঠিয়েছে দিল্লিকে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 6 ওভারে 1 উইকেটে 56 রান করেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আশ্বাস দিয়েছেন এখানে রাজনীতির অপরাধকরণ হবে না। বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। আগামীকাল সকালে তার নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 8:10।
3: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন নাটক চিরসাথী।
4: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নাটক চিরসাথী।
5: ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে।
4: নাটকের শুরুতেই শুনে নেব নাট্যকারের বক্তব্য।
6: রবীন্দ্র কবিতার নাট্যরূপ আমি কেন করেছি তার উত্তর দিতে গেলে আমাকে পিছিয়ে যেতে হবে আমাদের স্কুলবেলার দিনগুলো, অর্থাৎ স্কুলের সেই প্রথম দিকেই, যখন রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়, অর্থাৎ ছোট খোকা বলে অওয়া সেখানে সে কথা কওয়া। সেই সময় থেকে শুরু করে যত আমি উঁচু ক্লাসে উঠেছি, ততই যেন রবীন্দ্র কবিতার সঙ্গে আমার বন্ধন আরো অটুট হয়েছে। তারপর যত বড় হয়েছি, বুঝতে শিখেছি, ততই যেন রবীন্দ্র কবিতাগুলো আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠত। আমি যেন সে কবিতার সঙ্গে নিজেকে রিলেট করতে পারতাম। আমি যখন রবীন্দ্র কবিতা আবৃত্তি করতাম, তখন যেন সেই কবিতার ঘটনাগুলো আমার চোখের সামনেই ঘটে যেতে থাকতো, যেন মনে হতো আমিও সেখানে উপস্থিত আছি। এই বিষয়টাই আমাকে বার বার মনে করিয়ে দিত যে রবীন্দ্র কবিতার নাট্যরূপ করার কথা। কারণ পরবর্তীকালে যখন আমি কলেজে পড়ি বা ঠিক কলেজ পাশ করার পরপর আমি যখন নাটক লেখা শুরু করেছি, সেই সময় থেকেই আমার মনে ভাবনাগুলো আসতো যে রবীন্দ্র কবিতার এত চরিত্র, এত ঘটনা, সেগুলোকে আমি যদি নাট্যরূপ দিতে পারি, আমি যদি মানুষের সামনে নিয়ে আসতে পারি, সেই ভাবনা থেকেই আমার এই রবীন্দ্র কবিতার নাট্যরূপ দেওয়া। তবে প্রথম দিকে আমার অতটা সাহস ছিল না, ভয় পেতাম যদি রবীন্দ্র কবিতার বোধ, তার ভাব আমার নাট্যরূপে এসে কোনোভাবে বিচ্যুত হয়, কোনোভাবে যদি তার রসভঙ্গ হয়, সেই কবিতার রসভঙ্গ হয়। সেই ভয় থেকে প্রথম দিকে আমি পারি। তারপর ধীরে ধীরে নাটক লেখায় যখন হাত কিছুটা শক্ত হয়েছে, তখন আমি এই কাজ করতে অগ্রসর হয়েছিলাম। তবু ভয় ছিল যে এটা একটা দুঃসাহসিক প্রয়াস হয়ে যাচ্ছে না। তো প্রথম আমি রবীন্দ্র কবিতার নাট্যরূপ দিয়েছি 2 বিঘা জমি। এই 2 বিঘা জমি নাট্যরূপ দেওয়ার পর ডামডিম যুব নাট্য সংস্থার শিশু।

0: কিশোরদের নিয়ে সেই নাটকটি মঞ্চস্থ হয়। এবং মঞ্চস্থ হওয়ার পর দর্শকদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, তাদের ভালোবাসা আমাকে নিশ্চিন্ত করে এবং আমাকে প্রেরণা দেয় রবীন্দ্র কবিতার আরও নাট্যরূপ দেওয়ার জন্য। তারপর একে একে দেবতার গ্রাস, মাসি এবং সবশেষে পুরাতন ভৃত্য কবিতার নাট্যরূপ করলাম। আসলে আমার মনে হয়েছে যে 100 বছর আগে লেখা এই কবিতাগুলো 100 বছর পরেও আজকের সমাজেও কি ভীষণভাবে প্রাসঙ্গিক। এখনো সেই অন্ধবিশ্বাস, এখনো সেই অন্ধবিশ্বাসের কবল থেকে আমাদের সমাজ মুক্ত হতে পারে। দেবতার গ্রাস কবিতাতে আমরা তা দেখেছি এবং সেটাই আমি নাট্যরূপের মাধ্যমে আমি দর্শকের সামনে, মানুষের সামনে নিয়ে এসেছি। ঠিক তেমনিভাবেই বাঁশি কবিতায় যে কেরানি তার স্বল্প বেতনে চাকরি করার জন্য তার স্বপ্নভঙ্গ, তার কষ্ট, সেটাও আমি চেষ্টা করেছি নাট্যরূপের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। এবং সবশেষে পুরাতন ভৃত্য, এই পুরাতন ভৃত্য অবলম্বনে যে চিরসাথী যে নাটকটি, সেই নাটকের যে প্রধান চরিত্র অর্থাৎ কেষ্টা, এই কেষ্টার মতো আমাদের গৃহ পরিচারক এমন প্রচুর আছেন, এমন মানুষ বিরল নয় যে তার আশ্রয়দাতা বা তার গৃহস্বামীর জন্য নিজের প্রাণকে অবলীলায় বিসর্জন দিতে পারে, এমন মানুষ এই সমাজে এখনো আছে। আর এমন মানুষ আছে বলেই পৃথিবীটা আছে, সেটাই আমি আমার নাটকের মাধ্যমে রবীন্দ্র কবিতার নাট্যরূপ করে আমি মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি।
1: রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য অবলম্বনে নাটক চিরসাথী, বেতার নাট্যরূপ সুধাংশু বিশ্বাস, প্রযোজনা সায়ংদীপ্ত দাস।

ઓય ગોસાઈ ધારો ધારો ધારો ભાઈ ચાલો ચાલો શરૂ કરો

0: হরি হরি হরি বল,
1: অপূর্ব অপূর্ব অপূর্ব কীর্তন শুনলাম আজ, আনন্দে চোখে জল এসে গেছে। আপনার কীর্তন শুনে মনের ভেতর কি যে ভক্তিভাব জেগে উঠেছে কর্তামশাই, তা বলে বোঝাতে পারবো না।
2: তা যা বলেছ নিবারণ, আহ মনে হচ্ছে সাক্ষাৎ মহাপ্রভু আজ আপনার বাড়িতে উপস্থিত হয়েছেন কর্তামশাই। আহ তার কৃপা ছাড়া ভক্তিরসের এমন প্লাবন সম্ভব না।
3: সবই তোমার ইচ্ছা প্রভু, তোমার কৃপা থেকে কভু যেন বঞ্চিত না হই, এই অধম যেন সর্বদাই তোমার চরণে একটু স্থান পায় প্রভু।
1: হরি বলো
3: হরি বলো হরি
1: হরি বলো
3: হরি বলো হরি বলো হরি
1: বল হরি বল।
3: কই গো গিন্নি, দাও দাও দাও, ওদের এবার একটু প্রসাদ দাও, আর আমাদের গোঁসাইকে একটু বেশি করে দিও গো। আহা শেখল বাজাতে কম পরিশ্রম তো হয়নি, তবে আজ মহাপ্রভুর কৃপায় কি খোলবার দই না শুনলাম গো।
2: সবই তাহার ইচ্ছা কর্তামশাই।
3: সে তো বটেই সে তো বটেই, তাঁর কৃপা ছাড়া এই জগৎটা যে অচল। কই গো গিন্নি, ওদের প্রসাদ দাও।
4: হ্যাঁ হ্যাঁ এই যে দিচ্ছি। আয় কেষ্টা কেষ্টা, এদিকে আয় দেখি, এই আমি সাজিয়ে দিচ্ছি, তুই সবাইকে প্রসাদ দে কেষ্টা।
3: আরে আরে কোথায় সে, সারা শব্দ নেই কেন?
1: নেই তো।
4: তা তুমি আবার তোমার তামাক সাজাতে পাঠাওনি তো?
3: না না না না না না না, আমি কেন তামাক সাজাতে পাঠাবো গিন্নি?
1: আমাকে দিন না মা ঠাকুরুন, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ কেষ্টা হয়তো এদিক ওদিক কোথাও গেছে,
3: সে ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই কাজের সময়ে সে বেটা গেল কোন চুলো, ঠিক প্রয়োজনের সময় উধাও হয়ে যাবে। কেষ্টা এ কেষ্টা,
1: হ্যাঁ
3: অসুখ আছে বাড়িতে, আজ ওর একদিন কি আমার একদিন।
2: এই চলো হে চলো হে সবাই,
1: চলো চলো চলো চলো সবাই। আরে এই তো কেষ্টা, হ্যাঁ এখানে ঘুমোচ্ছে
4: ঘুমোচ্ছে।
1: হ্যাঁ মা ঠাকুরুন, বেশ গভীর ঘুম মনে হচ্ছে, মুখে যেন একটু হাসিও আছে, স্বপন টপন দেখছে মনে হয়।
3: দেখাচ্ছে স্বপন, কি আস্পর্ধা! আমরা এখানে মহাপ্রভুর ভজনা করছি, খোল করতাল কীর্তন গানে সারা পাড়া মুখরিত, আর এই হতভাগাটা হতভাগাটা তার মধ্যে ঘুমুচ্ছে। এই কেষ্টা কেষ্টা,
5: কি হয়েছে কর্তাবাবু?
3: কি হয়েছে, ডাকাত পড়েছে।
5: ডাকাত কোথায় কর্তাবাবু?
3: দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না, এই যে তোর সামনে ডাকাত সর্দার দাঁড়িয়ে আছে, তোকে না ইচ্ছে করছে ডাকাতের মতোই কচু কাটা করি।
4: তোর কোনো আক্কেল নেই? বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, কত লোকজন এসেছে, ভগবানের নাম গান হচ্ছে, আর তার মধ্যে তুই কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছিস। চি চি চি চি চি,
1: ঘুম বলে ঘুম মা ঠাকুরুন, একেবারে মরণ ঘুম, এত শব্দেও ভাঙল না। হ্যাঁ
5: আমি তো স্বপ্ন দেখছিলুম।
1: এই এই আমি ঠিক ধরেছি, বেটা স্বপ্ন দেখছিল।
4: এই এই তোমার প্রশ্রয়ে কেষ্টার এত বার বেড়েছে, তুমি কোলাঙ্গারটাকে একেবারে মাথায় তুলেছ। একটা কাজও যদি ওকে দিয়ে হয়, যেটা করতে বলবো তার উল্টোটা করে বাসবে, বাসন পত্র ভেঙে চুড়ে শেষ, জায়গার জিনিস কোনোটাও জায়গায় রাখবে না। মাসে মাসে বেতন দিচ্ছি অথচ কাজের বলয় দেখো লোবডঙ্কা, এই সব কিছু তোমার জন্য, বুঝেছ?
3: ঠিক আছে আমি যখন মাথায় তুলেছি আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি। দাঁড়া দাঁড়া, আমার আমার জুতোটা কোথায়? জুতোটা আর জুতো পেটা করে তোকে আমি সিদ্ধ করবো। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ পালাচ্ছিস কোথায়? আমার হাত থেকে পালাতে পারবি? উল্লুক হতভাগা গাধা, ও নিবারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি?
1: নিমার পিছনে লুকাচ্ছিস,
4: বলো যা আমার আমার পিছনে আসছিস কেন বেটা?
5: দরজাটা খোলা আছে, আমি আমি ওদিক দিয়ে পালাই।
1: যা চলে গেল চলে গেল কর্তামশাই।
4: যাক ওর চলে যাওয়াই ভালো, ওর পিছনে চেঁচিয়ে চেঁচিয়ে আমার মাথাটাই খারাপ হয়ে গেল গো।
3: চলে গেল তো বেঁচেই গেল, আর যদি ফিরে আসে তবে তোমার নামে আমি শপথ করে বলছি গিন্নি, ওই জুতো জোড়া ওর পিঠে মেরে না ছেড়েছি তবে আমার নাম।
1: ওই ওই দেখুন কর্তামশাই, হ্যাঁ আবার এসেছে, হ্যাঁ আবার জানলা দিয়ে উঁকি দিচ্ছে।
4: নির্লজ্জ বেহায়া গো,
3: তুই তুই আবার এসেছিস?
5: পূজার পূজার পেশাদ না খেয়ে যায় কি করে গিন্নিমা? দেন খান কত বেশি করে নাড়ু দিয়ে, হ্যাঁ আমার আমার বড্ড খিদে পেয়েছে গিন্নিমা।
3: আর আমার দিকে তাকিয়ে আছো কেন? হত ছটাকে গেলাও, গিলিয়ে দাও গেলাও।

0: কর্তা মশাই আছেন নাকি? কর্তা মশাই! বাবা, হ্যাঁ, কাজের বেলায় তো অষ্টরম ভা, এদিকে আবার গান গাওয়া হচ্ছে। এই এই শোন, একদম হাসবি না, তোর এই 32 পাটি দাঁত দেখার আমার মোটেই ইচ্ছে নেই, জ্যান্ত ভূত একটা। দেখো কেমন নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে। যা যা না, গিয়ে কর্তামশাইকে বল নিবারণ এসেছে।
1: বলছি,
0: উফ, এই বোকা পাঠাটাকে যে কর্তামশাই কি করে সহ্য করেন, আমি হলে তো দুদিনে পাগল হয়ে যেতাম।
2: আরে নিবারণ জি,
0: প্রণাম প্রণাম কর্তামশাই।
2: বসো বসো বসো। হঠাৎই সকালবেলায়, তুমি তো সন্ধ্যাবেলা ছাড়া বড় একটা আসো না।
0: ওই একটা ভালো খবর আছে কর্তামশাই, তাই আর সন্ধে পর্যন্ত অপেক্ষা না করে এই সকাল হতেই চলে এসেছি।
2: ঠিক আছে, শোনাও তোমার সেই ভালো খবর।
0: আপনি যে সেদিন ওই পূর্ব দিকের জমিটা বিক্রির কথা বলেছিলেন না, তার একজন ভালো খদ্দের পেয়েছি, বেশ মোটা অঙ্কের অর্থই দেবে, জমি খুব পছন্দ হয়েছে।
2: এ তো বেশ জব্বর খবর গো। তা কবে রেজিস্ট্রি করবে?
0: আপনি যেদিন বলবেন, আজ বললে আজ, কাল বললে কাল।
2: না আজ তো হবে না, জমির মালিককে খবর দিতে হবে, তো কালই করব। শুভকার্যে বেশি বিলম্ব করা ঠিক নয়, কি বলো নিবারণ?
0: অবশ্যই অবশ্যই, আমি তাহলে যারা কিনবে ওই তাদের জানিয়ে দিই আগামীকালই রেজিস্ট্রি হবে।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানিয়ে দাও, আমি জমির মালিককে ডেকে পাঠাচ্ছি।
0: কি হলো কর্তামশাই? ওই মা ঠাকুরনের গলা পেলাম মনে হচ্ছে।
2: হ্যাঁ হ্যাঁ, তাই তো। আরে গিন্নি, কি হলো, চেঁচাচ্ছ কেন?
1: চেঁচাচ্ছি কেন? হ্যাঁ এই দেখো, আমার এত সাধের চিনেমাটির প্লেটটা ভেঙে ফেললো। হায় হায় হায়, আমার কি হবে গো? আমার সংসার যে অলক্ষিতে ভরে গেল। গত বছর লক্ষ্মী পূজার মেলা থেকে 4 খানা চিনেমাটির প্লেট কিনেছিল, 3খানা তো আগেই ভেঙেছে, একটাই অবশিষ্ট ছিল, সেটাও ভেঙে ফেললো।
0: সে কি
1: বাসনগুলো ধুতে বলাই আমার কল হয়েছে।
2: আহা, গিন্নি কান্নাকাটি করো না, কান্নাকাটি করো না, আমি তোমাকে আরো 4খানা চিনেমাটির প্লেট এনে দেব।
1: থাক, আনতে হবে না চিনেমাটির প্লেট, পারলে লোহার প্লেট এনে দিও, নইলে তোমার এই গুণধর কেসটা একটাও আস্ত রাখবে না, একটা একটা অকম্মার ঢেকি।
0: তুই কেমন ধারা মানুষ কেসটা? হ্যাঁ, একটা কাজ ঠিক করে করতে পারিস না? মা ঠাকুরন কর্তামশাইকে রোজ রোজ এত যন্ত্রণা দিস।
1: সকালে বাজারে পাঠালে সারাদিনে তার টিকিটিরও দেখা নেই, 3টে জিনিস রাখতে দিলে একটা পাওয়া যায় কি না, বাকিগুলোর কোনো হদিশই নেই। তারপর 2 দিন বাদে এটা হারাচ্ছে, ওটা হারাচ্ছে, হারাচ্ছে না চুরি হচ্ছে, তারও ঠিক নেই। আমার তো সন্দেহ কেসটাই সব ছড়াচ্ছে। তবু তোমার কর্তামশাইকে দেখো, ওই কেসটাকেই রেখে দেবে।
3: না গো মা, আমি না।
1: চুপ, একদম চুপ।
2: হা হা হা, গিন্নি রাগ করো না, গিন্নি গিন্নি রাগ করো না, মাথা গরম করলে শরীর খারাপ করবে।
1: করুক, আমার যা খুশি হোক, কিন্তু আমি আর ওই কেসটাকে নিয়ে থাকতে পারবো না।
0: শান্ত হন মা ঠাকুরন, শান্ত হন। কর্তামশাই তো ঠিকই বলেছেন, এত উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়।
1: আমার যদি কিছু হয় তার সব দায় কিন্তু তোমার ওই কর্তামশাইয়ের, কারণ উনি কেসটাকে কোনো মাথায় তুলে রেখেছে।
2: হ্যাঁ, যত দোষ তো নন্দ ঘোষ, এখন সব দোষ আমার।
1: যাকে দিয়ে সংসারে কোনো উপকার নেই তাকেই মাসে মাসে টাকা দিয়ে রেখে দিয়েছো। কেন, চেষ্টা করলে কেসটা ছাড়া দেশে কি চাকর বাকর পাওয়া যায় না? এই রইল তোমার ঘর দোয়ার, থাকো তুমি কেসটাকে নিয়ে, আমি চললাম বাপের বাড়ি।
2: দাঁড়াও গিন্নি, দাঁড়াও দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না, এই ওটাকেই দাঁড়াচ্ছি। পাজি হতভাগা গাধা, যা যা বেরিয়ে যা, ওর যেন কোনোদিন তোর মুখ দেখতে না হয়, জীবনে যেন তোর ওই ভূতের মতো চেহারা আমাকে দেখতে না হয়। যে চুলোয় পারিস সে চুলোয় গিয়ে মরগে যা, আমার চোখের সামনে আর যদি আসিস তবে জুতো পেটা, না না জুতো পেটা নয়, লাঠি পেটা করবো, লাঠি দিয়ে না তোর মাথা ভেঙে তারপরে তাড়াবো, যা বেরিয়ে যা, মনে থাকে যেন আর আসিস না, বেরিয়া।
0: যাক হাঁপুত গেছে, এবারে শান্তি। মা ঠাকুরুন, কর্তামশাই, আপনারা তো এবার দুজনেই হাঁপ ছেড়ে বাঁচবেন।
1: গেছে, এমন ধারা কতবার গেল কতবার এলো দেখবে, ঠিক আবার এসে জুটবে।
0: না না না, এবারে আর আসবে না, মারের ভয় সবারই আছে, কি বলেন কর্তামশাই?

0: দেখি খবরের কাগজে কি কি খবর বেরিয়েছে আজ। গিন্নি শুনছো, আমার হুঁকোটা দেবে একটু?
1: আমার হাত খালি নেই, অবসর হলে দিচ্ছি।
0: ও বাবা, কখন হাত খালি হবে, ততক্ষণ বসে থাকা। ও যাক, অবসর হলো তাহলে। হ্যাঁ, অবশ্য খুব বেশি দেরি হয়নি। খুব বেশি কেন, দেরি হয়নি বলতে গেলে। তুই তুই আবার চলে এসেছিস, তুই হুকো নিয়ে এলি।
2: কি করবো কর্তা মশাই, না এসে যে পারলুম নে। একবার ভেবেছিলুম আর আসবো নি। সারাদিন স্টেশনে ঘোরাঘুরি করে রাত্রিরে পেট ভর্তি জল খেয়ে ওই বেঞ্চিতে গিয়ে শুয়েছিলুম, কখন ঘুমিয়েছি জানিনি। ভোরবেলা একটা স্বপ্ন দেখলুম।
0: আবার স্বপ্ন?
2: হ্যাঁ কর্তা বাবু, দেখলুম আপনি হুকোর জন্য ছোটাছুটি করছেন, এধার থেকে ওধারে যাচ্ছেন, আবার ওধার থেকে এধারে আসছেন, কিন্তু ওই হুকোটার নাগাল পাচ্ছেন না। তারপর ঘুমটা ভেঙে যেতে ভাবলুম, না বাবুরে হুকোটা দিয়ে আসি, এই এই তাই এসে পড়লাম।
0: তা বেশ করেছ, এবার হুঁকোটা নিয়ে ভেতরে রেখে আসো, আর গিন্নিমাকে তোমার এই শ্রীমুখটা দেখিয়ে এসো। তারপর আমার কপালে যে কি নাচছে সেটা আমি জানি।
3: হ্যাঁ, যা ভেবেছি তাই, উনি এসে গেছেন। তাই তো বলি, হুঁকোটা গেল কোথায়? হুঁকোর তো আর ডানা গজায়নি যে উড়ে যাবে। কর্তাবাবুর খাস চাকর, কর্তাবাবুর সেবায় লেগে পড়েছে না।
0: এই হতো ভাগা, বোকার মতো দাঁড়িয়ে না থেকে মা ঠাকুরুনের হাতের কাজগুলো সারগে জানা।
2: এই যাই কর্তা মশাই, মা রাতের বাসনগুলো মেজে ফেলি।
3: যা যাচ্ছে করগে, আমার সামনে থেকে দূর হতো।
0: আরে নিবারণ জি, গোসাইও এসেছো দেখছি। কি ব্যাপার দুজনে একসাথে, তাও এরকম সাত সকালে, ব্যাপারটা কি?
4: আগে কর্তা মশাই, আপনাকে একটা সংবাদ দিতে এলুম।
0: সংবাদ? কি সংবাদ
4: গোসাই? তুমিই বলো।
5: হ্যাঁ কর্তা মশাই, আমাদের গ্রাম থেকে আমরা কয়েকজন এই শ্রীধাম বৃন্দাবন যাচ্ছি, আগামী বুধবার রেলগাড়িতে চেপে রওনা দেব। তাই আমাদেরও ইচ্ছে আপনিও আমাদের সঙ্গে চলুন।
0: মা বেশ বেশ বেশ, তুমিও যাচ্ছ নাকি নিবারণ?
4: সেরকমই তো ইচ্ছে আছে কর্তা মশাই, বাকিটা প্রভুর হাতে। তিনি যদি চান তবেই সেই লীলাক্ষেত্র দর্শন করার সৌভাগ্য আমার হবে।
0: অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়।

0: কোনো কোনো ভাগ্যবানে দেখি বারে পায়।
1: ঠিক ঠিক বলেছেন, রাধারানীর কৃপা হলে আপনিও সেই ভাগ্যবান হতে পারেন কর্তামশাই। তাই বলছি একবার চলুন না আমাদের সঙ্গে, শ্রীধাম বৃন্দাবনের ধুলোয় একবার গোড়াগড়ি খেয়ে আসি।
0: কিন্তু খরচ খরচা?
2: ও নিয়ে ভাববেন না কর্তামশাই। হ্যাঁ, ওই জমিটা তো রেজিস্ট্রি হয়েই গেছে, দালালির টাকাও পেয়ে যাবেন, ওখান থেকেই না হয়।
3: আমার যে কি আনন্দ হচ্ছে, চলো না একবার ঘুরেই আসি। আমারও কতদিনের ইচ্ছে শ্রী বৃন্দাবন দর্শন করা, বৃন্দাবনের ধুলো কপালে ঠেকিয়ে একটু পূর্ণ অর্জন করে আসি।
0: তুমি? না না না না না, তোমার যাওয়ার প্রয়োজন নেই। ঘর বাড়ি ফেলে রেখে সবাই মিলে যাওয়া যায় নাকি? তাছাড়া শাস্ত্রে কি আছে? শাস্ত্রে আছে পতির পুণ্যেই সতীর পুণ্য, নইলে খরচা বাড়ে। আমার পুণ্যেই তোমার পুণ্য হবে কিন্তু, তোমার আর কষ্ট করে যাওয়ার দরকার নেই।
3: ঠিক আছে, কিন্তু দূর দেশে তোমার সুবিধা অসুবিধা দেখবে কে?
4: আমি দেখবো মা ঠাকুরন, তুই? হ্যাঁ, আপনি চিন্তা করবেন নি, কর্তাবাবুর কোনো কষ্ট হবে না, আমি থাকবো তো বাবুর সঙ্গে।
3: তোকে নিয়ে যাবে? তাহলেই হয়েছে, কেষ্টাকে নিয়ে ওই বিদেশ বিভুয়ে গিয়ে কর্তাবাবুর আর সাত করে কষ্টকে ডেকে আনতে হবে না।
0: না না না না, পাগল হয়েছো গিন্নি? এই নির্বোধটাকে সঙ্গে নিয়ে এসেছে, আমার শ্রীধাম যাত্রার আনন্দটাই পণ্ড হোক আর কি। কি বলো তোমরা?
2: বটেই তো, বটেই তো। আপনি ওই কর্তামশাইয়ের জন্য একটুও ভাববেন না গিন্নিমা। আমরা তো আছি, আমি যাচ্ছি, গোসাই যাচ্ছে।
1: হ্যাঁ গিন্নিমা, কর্তামশাইকে আমরাই দেখে শুনে রাখব, যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত কর্তামশাইয়ের দায়িত্ব আমাদের।
2: তাহলে আমরা এখন আসি কর্তামশাই। হ্যাঁ,
1: আপনি গোজগাজ শুরু করে দিন কর্তামশাই, তাহলে আসি।
0: রাধা মাধব রাধা মাধব, সবই তোমার ইচ্ছা, বুঝলে গিন্নি? তুই তুই এখানেই দাঁড়িয়ে আছিস এখনো? যা যা যা, গিয়ে কাজ কর। গিন্নি খুব রেগে গেছে মনে হচ্ছে, বাক্স প্যাটরা বাঁধা ছাঁধার কাজ মনে হচ্ছে আমাকেই করতে হবে। যাই, শুরু করি গে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।

0: আরে ট্রেনের সঙ্গে তো আরে ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট ওট আরে এই তো ফাঁকা আছে ফাঁকা আছে, হ্যাঁ বসো না এখানে সবাই বসো না বসো।
1: বসুন কর্তামশাই, হ্যাঁ এদিকে এদিকে এখানে, হ্যাঁ আপনি জানলার ধারে এইখানটায় বসুন, আমি আপনার উল্টো পাশেই বসছি। হ্যাঁ ওই গোসাই গোসাই তুমি এখানে বসো।
2: ভালোই
1: তো ভালোই গোসাই, ধরো তাহলে শ্রীকোল ধরো।

0: কোথায় এলাম রো নিবারণ?
1: আগে মনে হচ্ছে ওই বর্ধমান।
2: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ধমানই তো, ওই তো লেখা দেখা যাচ্ছে। মশাই, ও কত মশাই, ওই দেখুন কেসটা
1: এদিকেই আসছে।
0: সে কি, এই হতভাগাটা এখানে কি করে এলো?
1: নিশ্চয়ই আমাদের পেছন পেছন লুকিয়ে লুকিয়ে এসেছে।
2: হ্যাঁ দেখেছেন কত মশাই, কি সাহস! আপনার বারণও শুনলো না,
1: মা ঠাকুরকে একলা ফেলে রেখে চলে এলো। হ্যাঁ ওকে পত্রপাত ফিরতি গাড়িতে বাড়ি বাড়িয়ে দিন কর্তা মশাই।
2: হ্যাঁ
1: সাহস, কি দুঃসাহস!
3: এই নেন কথা বাবু,
0: আমি তোকে বারণ করা সত্ত্বেও তুই চলে এলি,
3: তা আমি কি করবো? আপনি স্টেশনের উদ্দেশ্যে চলে আসার পর আমি দেখি ওই আপনার হুকোটি, হ্যাঁ ওটি ফেলেইছেন, তাই দিতে রূপাড়া পরে স্টেশনে এলুম। হ্যাঁ কথাবাবু, কথাবাবু বলে কত ডাকলো, আপনি শুনতে পেলেন না? এদিকে এদিকে গাড়িও চলতে শুরু করলো, কি কি আর করবো, হুকো ছাড়া তো আপনার এক দণ্ড চলবে নি। তাই এই ছুটতে ছুটতে এখন দরজা দিয়ে গাড়িতে উঠে পড়লেন।
0: উঠে আবার যে গাড়িতে ছেড়ে দিল, নইলে আবার ছুটতে ছুটতে গাড়িতে তোকে উঠতে হবে।
3: এই যে কর্তাবাবু উঠছি, উঠছি কর্তাবাবু উঠছি।

0: श्रीधाम वृंदावन मुझले निवारण जमुना नदीर कोले এই পুণ্যভূমিতে এলে মনটা কেমন শান্ত হয়ে যায়।
1: তা যা বলেছেন কর্তামশাই, ষোল আনা সত্যি। বলা হয় ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শৈশবের অধিকাংশ সময় এখানেই অতিবাহিত করেছেন, কি বলো গোসাই? হ্যাঁ,
2: একদম ঠিক বলেছ। তাছাড়া শ্রী রাধাকৃষ্ণের অমর প্রেম কাহিনী এখানেই তো বিকশিত হয়েছিল।
0: জানো তো, এই বৃন্দাবন ধামে 5,500 বেশি মন্দির আছে, একেবারে দেবতাদের আবাস বলা যায়।
2: ঠিক ঠিক।
0: বলো তো, বৃন্দাবন নামের অর্থ কি?
2: বৃন্দাবন নামের অর্থ মানে
0: নিবারণ, তুমি বলতে পারবে?
1: না না কর্তামশাই, আমার ঠিক জানা নেই।
0: শোনো শোনো, বৃন্দা মানে হলো তুলসী, আর বন মানে তো জঙ্গল, সব মিলিয়ে এটি তুলসী দেবীর বন।
1: সাধু সাধু সাধু, জানাই ছিল না।
0: চলো এখন যাই। হ্যাঁ, শরীরটা ঠিক জুত লাগছে না গো, কেমন যেন একটু ম্যাজ ম্যাজ করছে গাটা, একটু বিশ্রাম নেই। চলো।
2: হ্যাঁ চলুন কর্তা, চলুন। এই সন্ধ্যায় আবার মন্দিরে যেতে হবে না?
1: কর্তামশাই এখনো শুয়ে আছেন, ওদিকে যে সন্ধ্যারতি শুরু হওয়ার সময় হয়ে গেল।
3: বাবুর শরীরটা ভালো নেই গো নিবারণ দাদা।
2: কেন, কি হয়েছে কর্তামশাই?
3: দুপুর থেকে ধুম জ্বর, গায়ে হাতে পায়ে খুব ব্যথা, কথা বলতেও কষ্ট হচ্ছে গো নিবারণ দাদা।
1: গতকাল তো ভালোই ছিল, ওই সন্ধে বলছিল যে শরীরটা জুতের লাগছে না। হ্যাঁ, এই শর্ত দেখি, শর্ত। কর্তামশাই, ও কর্তামশাই,
0: কষ্ট, খুব কষ্ট।
2: মুখে ওগুলো কি হয়েছে গো নিবারণ দাদা?
1: কোথায়?
2: এই যে মুখে, কপালে, ও গুটি গুটি,
1: তাই তো? গলাতেও হয়েছে। কেষ্টা, এই কর্তামশাইয়ের গা থেকে চাদরখানা সরিয়ে দে তো।
3: কেন বাবু, তো ঠান্ডা লাগতেছে।
1: যা বলছি তাই কর।

0: আস, এ তো মায়ের দয়া। কর্তাবাবুর বসন্ত রোগ হয়েছে
1: তাই নাকি? এখন কি হবে? আমাদের আমাদের আবার হবে না তো?
0: হতেও পারে, শুনেছি এই রোগ নাকি খুব ছুঁয়াচ্ছে।
1: তাহলে তাহলে চলুন এবার দাদা, আমরা বরং পালাই, এই বাসা ছেড়ে অন্য কোথাও বাসা ভাড়া করি গে।
0: হ্যাঁ হ্যাঁ, তাই চলো তাই চলো। দলের বাকি সবাইকে বলে দিতে হবে যাতে এখনই এই বাড়ি ছেড়ে দেয়।
2: নিবারণ দাদা, তো তোমরা চলে যাচ্ছ, তাহলে বাবুর কি হবে?
0: কি আর হবে, হ্যাঁ কি আর হবে, এই রোগ হলে যা হয় তাই হবে। তোর কর্তাবাবুর সময় ফুরিয়ে আসছে রে।
1: তুইও যদি মরতে না চাস তবে চল, আমাদের সাথেই চল।
0: কি ভাবছিস এত? হ্যাঁ কি ভাবছিস? নিজের ভালো পাগলেও বোঝে রে, তুই কি তাও বুঝিস না? হ্যাঁ
2: আমি
3: যাবি? তুই যাবি না আমরা চলে যাব?
2: না তোমরা যাও নিবারণ দাদা, আমি যাবনি। আমি চলে গেলে বাবুকে হুঁকো সাজিয়ে দেবে কে?
0: ঠিক আছে ঠিক আছে, তুই তোর বাবুর জন্য হুঁকো সাজা, হ্যাঁ, তারপর দুজনে গলা জড়িয়ে সঙ্গে যাস। আমরা চললাম, চলো এ গোসাই।
1: হ্যাঁ হ্যাঁ চলুন দাদা।
2: কর্তাবাবু জল খাবেন? কর্তাবাবু দাঁড়ান দাঁড়ান, আমি দিচ্ছি। এই যে এই যে, হ্যাঁ এবারে একটু একটু মাথাটা তুলুন একটু কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ এখান খান, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ
4: নিবারণরা কোথায়?
2: ওরা তো চলে গেছে কর্তাবাবু।
4: ওরা আর আসবে না?
2: না, তবে আপনি ভাববেন না কর্তাবাবু, আমি তো আছি, আমি আপনারে সুস্থ করে তুলবই।
4: কেষ্টা কেষ্টা রে, তুমি আমাকে ছেড়ে চলে যাবি না তো?
2: কি যে বলেন কর্তাবাবু, আমি আপনাকে ছেড়ে যেতে পারি? আমি চলে গেলে আপনার হুঁকো সাজাবে কে?
4: এই বিদেশে এসে আমি মরে যাব না তো কেষ্টা?
2: ছি কর্তাবাবু, অমন অলক্ষণে কথা বলতে নেই, আপনি মরবেন কেন? আপনি ভালো হয়ে দেশে ফিরে যাবেন, আবার মা ঠাকুরানিকে দেখতে পাবেন। আমি আপনার মাথায় একটু জলপট্টি দিই? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু একটু ঘুমানোর চেষ্টা করুন, আমি তো আছি, আমি তো আছি আপনার পাশে, আমি তো আছি।

0: কই গো গিন্নি, কোথায় তুমি?
1: তুমি
0: হ্যাঁ গো,
1: এসেছ? ঠাকুর মুখ তুলে চেয়েছেন গো। আমি রোজ রাধা মাধবের কাছে প্রার্থনা করেছি, তিনি আমার প্রার্থনা শুনেছেন। কি হয়েছিল তোমার? এত দেরি করে ফিরলে কেন? সবাই ফিরে এসেছে, তুমি কেবল আসনি। নিবারণের কাছে জিজ্ঞেস করায় বলল, তোমার নাকি অসুখ হয়েছে? কি হয়েছিল গো?
0: কঠিন অসুখ, মায়ের দয়া।
1: হ্যাঁ, মায়ের দয়া?
0: হ্যাঁ গো, প্রায় মরে গিয়েছিলাম। রাধা মাধবের অসীম করুণায় বেঁচে ফিরেছি।
1: রাধা মাধব, রাধা মাধব, আবার ধুমধাম করে পুজো দিতে হবে গো। ঠাকুর তোমায় নতুন জীবন দিয়েছেন, মায়ের দয়া থেকে বেঁচে ফিরেছ, প্রভুর অসীম কৃপা।
0: হ্যাঁ, প্রভুর করুণার পাশাপাশি আরও একজনের সেবার কথাও যে আমাকে বলতে হবে গিন্নি।
1: কে এসে?
0: সে আমাদের কেষ্টা।
1: কেষ্টা তোমার সাথে গিয়েছিল?
0: আমিও জানতাম না, বর্ধমান স্টেশনে গিয়ে তাকে দেখতে পাই।
1: সে কি?
0: তবে ভাগ্যিস সে গিয়েছিল, না হলে আর কোনোদিনই তুমি আমার মুখ দেখতে পেতে না গিন্নি।
1: না, আমি কিছু বুঝতে পারছি না, একটু খোলসা করে বলো না গো।
0: শ্রীধামে গিয়ে আমাকে যখন এই মারণ রোগে ধরল, তখন ছোঁয়াচে রোগের ভয়ে নিবারণ, গোসাই, সব সব সবাই একে একে আমাকে ছেড়ে পালিয়ে গেল।
1: সে কি
0: গেল? না শুধু কেষ্টা, সকাল সন্ধ্যা লাঠি ঝাঁটা খাওয়া কেষ্টা, বারবার তাড়িয়ে দিলেও ফিরে আসা কেষ্টা, নির্বোধ হতচ্ছাড়া কেষ্টাই রাত দিন এক করে আমার সেবা করে চলল। কি সেবাটাই না করল, তার সেবায় ধীরে ধীরে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এলাম গিন্নি।
1: কিন্তু সে কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না।
0: তাকে আর কোনোদিন দেখতে পাবে না গিন্নি।
1: মানে?
0: আমাকে সুস্থ করতে গিয়ে সে যে নিজেই সেই মারণ ব্যাধি বাঁধিয়ে বসল গো।
1: তারপর?
0: তারপর আর কি, ধুম জ্বর, সারা দেহে বসন্তের গুটি, দুদিন জ্ঞান ছিল না। তারপরের দিন সকালবেলায় একবারে থেমে গেল নাড়ির গতি। আমাকে সুস্থ করে সেই চলে গেল। এতবার তাকে তাড়াতে চেয়েছি, ছাড়াতে চেয়েছি, এতদিনে সে আমাকে ছেড়ে গেল গো। এই সংসারে প্রচুর লাথি ঝাঁটা খেয়েছে সে। প্রভু, প্রভু, তোমার সংসারে তুমি ওকে একটু শান্তি দিও গো, প্রভু শান্তি দিও গো।
2: আমি তো আছি আপনার পাশে, আমি তো আছি।
3: লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিলসে আমার কাল ব্যাধিভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নাড়ি, এতবার তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য।

0: এতক্ষণ শুনলেন নাটক চিরসাথী, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পুরাতন ভৃত্য অবলম্বনে বেতার নাট্যরূপ করেছেন সুধাংশু বিশ্বাস। অভিনয় কর্তামশাই ডক্টর পার্থপ্রতিম পান, নিবারণ অমিতাভ ঘোষ, গিন্নিমা দেবশ্রী সাহা, গোঁসাই অঘোর ভট্টাচার্য, কেষ্টা কৌশিক রজক দাস। পারকাশন সহযোগিতায় পন্টু সাহা, শব্দগ্রহণ ও সম্পাদনা সঞ্জয় সাহা, প্রযোজনা সায়নদীপ্ত দাস।
1: এতক্ষণ শুনলেন নাটক চিরসাথী।

আকাশবাণী শিলিগুড়ি, কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং তারপর ইংরেজি খবর।

This is Padma on Akashvani. Unutristamo porboti shunlin. Srotabandura shunchen Akashvani Shiliguri kendre unushtan. Shuruhoche Shorashori shamprocharito Gane gane. Antaru mamo bikoshito karo. Antaru tarohe. নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস, নিঃসংশয় করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে। রবীন্দ্রনাথ ঠাকুরের কটি লাইন দিয়ে অনুষ্ঠান শুরু করলাম। সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন 9434076705 এই নম্বরে। আজ 8ই মে। আজ একাধারে বিশ্ব রেড ক্রস দিবস এবং বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছর 8ই মে বিশ্বজুড়ে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয়। রেড ক্রসের প্রতিষ্ঠাতা এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হেনরি ডুরান্টের জন্মবার্ষিকী স্মরণে এই দিনটি বেছে নেওয়া হয়েছে। মানব সেবা এবং আত্মমানবতার পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে এই দিনটি উদযাপিত হয়। ঠিক একইভাবে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে প্রতি বছর 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয়। এই দুটি বিশেষ দিনকে সামনে রেখে আমাদের আজকের সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানের বিষয় ভাবনাই রক্তদান, জীবনদান। রক্তের মাধ্যমেই থ্যালাসেমিয়া রোগীদের আমরা বাঁচাতে পারি, তাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। আপনারা আপনাদের ভাবনা আমাদের জানাবেন, সাথে আপনার পছন্দের গান আমরা শোনাব আপনাদের। অনুষ্ঠানের শুরুতেই আমরা ঘর হিন্দি ছায়াছবির এই গানটি শুনব লতা মঙ্গেশকরের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আপনাদের মতামত শুনব, আপনাদের কথা আমরা শুনব রক্তদান জীবনদান প্রসঙ্গে, এবং তার সাথেই বিভিন্ন ছায়াছবির গান আপনাদের জন্য রয়েছে। আমাদের ফোন নাম্বার 9434076705, এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। এবারে আরও একটি হিন্দি ছায়াছবির গান, ঘায়াল ছায়াছবি থেকে এস জানকী এবং সহশিল্পীবৃন্দের কণ্ঠে, সুরকার বাপ্পি রাহিড়ি।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আমাদের ফোন নাম্বার 9434076705। এবারে ঘর ছবির আরও একটি গান, শিল্পী কিশোর কুমার, সুরকার রাহুল দেব বর্মণ।

আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় ভাবনায় রক্তদান, জীবনদান। আসলে আজ বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। থ্যালাসেমিয়া এমন একটি অসুখ যার ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের প্রতিনিয়তই রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত সংগ্রহ করা হয় আমার আপনার কাছ থেকেই। তাই যারা রক্ত দান করেন সেই সব মানুষদের আমাদের বড় প্রয়োজন। রক্তদানের মাধ্যমেই থ্যালাসেমিয়ার রোগীদেরকে বাঁচানো সম্ভব হয়। তাই রক্তদান জীবনদান প্রসঙ্গে আপনাদের কথা আমরা শুনব 9434076705 এই নম্বরে। খুব তাড়াতাড়ি আমাদের সাথে যুক্ত হয়ে যান, আর কিছুক্ষণ রয়েছি আমরা এই অনুষ্ঠানে। এবারে ঘরের বাইরে ঘর ছায়াছবির একটি গান শুনব আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুরকার মৃণাল বন্দ্যোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি সরাসরি সম্প্রচারিত গানে গানে অনুষ্ঠানে। আর অল্প কিছুক্ষণ আমাদের অনুষ্ঠানের শেষ গানটি এবারে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। ঘটকালি ছায়াছবি থেকে সুরকার গোপীন মল্লিক।

0: কেন্দ্র থেকে প্রচারিত বাংলা খবর।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তামিলনাড়ুতে তামিজাঘাত ভেত্রি কাজাঘাম টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। পুদুচেরিতেও এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী উপরাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানিয়েছেন। এনআইএর হাতে থাকা মামলার বকেয়া দশ থেকে পনেরোটা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। এদিকে সরকার বলেছে ভারতে গার্হস্থ্য এলপিজি সরবরাহ স্বাভাবিক। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আগামীকাল 25শে বৈশাখে কবি প্রণামের আয়োজন করা হয়েছে। ভারতে সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নিতে চলেছে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে এক বৈঠকে মিলিত হন। সেখানেই পরিষদীয় দলনেতা হিসেবে সর্বসম্মতিক্রমে বেছে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে। বৈঠকের পর অমিত শাহ বলেন, বিজেপি বাংলার মানুষের বিশ্বাস পূরণ করতে বদ্ধপরিকর। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী ও সরকার শপথ গ্রহণ করলে দুর্নীতি সিন্ডিকেট সহ সমস্ত অভিযোগ থেকে রাজ্যকে মুক্ত করা হবে। এখানে রাজনীতির অপরাধকরণ হবে না বলেও স্পষ্ট আশ্বাস দেন তিনি।
2: मैं आज भारतीय जनता पार्टी की ओर से बंगाल की जनता को विश्वास दिलाना चाहता हूं, भाजपा के शासन में ना एडमिनिस्ट्रेशन का राजनीतिकरण होगा ना राजनीति का अपराधीकरण होगा। ये हमारा बंगाल की जनता को वादा है। गुंडागर्दी, हिंसा, सिंडिकेट, भ्रष्टाचार, कट मनी, ये जो त्रास था बंगाल की जनता पर, हमारे नए मुख्यमंत्री के चार्ज लेते ही कुछ ही महीनों में सारा समाप्त हो जाएगा और बंगाल के किलोमीटरों दूर, सैकड़ों किलोमीटर दूर तक होगा।
1: এদিকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানান। এ রাজ্য প্রধানমন্ত্রী সবকা সাথ সবকা বিকাশের পথে হাঁটবে বলে আশ্বাস দেন তিনি।
3: আমাদের মন্ত্র একটাই হোক, নরেন্দ্র মোদীজির মন্ত্র, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস, এটাই হোক আগামী দিনে আমাদের মন্ত্র। আসুন পশ্চিম বাংলাকে মোদীজির আদর্শে, তার নেতৃত্বে নবনির্মাণ করি। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করি, এটাই হোক আজকের দিনে আমাদের সংকল্প। মোদীজি দিয়েছেন ভরসা, দেখিয়েছেন স্বপ্ন, আর অমিত শাহজির নেতৃত্বে আমরা ভয় কাটাতে পেরেছি।
1: রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিশন গঠন এবং আরজি কর ও সন্দেশখালির ঘটনার তদন্তে কমিশন গঠন করারও প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া যারা সরকারি অর্থ নয় ছয় করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। বিজেপির সংকল্পপত্রের প্রতিটি সংকল্পই সঠিক সময়ের মধ্যে পূরণ করা হবে বলে শ্রী অধিকারী আশ্বাস দেন। এরপর শ্রী অধিকারী রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির কাছে সরকার গঠনের দাবি জানাতে লোকভবনে যান। তার সঙ্গে ছিলেন দলের রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য, উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, দিলীপ ঘোষ, লকেট চ্যাটার্জি, তাপস রায় প্রমুখ। আগামীকাল সকাল 10টা নাগাদ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক কেন্দ্রীয় নেতা এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী থাকবেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এই শপথ গ্রহণকে ঘিরে মহানগরীতে এখন সাজসাজ রব। লোকভবন, বিধানসভা, আকাশবাণী ভবন সহ সমস্ত গুরুত্বপূর্ণ দপ্তর সাজিয়ে তোলা হয়েছে গেরুয়া আলোয়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। একটি প্রতিবেদন।
4: সাংবিধানিক রীতি মেনেই সংখ্যাগরিষ্ঠতার দাবি পেশ

0: করা হয়। পাশাপাশি আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য রাজ্যপালকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানানো হয়েছে। সকাল 10টার পর নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে শপথ নেবে নতুন সরকার। দীর্ঘ 15 বছর পর বাংলায় সরকার বদলের আবহে এখন নজর শনিবাসরীয় ব্রিগেডের দিকে। কঠোর পুলিশি নিরাপত্তায় দিন রাত এক করে সেখানে চলছে চূড়ান্ত প্রস্তুতির কাজ। এদিকে বিধানসভা ও মহাকরণে প্রস্তুতি চলছে জোর কদমে। ওই দুই ভবন থেকেই সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: পশ্চিমবঙ্গের ইতিহাসে আগামীকাল এক ঐতিহাসিক দিন বলে রাজ্যসভার সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা মন্তব্য করেছেন। তিনি আজ কলকাতায় সাংবাদিকদের বলেন, গত 50 বছরের ইতিহাসে এই প্রথমবার বাংলায় এমন একটি দল সরকার গড়তে চলেছে যারা একই সঙ্গে রাজ্য ও কেন্দ্র দু জায়গাতেই ক্ষমতায়। বাংলার মানুষ যে পরিবর্তন চেয়েছিলেন তা আজ পাওয়া গেছে। তামিলনাড়ুতে তামিঝাঘা ভেত্রি কাঝাঘাম বা টিভিকের প্রধান অভিনেতা সি জোসেফ বিজয় আগামীকাল মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন। সকাল 11টায় হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সিপিআই, সিপিআইএম, ভিসিকে ও আইইউএমএল টিভিকে সমর্থন জানিয়েছে। এর ফলে এই জোটের বিধানসভায় এখন প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা রইল। পুদুচেরিতে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী এন রঙ্গস্বামী আজ উপরাজ্যপাল কে কৈলাসনাথনের সঙ্গে সাক্ষাৎ করে পরবর্তী সরকার গঠনের দাবি জানিয়েছেন। শ্রী রঙ্গস্বামী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক বিধায়কদের স্বাক্ষর সম্বলিত পত্র উপরাজ্যপালের কাছে হস্তান্তর করেন। তাঁর সঙ্গে ছিলেন এনডিএ এবং জোটসঙ্গী বিধায়করা। কেরালামে নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে। ইউডিএফ এর প্রধান দল কংগ্রেস রবিবারের মধ্যে তাদের নেতা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। কংগ্রেস সূত্রে জানা গেছে, কেরালামে দলের পর্যবেক্ষকদের জমা দেওয়া প্রতিবেদনের উপর ভিত্তি করে জাতীয় নেতৃত্বই বিধানসভায় দলীয় নেতা নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এর হাতে থাকা মামলার বকেয়া 10 থেকে 15টা শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এক মাসের মধ্যেই বিশেষ আদালত গঠন করতে হবে। এক স্বতঃপ্রণোদিত মামলায় শীর্ষ আদালত বলেছে, এই বিশেষ আদালতে অন্য কোনো মামলার কাজকর্ম হবে না এবং প্রতিদিনের নিরিখে মামলা শুনানি গ্রহণ করা হবে। একটি শুনানি যাতে এক মাসের মধ্যে সম্পন্ন করা যায় তা সুনিশ্চিত করবেন বিশেষ আদালতের বিচারক। ঝুলে থাকা মামলার সংখ্যা যদি 15 ছাড়িয়ে যায় সেক্ষেত্রে দুটি বিশেষ আদালত খোলা হবে। সোমনাথ মন্দিরের 75তম বর্ষপূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সোমবার 11 মে গুজরাট সফরে সোমনাথ অমৃত পর্বে যোগ দেবেন। 1951 সালের ওই দিনে ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পুনর্নির্মিত মন্দিরটির দ্বারোদ্ঘাটন করেন। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইরানের নৌবাহিনী ওমান উপসাগরে একটি তেলের ট্যাঙ্কার আটক করেছে। সেদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে, ওশেন কোই নামের ওই ট্যাঙ্কারটি ইরানের থেকে তেল বহন করছিল এবং তা জাতীয় স্বার্থবিরোধী কাজে লাগানোর ছক কষা হয়েছিল। আরেকটি বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনী মার্কিন বিধ্বংসী জলযান লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালায়। হরমুজ প্রণালী এবং ইরানের জলসীমায় এই আক্রমণ চালানো হয়। মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য পাল্টা দাবি করা হয়েছে, ওমান উপসাগরে ইরানের বন্দরে প্রবেশের আগে তারা দুটি জলযান ধ্বংস করে দিয়েছে। ইরানের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই হামলার। সরকার জানিয়েছে, দেশীয় বাজারে গৃহস্থালির এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং কোথাও ঘাটতির কোনো খবর নেই। নতুন দিল্লিতে আজ এক আন্তমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের সচিব সুজাতা শর্মা জানিয়েছেন, গৃহস্থালির কাজে যাতে উপভোক্তারা কোনোরকম সমস্যার সম্মুখীন না হন বা পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি সত্ত্বেও এলপিজির দাম যাতে স্থিতিশীল রাখে তা সুনিশ্চিত করতে সরকার একাধিক উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। সাহিত্য, সঙ্গীত এবং মানবতাবাদী চিন্তাধারায় রবীন্দ্রনাথের চিরস্থায়ী অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সেদেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রবীন্দ্র জয়ন্তীতে সেদেশের সংস্কৃতি মন্ত্রক 3 দিনব্যাপী জাতীয় কর্মসূচির আয়োজন করেছে। আগামীকাল 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কবি প্রণামের আয়োজন করা হয়েছে সন্ধ্যায় রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। উপস্থিত থাকবেন কলকাতার বিশিষ্ট শিল্পীরা, এছাড়াও জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ও রথীন্দ্র।

0: মঞ্চে সকালে বরাবরের মতো কবির প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন বহু শিল্পী ও রবীন্দ্রপ্রেমী মানুষ। ভারতে সিমরনজিৎ কৌর তীরন্দাজিতে বিশ্বকাপ স্টেজ টু প্রতিযোগিতায় মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন। চীনে আজ তিনি চীনা তাইপেয়ের ফং ইউজুকে 6-0 হারিয়ে দেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকার আগামীকাল শপথ নেবে। নবনির্বাচিত এই সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। এনআইএর হাতে থাকা মামলা বকেয়ার 10-15টি শুনানি সম্পন্ন করার জন্য সুপ্রিম কোর্ট অন্ততপক্ষে একটি বিশেষ আদালত তৈরির নির্দেশ দিয়েছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী সুমিত্রা সেন।

0: সুমিত্রা সেনের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শ্রোতাবন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান, শুরু হচ্ছে সরাসরি সম্প্রচারিত মনের জানালা। গান হল আত্মার ভাষা, সুর ও ছন্দের অপূর্ব মেলবন্ধন যা মনের গভীরে প্রশান্তি এনে দেয়। তাই আজ মনের জানালায় আমাদের বিষয়ভাবনায় মন ভালো করা গান। যে গান শুনতে আমাদের ভালো লাগে, যে গান শুনলে আমাদের মন ভালো হয়ে যায়, সেই গানের কথা বলবেন আপনারা, আমরা শোনানোর দায়িত্ব নিচ্ছি। আমাদের ফোন নাম্বার 9434076705। এই নম্বরে ফোন করে আপনারা সরাসরি আপনাদের পছন্দের গান শুনতে পাবেন। বলতে বলতেই শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে, কথা বলে নি তার সাথে। নমস্কার।
1: নমস্কার, আপনি অরুণব বাবু?
0: অমিতাভ বাবু। অমিতাভ?
1: হ্যাঁ, অমিতাভ বাবু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অনেক কদিন পরে, অনেক কদিন তো বন্ধ ছিল অনুষ্ঠানটা।
0: হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন?
1: আমি শিলিগুড়ি রবীন্দ্রনগর থেকে চিত্তরঞ্জন সরকার বলছি।
0: হ্যাঁ চিত্তরঞ্জন বাবু, আমরা এর আগেও আপনার ফোন পেয়েছি, আমাদের অনেকদিন লাইভ অনুষ্ঠানটা বন্ধ ছিল, আবার শুরু হয়েছে। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মন ভালো করা গান, আমরা সেই রকমই কিছু গান আপনাদের শোনানোর চেষ্টা করব।
1: অবশ্যই, তবে কিছু জানার বিষয় ছিল।
0: হ্যাঁ,
1: যেমন আপনাদের ডিউটি কত ঘন্টা পড়ে? শিফটটা হয়তো কয় ঘন্টা করে ডিউটি করতে হয়?
0: ও, আমাদের এখানে তিনটে শিফটে কাজ হয়, সকালে থাকে, দুপুরে থাকে, রাতে থাকে।
1: না ধরে 17 ঘন্টার কিছু বেশি তো সেন্টারটা চালু থাকে। তার মধ্যে কত ঘন্টা করে?
0: মোটামুটি 5 ঘন্টা 6 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা। হ্যাঁ
1: আচ্ছা, আজকে যদি আপনি ডিউটি করেন কাল কি করতে হবে?
0: না, ওরকম কোনো ব্যাপার নেই, আমাদের যেদিন ডিউটি পড়ে সেদিন আমাদের আসতে হয়।
1: আর এই আকাশবাণী শিলিগুড়িতে কতজন স্টাফ আছেন আপনারা?
0: অনেকে রয়েছে, সেই সেটার সংখ্যাটা অনেক বড়। আপনি আপনি অবশ্যই আপনি একদিন আকাশবাণী শিলিগুড়িতে আসবেন, এসে সামনাসামনি সবার সাথে দেখা করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদের বিষয় ভাবনায় রয়েছে মন ভালো করা গান, সেই প্রসঙ্গে আপনার কথা শুনবো।
1: না, গান তো অবশ্যই মানুষের মনকে এসে দিয়ে দেয়, দোলা দিয়ে দেয়। আর গান শুনলে পরে মানুষের দেখবেন হাত পা সব নেচে ওঠে মনের মতো গান হলে পরে। গান তো অনেক ধরনের গান আছে, কিছু গান আছে যেটা শুনলে পরে এক এক ধরনের ভাব সৃষ্টি হয়। তবে আজকে আমি একটা গানের অনুরোধ করছি, মান্না দের গাওয়া, না না যেও না শেষ পাতা গো, শাখায় তুমি থাকো, ছেলে তুমি ছিলাম আমি, এই কথা কি রাখো, যদি পারেন। হ্যাঁ
0: আচ্ছা, ঠিক আছে, মান্নাদের কণ্ঠে না না যেও না, ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনাদের আপনার পছন্দের গান শোনানোর জন্য। আমাদের এই লাইভ অনুষ্ঠানে, সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে আপনি যুক্ত থাকবেন, আমরা আপনাদের পছন্দের গান নিয়েই উপস্থিত থাকছি। ধন্যবাদ আপনাকে। শ্রোতাবন্ধুর অনুরোধের গান অবশ্যই আমরা শোনানোর চেষ্টা করব, তবে আমাদের অনুষ্ঠানের প্রথম গান জীবন সৈকতে, ছায়াছবির গান আশা ভোঁসলের কণ্ঠে, সুরকার সুধীন দাশগুপ্ত।

শব্দ যখন ছন্দ পায়, গান হয়ে সে ভেসে যায়। মনের যত গোপন কথা, সুরে হারায় সকল ব্যথা। বাঁশির সুরে মুগ্ধ হিয়া, আকুল করে পিয়াসিয়া। ঝর্ণাধারা যেমন চলে, গান মিশে যায় চোখের জলে। নিঝুম রাতে সুরের খেলা, কাটিয়ে দেয় দুঃখ ভেলা। গান হলো এক জাদুকর, নিমেষেই করে আপন পর। মনের জানালা খুলে আমরা রয়েছি মন ভালো করা গানে। শ্রোতা বন্ধুদের কথা আমরা শুনব 9434076705 এই নম্বরে। কিছুক্ষণ আগে আমাদের শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন মান্নাদের কণ্ঠে এবারের আধুনিক গানটির জন্যে।

0: আমাদের সাথে শ্রোতাবন্ধু যুক্ত হয়েছেন। নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: অনেকদিন পর দাদা ভাই, আমরা চাতক পাখির মতন বসে আছি দাদা ভাই, আপনাদের সাথে কথা বলবো।
0: হ্যাঁ
1: আমি
0: হ্যাঁ হ্যাঁ
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মণ্ডল
0: হ্যাঁ
1: দাদা
0: হ্যাঁ
1: ভাই।
0: প্রবীরবাবু, আমরাও আপনাদের সাথে কথা বলার জন্যই উদগ্রীব হয়ে থাকি,
1: হ্যাঁ
0: কিন্তু নির্বাচনের কারণে আমাদের সরাসরি
1: না না না না
0: সম্প্রচার
1: দাদা ভাই, সেটা
0: বন্ধ ছিল।
1: সেটা তো 100 বার 100 বার,
0: হ্যাঁ
1: কিন্তু দেখুন আমরাও কিন্তু এতদিন অপেক্ষায় ছিলাম যে দাদা ভাইদের সাথে কখন কথা বলবো। তো
0: ঠিক ঠিক
1: সেই কথাটা সত্যি করে আত্মার টান, এই আত্মার মিলনটা যদি থাকে তাহলেই কিন্তু আমরা আপনারা আপনাদের সাথে কথা বলে সেই আনন্দটা পাই দাদা ভাই।
0: ঠিক ঠিক ঠিক আজকে আমাদের বিষয় ভাবনায় রয়েছে মন ভালো করা, গান মনের
1: হ্যাঁ গান
0: জানালায়।
1: দাদা ভাই, একটা গান আমি বলবো, এই মান্নাদের একটা গান শোনালেন,
0: হ্যাঁ
1: আরেকটা মান্নাদের গান আমি শুনতে চাই। হ্যাঁ, হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে, পাথরে লেখো না সে পাথর ক্ষয়ে যাবে, এই গানটা যদি আপনার সঙ্গে থাকে তাহলে
0: আচ্ছা
1: শোনাবেন দাদা ভাই।
0: আচ্ছা
1: হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: হ্যাঁ, ভালো থাকবেন দাদা ভাই, সুস্থ থাকবেন।
0: ঠিক ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক
1: আমরা আছি
0: আমরা
1: থাকবো।
0: চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর, আর
1: হ্যাঁ
0: এইভাবেই মানে মন ভালো করা গান নিয়ে আমরা রয়েছি এই অনুষ্ঠানে।
1: হ্যাঁ
0: শুনতে
1: হ্যাঁ
0: থাকুন
1: দাদা ভাই,
0: শুনতে থাকুন।
1: হ্যাঁ
0: শ্রোতাবন্ধু, আমাদের মান্নাদের কণ্ঠে যে গানটির অনুরোধ করেছেন আমরা অবশ্যই সেটি শোনানোর চেষ্টা করব। তবে মান্নাদে তো এমন কিছু গান গেয়েছেন যেটি যে গানগুলি চিরকালীন, সব সময়ের গান, সেরকমই একটি গান এবারে শ্রোতাবন্ধুদের জন্যে।

0: মনির জানালায় রয়েছি আমরা, শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার,
0: কে বলছেন?
1: বললাম আজকে আমি শিলিগুড়ির থেকে বলছিলাম।
0: হ্যাঁ
1: মধুসূদন চৌধুরী।
0: হ্যাঁ মধুসূদন বাবু। হ্যাঁ
1: বলছিলাম রবীন্দ্র জয়ন্তীর প্রাককালে এক রবীন্দ্রনাথের গানই কথা মনে পড়ছে,
0: আচ্ছা
1: যদি একটু শোনাতে পারেন।
0: হ্যাঁ বলুন।
1: আজি মর্মর ধ্বনি কেন, এই গানটি যদি শোনাতে পারেন।
0: আচ্ছা, আমরা চেষ্টা করব অবশ্যই আপনার।
1: অথবা মেঘের পরে মেঘ জমেছে, যে কোনো একটা।
0: আচ্ছা, মেঘের পরে মেঘ জমেছে।
1: আচ্ছা, আর আপনাদের অনুষ্ঠানটা কবে হয়?
0: আমাদের অনুষ্ঠান, এই কোন অনুষ্ঠান বলুন?
1: এই বনজন অনুষ্ঠান প্রতি সপ্তাহে হয় কি?
0: মনের জানালা প্রত্যেক দিনই রয়েছে। যদি দিল্লির কোনো অনুষ্ঠান না থাকে তাহলে আমাদের এখানকার অনুষ্ঠান প্রতিদিনই রাত 10:30 থেকে। হ্যাঁ
1: হ্যাঁ, কিন্তু হয়নি তো, মানে ইলেকশনের জন্য বন্ধ ছিল।
0: হ্যাঁ, মাঝে কিছুদিন বন্ধ ছিল ইলেকশনের জন্য। আবার আমাদের এই সরাসরি অনুষ্ঠান, অনেকগুলি অনুষ্ঠান রয়েছে, সকালেও রয়েছে, দুপুরেও রয়েছে, রাতে রয়েছে।
1: হ্যাঁ
0: হ্যাঁ ঠিকই, আমাদের অনুষ্ঠান আবার সরাসরি সম্প্রচার শুরু হয়েছে। আপনারা ফোন করবেন, এভাবেই থাকবেন। আমাদের আজকের বিষয় ভাবনায় রয়েছে মন ভালো করা গান। আপনার পছন্দের গান আপনি শুনতে চেয়েছেন। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত অবশ্যই, আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
1: অনেক
0: ধন্যবাদ।

শ্রোতা বন্ধুর পছন্দের গান আমরা অবশ্যই শোনাব, তবে তার আগে মেঘ কালো ছায়াছবির একটি গান আশা ভোঁসলের কণ্ঠে, সুরকার পবিত্র চট্টোপাধ্যায়।

0: মনের জানালা খুলে আমরা রয়েছি মন ভালো করা গানে, সাথে রয়েছেন আপনারা শ্রোতা বন্ধুরা, আর কিছুটা সময় আপনাদের সাথে আমরা রয়েছি, আপনাদের ভাবনা আমাদের সাথে শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন এই অনুষ্ঠানে। বলতে বলতেই শ্রোতা বন্ধু চলে এসেছেন আমাদের সাথে। নমস্কার।
1: নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, কে বলছেন? নমস্কার।
1: উত্তর দিনাজপুর থেকে রামগঞ্জ গোপাল দত্ত বলছি।
0: হ্যাঁ গোপাল বাবু, আমাদের অনুষ্ঠান চলছে মনের জানালা, আপনাদের মনের কথা শুনব, মন ভালো করা গান কোনগুলো আপনার, বা আপনি কোনগুলোকে মনে করেন সে প্রসঙ্গে আপনার কথা শুনব।
1: আজকে যে গানগুলো হচ্ছে, গানগুলোকে আধুনিক গান হচ্ছে না ছায়াছবি?
0: এই অনুষ্ঠানে আমরা সব ধরনের গানই রয়েছে, ছায়াছবির গান, আধুনিক গান এবং আপনাদের পছন্দের গান।
1: তাহলে দাদা ভাই একটা ওই কিশোর কুমারের গান আছে না, ওই যে ঝিরি ঝিরি হাওয়ায় গল্প শোনায় ঝিরি ঝিরি বহে।
0: আচ্ছা,
1: কিশোর কুমারের গান
0: ঝিরি ঝিরি বহে। আপনি শুনতে থাকুন। হ্যাঁ আমরা চেষ্টা করব আপনার পছন্দের গান শোনানোর জন্য।
1: আচ্ছা দাদা ভাই, আপনাদের প্রোগ্রাম তো অনেকদিন বন্ধ ছিল।
0: হ্যাঁ, নির্বাচনের কারণে আমাদের অনুষ্ঠান সরাসরি এইভাবে সম্প্রচারিত হতো না, আমরা গান শোনাতাম আপনাদের, কিন্তু আপনাদের সাথে কথা বলা হতো না।
1: আমি তো নিয়মিত রেডিও শুনি, রেডিওতে আমার। হ্যাঁ আমি তো ওটাই ভাবছি যে গান এখন নির্বাচনের জন্য বন্ধ ছিল।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার চালু মানে শুরু হয়েছে, আপনি রেগুলার আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন প্রত্যেক দিনই, আমাদের এই লাইভ সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান রয়েছে।
1: ঠিক আছে দাদা ভাই, হ্যাঁ গানটা শুনে দিন,
0: শুনতে থাকুন। কিছুক্ষণ আগে শ্রোতা বন্ধু অনুরোধ করেছেন, আগামীকাল যেহেতু রবীন্দ্র জয়ন্তী, তার প্রাক্কালে রবীন্দ্র

মনির জানালা অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। কিছুক্ষণ আগে শ্রোতাবন্ধু অনুরোধ করেছিলেন ঝিরিঝিরি সেই বৃষ্টি গানটির জন্যে, কুমার শানুর কণ্ঠে এই আধুনিক গানটি দিয়েই শেষ হবে আজকের মনির জানালা।

এখন জানিয়ে দিই আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। সকাল 6:05 অমৃতবাণী, এরপর বন্দনা, সকাল 6:25 কৃষি পরামর্শ ও আবহাওয়ার পূর্বাভাস, এরপর চাষবাসের টুকিটাকি, সকাল 6:30 আরোগ্য, 6:35 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী উর্বশী বর্মন, সকাল 6:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত, সকাল 7:45 নজরুলগীতি শুনবেন ধীরেন্দ্রচন্দ্র মিত্রের কণ্ঠে, সকাল 8:30 সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, মাননীয় সু সকাল 9:30 সকাল 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে শপথ গ্রহণ অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার, সকাল 12:30 কিশোর জগৎ, দুপুর 1:50 শুনবেন ভাওয়াইয়া, শিল্পী উর্বশী বর্মন, সকাল দুপুর 3:00 সঙ্গীতালেখ্য রবীন্দ্র ভাবনায় দেশ, 3:30 যুব অনুষ্ঠান, বিকেল 4:00 গানে গানে গ্রামে গঞ্জে, 4:30 ক্রীড়াঙ্গন, বিকেল 5:00 জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আনন্দধারা 5:30, 6:05 বিশেষ সঙ্গীত রূপক জীবন দেবতা। শুনলেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের আগামীকালের অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হল মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্জ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। ঘড়িতে সময় রাত 11:13। আজকে